বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। শুভ সকাল সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ সোমবার 30 ভাদ্র 1433 বঙ্গাব্দ, পহেলা রবিউল সানি 1448 হিজরি, 14 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এ পালের অনুষ্ঠান ঘোষণায় রয়েছে ফাহমিদা নাহিন ও ইন্দ্রইলা এবং কিশোর বাড়ুই। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ রাকিবুল হাসান। বাংলাদেশ বেতার খুলনা, শুরুতেই সকাল 8টার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে, এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Monday, the 30th of Bhadra, the 2nd of Rabiu Sani, and September the 14th. The news read by Shamim Khan. First, the headlines. Prime Minister directs steps to boost the country's farm output and cut import dependence. Tariq Rahman calls upon US-based company Chevron to invest more in exploring new gas fields to meet the growing energy demand. President urges for stronger Bangladesh-Pakistan cooperation in economic activities, including trade. High Court rejects writ petition challenging legality of banning the activities of Awami League. Dr. Zubaydah Rahman stresses on ensuring affordable health care for all. There is no crisis of fertilizer in the country, says State Minister for Information and Broadcasting. Over 500 government soldiers killed in clashes with Houthi rebels in Yemen. And Bangladesh women's team take on North Korea in Asian Games football in Osaka today. Now the details. Prime Minister Tariq Rahman stressed the need to increase domestic agricultural production in order to reduce dependence on import of food and farm products that can be produced in the country. He made the remarks at a meeting with officials of the Ministry of Agriculture at the Secretariat yesterday. The Prime Minister called for effective measures to raise production of such crops while ensuring food security and making agriculture more productive and profitable. He stressed increasing agricultural productivity, reducing farmers' production cost, and ensuring fair prices for the produce. Tariq Rahman put greater emphasis on research, improved varieties, modern technology, irrigation and mechanization, and ensuring the quick delivery to farmers. In the meeting, the minister presented overall situation of agriculture sector, its ongoing activities and future plans. Prime Minister Tariq Rahman sought increased investment from US-based global energy company Chevron in exploring new gas fields alongside the existing ones to strengthen Bangladesh's energy and security and meet its growing energy demand. A high-level Chevron delegation led by Javier La Rosa, President of Base Assets and Emerging Countries BAEC, paid a courtesy call on Prime Minister at the Secretariat in the capital yesterday. Among others, Prime Minister's advisor on finance and planning, Dr. Rashid Al-Mahmoud Titumir, State Minister of Power Energy, Anindya Islam Omid, were present. President Mirza Fakhrul Islam Alamgir said, democracy must be institutionalized and local government must be strengthened to consolidate democracy. He said this while administrators from 33 district councils of the country paid a courtesy call on him at Bongo Bhavan yesterday. Mentioning local government as the biggest strength of democracy, the president urged district administrators to work actively to eradicate corruption left behind by the fascist era. The district council administrators placed various demands to the president, including raising their status. The president assured them of extending cooperation to resolve the problem. He also asked them to bring dynamism in development activities, ensure local-level citizen services and administrative transparency. Mirza Fakhrul Islam Alamgir added that the government is working seriously to strengthen local government system for decentralization of power. President Mirza Fakhrul Islam Alamgir called for boosting Bangladesh-Pakistan ties for mutual benefit, particularly in trade and business, investment, air connectivity, education and training. He made the call as Pakistan High Commissioner to Bangladesh, Imran Haider, met him at Bongo Bhavan yesterday. The president stressed consolidating relations between businessmen and entrepreneurs and utilizing new trade opportunities. The Pakistani High Commissioner said a trade fair featuring Pakistani products is to be held in Dhaka next month and urged Bangladesh to organize a similar trade fair in Pakistan featuring Bangladesh's items. Referring to the recent resumption of direct flight connectivity between Dhaka and Karachi this year, the High Commissioner said, connectivity is playing a positive role in increasing trade and business, medical tourism and people-to-people contacts between the two countries. High Court dismissed the writ petition challenging legality of notification banning activities of Awami League. A High Court bench led by Justice J.P.M. Hassan issued the order yesterday. The writ petition was filed on 7 September. This is Bangladesh Betar giving you the news. Prime Minister's spouse and Vice President of Ziaur Rahman Foundation, Dr. Zubaida Rahman, stressed the need for making quality healthcare accessible to every citizen, saying, "Healthcare is not a privilege but basic human right." She said this while speaking in a plenary discussion titled, "Innovation for All, Expanding Access to Affordable and Inclusive Care at Bangladesh Innovation Fair 2026 at Novo Theatre in the capital yesterday." Dr. Zubaida Rahman said, "Vision should include strengthening primary health care, bringing care closer to home, expanding preventive programs, developing health force and gradually increasing public investment in health towards 5% of GDP. Healthcare system must identify health risks and diseases before they become severe," she added. Dr. Zubaida Rahman called for strengthening dengue awareness program and encouraging measles vaccination so that no one misses it. She said Bangladesh can also begin preparing for health needs of an aging society, including dementia, Parkinson's disease and other diseases affecting geriatric population. State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhary said necessary manpower and vehicles will be provided to law enforcers in phases for improving law and order situation. He said this at the district monthly law and order meeting in Jamalpur yesterday. State Minister termed drug as a serious obstruction of any development and cause of increasing crime and called for combating it unitedly. He directed to form committees at grassroots level to help law enforcers in eradicating drugs. Mentioning that there is no crisis of fertilizer in the country, Yasir Khan Chaudhary directed the concerned authorities to monitor distribution process. Yemen's government forces say more than 500 soldiers have been killed and nearly 1,500 wounded in month-long clashes with Houthi rebels. The Houthis captured several areas along the Red Sea coast, including strategic port city of Mocha, and advanced towards Bab al-Mandab Strait. The rebels also seized Mayun Island, raising concerns over vital international shipping route. Fighting has now spread towards Lahaj province and is moving closer to Aden, temporary seat of Yemen's internationally recognized government. Meanwhile, a meeting in Oman between Gulf countries and Iran to discuss possible agreements on the Strait of Hormuz, which had been scheduled for today, has been postponed. Football and Bangladesh national women's team will take on North Korea in the Asian Games today. The match is scheduled to start at 1 p.m. Bangladesh time at Nagai Stadium in Osaka, Japan. Bangladesh's other two opponents in Group F are South Korea and Myanmar. Cricket and India clinched the Women's T20 Asia Cup title for the 8th time, defeating Sri Lanka by 72 runs in the final in Dubai of United Arab Emirates. Batting first, India scored 183 for 5 in the stipulated 50 overs. In reply, Sri Lanka managed to score 111 runs, losing all wickets in 20 overs. Finally, weather and forecast. Well, one this afternoon says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Prime Minister directs steps to boost the country's farm output and cut import dependence. Tariq Rahman calls upon US-based company Chevron to invest more in exploring new gas fields to meet the growing energy demand. President urges for stronger Bangladesh-Pakistan cooperation in economic activities, including trade. High Court rejects writ petition challenging legality of banning activities of Awami League. Dr. Zubaida Rahman stresses on ensuring affordable health care for all. There is no crisis of fertilizer in the country, says State Minister of Information and Broadcasting. Over 500 government soldiers killed in clashes with Houthi rebels in Yemen. And Bangladesh women's team take on North Korea in Asian Games football in Osaka today. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamualaikum. Bangladesh Betar Khulna Khobor Porchi. শাহিদা আক্তার। চার দিনব্যাপী সফরের অংশ হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান গতকাল সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। এবারে এর উপর শুনুন জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে সরকার।
3: আমাদের একদিকে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ কনসায়েন্স, বিবেকের স্বাধীনতা, বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা আমরা চাই। একই সাথে ইয়েলো জার্নালিজম এবং সোশ্যাল মিডিয়ায় যেভাবে মানুষের চরিত্র হননের চেষ্টা করা হয় সেটা নিয়ন্ত্রণের দাবিও এখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসছে।
2: তিনি গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন,
3: বিচারপতি খায়রুল হক সাহেব ছিলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নামে আরেকজন ছিলেন, বিচারপতি এরকম কয়েকজন ছিলেন যারা অর্থনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত ছিলেন না। কিন্তু এই সৈয়দ মাহমুদ হোসেনদের মতো লোক, যেই খায়রুল হকদের মতো জজ, বুদ্ধিভিত্তিক দুর্নীতি করে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করছেন।
2: জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সহ স্থানীয় সংসদ সদস্যগণ, জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির বর্তমান ও সাবেক আহ্বায়ক, প্রেস ক্লাবের বর্তমান ও সাবেক সভাপতি সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এর আগে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন আইনমন্ত্রী। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার, খুলনা।
1: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেছেন, জনগণের উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ ও খাল খনন সহ উন্নয়ন কার্যক্রম জনগণের কল্যাণে বাস্তবায়িত হচ্ছে। তিনি গতকাল চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা ও দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশে যেমন অপশক্তি আছে শুভ শক্তিও আছে, দেশের বাইরেও তেমন অপশক্তি শুভ শক্তি আছে। তবে দেশের বাইরেও অপকর্ম করে পার পাওয়া যাবে না। জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিতে সংসদ সদস্য নিয়াজ হালিমা আর্লি, পুলিশ সুপার রুহুল কবির খান, জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ ও বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান সহ দপ্তর প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। দূর দূরান্ত থেকে যেসব শিক্ষার্থী প্রতিদিন পায়ে হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করে তাদের পড়াশোনার পথকে আরো সুগম করার জন্য শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়। এবারে এর উপর শুনুন আমাদের খুলনা মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
4: খুলনা তিন সংসদীয় এলাকার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়। খুলনা নগরীর খালিশপুর প্লাটিনাম জুটমিদের অফিসার্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে 20 জন ছাত্র ও 20 জন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়। জাতীয় সংসদের হুইপ ও খুলনা তিন আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ করেন। এ সময় তিনি বলেন,
5: গতানুগতিক শিক্ষা ব্যবস্থা শুধু মানে সার্টিফিকেট সর্বস্ব এটা না করে আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে করবে যে একটা ছাত্র শিক্ষা জীবন শেষে তাকে যদি চাকরি দিতে ঢুকতে না হয় সে নিজেই নিজে উদ্যোক্তা হবেন, হয়তোবা আর না হলে সে নিজেই উৎপাদনমুখী কোন কর্মসূচি সে নিজেকে নিজে নিয়ে।
4: শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ড তাদের উৎসাহিত করতে হবে। হুইপ রকিবুল ইসলাম বকুল আরো বলেন,
6: আমরা দেখতে পাচ্ছি খুলনা শহরে ডেঙ্গু মহামারী আকারে ধারণ করেছে। আমাদের খুলনা মহানগর বিএনপির উদ্যোগে আমরা খুলনা বিশেষায়িত হাসপাতালে 50 শয্যার একটা কম্পার্টমেন্ট আমরা রেডি করেছি। সেখানে আমরা যথাসাধ্য চেষ্টা করছি সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য। যদি আমরা একটা অ্যাকশন প্রোগ্রাম আমরা নিতে পারি, আমাদের বিশ্বাস এই কর্মসূচি সফল করতে সক্ষম হবে।
4: জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস ও দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। মোহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খুলনা নগরীর 29 নম্বর ওয়ার্ড অফিসে জ্বরে আক্রান্ত রোগীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ওয়ার্ড অফিসে স্থাপিত মেডিকেল ক্যাম্প গতকাল উদ্বোধন করা হয়। সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ কেসিসির ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে প্রশাসক পর্যায়ক্রমে 27 ও 18 নম্বর ওয়ার্ডে স্থাপিত ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন। এদিকে বাঘেরহাটের মোংলাপুর পৌর এলাকায় ডেঙ্গু রোগের প্রকোপ হ্রাসে মশক নিধন এবং জন সচেতনতামূলক অভিযান শুরু করা হয়েছে। এরই অংশ হিসেবে পৌর বিএনপি সভাপতি 9 নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকায় গতকাল এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় এলাকার বাসাবাড়ি, দোকানপাট এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। এই কর্মসূচিতে নো স্কাউটসের সদস্য এবং স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবির কৃষি ও পল্লী উন্নয়ন অনুষদের অধীন বিএজিএড প্রোগ্রামের 261 টার্মের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস গতকাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপিপিটি বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। বাউবির উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর আনিসুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। বাউবির যশোর আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদের সভাপতিতে অন্যান্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতকালের উদ্বোধনী খেলায় চুয়াডাঙ্গা পৌরসভা একাদশ 2-0 গোলে দর্শনা পৌরসভা একাদশকে পরাজিত করেছে। এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এদিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছে হাইস্কুল মাঠে আটদলীয় ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় মুকুন্দপুর ফুটবল একাদশ 2-0 গোলে কাটুরিয়া ফুটবল একাদশকে পরাজিত করেছে। এছাড়া মেহেরপুরের গাংনী উপজেলার হারা ভাঙা মাঠে 16-দলীয় ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় চিতলা ফুটবল একাদশ 4-2 গোলে কামারখালী ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
7: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আয়োজনডালিতে রয়েছে এবারে দেশাত্মবোধক গান। প্রথম গানের কথায় মোহাম্মদ রফিকুজ্জামান, কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা।

0: আপনি জানেন কি, আপনার বাড়ি ও আশেপাশে পরিত্যক্ত জিনিস যেখানে পানি জমে থাকে, যেমন পানির বোতল, কন্টেইনার, টায়ার, ফুলের টব, পানির ট্যাঙ্ক, নির্মাণাধীন স্থাপনায় জমে থাকা পানি, রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনের পানি, এমনকি অব্যবহৃত ঢাকনা খোলা হাই কমোড ইত্যাদিতে আপনার অজান্তেই এডিস মশা বংশ বিস্তার করে। এই এডিস মশার মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ ছড়ায়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সারা দেশে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চলছে। নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি।
1: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা, সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: প্রিয় শ্রোতা, আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের শিল্পী এস কে সাইদুর রহমান, গানের কথাই মোহাম্মদ জাকারিয়া।

আপনারা এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সকাল 8:30 বাংলাদেশ বেতার খুলনা।

শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। গ্রন্থনায় মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপস্থাপনায় কিশোর বারুই ও ফাহমিদা নাহিন ঐন্দ্রিলা।

0: অবিচক্ষণ। মানুষ অবিবেচক হলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সমাজও এক সময় ভয়াবহ বিপদের মুখোমুখি হবে। আমাদের দেশে অনেক মানুষ প্রতিনিয়ত দায়িত্বহীন ও অন্যায় আচরণ করছে।
1: মানুষকে বুদ্ধি উজ্জ্বল এবং বিবেকবান করে তোলার চেষ্টা অনেক আগে থেকেই গুরুত্বের সঙ্গে করা হলে আমাদের সমাজে অনেক মানুষের বিবেচনাশূন্য আচরণ আমরা দেখতাম না। তাই এখন থেকেই আমাদের সতর্ক হতে হবে, মানুষের মনে যুক্তিবোধ, সচেতনতা আর বিবেচনার শক্তি সৃষ্টি করতে পারে এমন সংস্কৃতি চর্চার প্রসার ঘটাতে হবে সমাজের মঙ্গলের জন্যই। যাদের যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতাই তৈরি হয়নি, তাদেরকে অযৌক্তিক কথা বিশ্বাস করানো কঠিন কিছু নয়।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষ বুদ্ধিশূন্য হলে তার মন সহজেই অন্ধ এবং যুক্তিহীন চিন্তা দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে। তাই আসুন, অন্ধ এবং যুক্তিহীন চিন্তা পরিহার করে বিশ্বাস ও চেতনাকে আলোকিত করি। আর এ আহ্বান রেখেই শুরু করছি আজকের ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। শুভ সকাল।

দেশের অর্থনৈতিক উন্নয়ন আমাদের প্রতি মুহূর্তে আনন্দিত করে, কিন্তু মানসিক উন্নয়ন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্পূর্ণই অর্থহীন। চিন্তার উন্নতি না ঘটলে মানুষ হবে অমানবিক, দুর্নীতিগ্রস্ত এবং

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুরুতেই জানিয়ে দিই আজকের দৃষ্টিপাতে আপনাদের জন্য কি কি থাকছে। থাকছে আজকের ডায়েরি পর্ব, থাকবে স্বাস্থ্য কথা, চলনা ঘুরে আসি পর্ব, এছাড়াও থাকবে সবার আগে বাংলাদেশ, হাতে সময় থাকলে শোনাবো একটি রবীন্দ্রসঙ্গীত, আর প্রাথমিক পরিবেশনা আজকের ডায়েরিও এই দিনে তো রয়েছেই। আর এই বিষয়গুলো নিয়ে আজকে দৃষ্টিপাত গ্রন্থনা করেছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আর উপস্থাপনায় আছি আমি কিশোর বাড়ুই
1: এবং ফাহমিদা নাহিন ঐন্দ্রিলা।

0: বন্ধুরা, শুরু দিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ডায়েরি পর্বে। এর তথ্য সংগ্রহ এবং সংকলন করেছেন শেখ শফিকুল হাসান।
1: আজ সোমবার, 30শে ভাদ্র, 1433 বঙ্গাব্দ, 2রা রবিউস সানি 1448 হিজরি, 14ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। খুলনায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 48 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 7 মিনিটে। খুলনা আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সকাল 6টায় খুলনা ও তার আশপাশের এলাকায় তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 96%।
0: জানিয়ে দিচ্ছি ট্রেনের সময়সূচি। খুলনা রেল স্টেশন থেকে গোয়ালন্দ হয়ে ঢাকাগামী নকশিকাতা এক্সপ্রেস ছেড়ে যায় রাত 11টায়। সকাল 6টা বেজে 45 মিনিটে কপোতাক্ষ আন্তনগর এক্সপ্রেস রাজশাহীর দিকে এবং বেতনা এক্সপ্রেস সকাল 6টা বেজে 15 মিনিটে বেনাপোলের দিকে ছেড়ে যায়। সকাল 7টা বেজে 15 মিনিটে রূপসা এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে, সকাল 9টায় চিত্রা এক্সপ্রেস ঢাকার দিকে এবং সকাল 9টা বেজে 30 মিনিটে রকেট মেইল পার্বতীপুরীর উদ্দেশ্যে যাত্রা করবে। সকাল 11টায় মহানন্দা মেইল চাঁপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে, এছাড়া সুন্দরবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 9টা বেজে 45 মিনিটে। আজ খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাগরদাঁড়ি এক্সপ্রেস এবং চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সীমান্ত এক্সপ্রেস, এছাড়াও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বিরতি। এবারে বাসের সময়সূচি। প্রতিদিন ভোর থেকে রাত 12টা পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা, রয়্যাল মোড়, জিরো পয়েন্ট ও রূপসা বাস স্ট্যান্ড থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন রুটে বাস চলাচল করে। এছাড়াও বিআরটিসির অনেক বাস নগরীর নিউ মার্কেট, শিরোমণি ও রূপসা বাস স্ট্যান্ড থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।

জর্জ বার্নার্ড শ বলেছেন, জীবনটা কি অনেকগুলো বোকামির সমষ্টি ছাড়া কিছুই নয়, কিন্তু সমস্যা হল সেগুলোকে বুঝে ওঠা। নীরব থাকলে ভালো না হোক, অন্তত ক্ষতির সম্ভাবনা কম থাকে, বলেছেন রিচার্ড ব্রাথওয়েট। প্রিয় শ্রোতা, আজ 14ই সেপ্টেম্বর সোমবার। আজ যাদের জন্মদিন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। শুভ হোক আপনার জন্মদিন।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ইতিহাসের দিকে তাকালে দেখা যায় পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানীগুণী ব্যক্তি। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। আজকের তাদের অনেকের জন্মদিন, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। সুপ্রিয় শ্রোতা, ইতিহাসের পাতা থেকে নেওয়া আজকের দিনের এই উল্লেখযোগ্য ঘটনাবলী নিয়েই আমাদের এবারের পরিবেশনা এই দিনে।
1: ১৪ সেপ্টেম্বর ১৩৮৯ সালের আজকের এই দিনে ওসমানীয় সৈন্যরা বাল্টিক অঞ্চলের সার্বিয়া অধিগ্রহণ করেন। ১৮৬৭ সালের আজকের এই দিনে কার্ল মার্কসের দাস ক্যাপিটাল প্রকাশিত হয়। ১৯৫৯ সালের আজকের এই দিনে প্রথম মহাশূন্যযান সোভিয়েতের লুনিক ২ চাঁদে অবতরণ করে। ১৯৬০ সালের এই দিনে অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কাউন্ট্রিজ ওপেক প্রতিষ্ঠিত হয়। ২০০০ সালের এই দিনে মাইক্রোসফট উইন্ডোজ ME বাজারে ছাড়ে। ১৮৬৪ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী আইনজীবী ও রাজনীতিবিদ রবার্ট সিসিল জন্মগ্রহণ করেন। ১৮৮৮ সালের আজকের এই দিনে বাঙালি ধর্ম সংস্কারক অনুকূলচন্দ্র ঠাকুর জন্মগ্রহণ করেন। ১৯১৩ সালের আজকের এই দিনে গুয়াতিমালার বিশিষ্ট বিপ্লবী ও ভূমি সংস্কারের আন্দোলনের পুরোধা জাকব আরবেঞ্জ জন্মগ্রহণ করেন। ১৯২০ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ লরেন্স রবার্ট ক্লাইন জন্মগ্রহণ করেন। ১৯৩৬ সালের আজকের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও ফার্মাকোলজিস্ট ফরিদ মুরাদ জন্মগ্রহণ করেন। ১৩২১ সালের আজকের এই দিনে ইতালীয় কবি দান্তে আলিগিয়েরি মৃত্যুবরণ করেন। ১৯১৬ সালের আজকের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী স্প্যানিশ প্রকৌশলী, গণিতবিদ ও নাট্যকার হোসে এচিকারাই মৃত্যুবরণ করেন। ১৯৭১ সালের আজকের এই দিনে বাঙালি কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন। ২০২০ সালের আজকের এই দিনে বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা সাদিক বাচ্চু মৃত্যুবরণ করেন।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত, সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে।

প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি সোমবারের বিশেষ আয়োজন চলনা ঘুরে আসি। এ পর্বে আজ শোনাব নয়কম্বুজ মসজিদ ও জিন্দাপীর মাজার চত্বর সম্পর্কে। তথ্য সংকলন করে উপস্থাপনা করছেন মোহাম্মদ মামুনুর রশীদ।

শতাব্দীর পদচিহ্ন আঁকা শান্ত দিঘির তীর, গম্বুজের ছায়ায় ঘুমায় ইতিহাস আর পীর। প্রিয় শ্রোতা বন্ধু, বিশ্ব ঐতিহ্যের নগরী বাগেরহাটে দেশ বিদেশের ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য রয়েছে চোখ জুড়ানো সব দর্শনীয় স্থান। ষাট গম্বুজ মসজিদের বিশালতার বাইরেও এই জনপদে ছড়িয়ে রয়েছে নিভৃত প্রকৃতির মাঝে গড়ে ওঠা চমৎকার কিছু প্রাচীন স্থাপনা। চলনা ঘুরে আসির আজকের পর্বে আপনাদের নিয়ে যাচ্ছি পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় ও স্নিগ্ধ এক ভ্রমণস্থল নয় গম্বুজ মসজিদ ও জিন্দাপীর মাজার চত্বরে।

হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহির মাজার সংলগ্ন সুবিশাল ঠাকুর দিঘির পশ্চিম পারে ছায়াঘেরা সবুজ পরিবেশে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক নয়গম্বুজ মসজিদ। পঞ্চদশ শতাব্দীতে নির্মিত বর্গাকৃতির এই লাল ইটের মসজিদটি যে কোনো ভ্রমণপ্রেমীর নজর কাড়ে। এর ছাদের ওপর তিন সারিতে তিনটি করে মোট নয়টি নিপুণ গোলাকার গম্বুজ রয়েছে, যার জন্য এর নাম হয়েছে নয়গম্বুজ মসজিদ। ভেতরের পাথরের স্তম্ভ এবং দেয়ালের উপর চমৎকারভাবে দাঁড়িয়ে থাকা এই গম্বুজগুলোর নিচে দাঁড়ালে অদ্ভুত এক শীতল প্রশান্তি অনুভূত হয়। পশ্চিম দেয়ালের মেহরাবগুলোতে রয়েছে পোড়ামাটির চোখ জোড়ানো পদ্মফুল, ঝুলন্ত শিকল ও লতাপাতার প্রাচীন টেরাকোটা নকশা। নয়গম্বুজ মসজিদ দেখে সামান্য উত্তরে এগোলেই চোখে পড়বে নিরিবিলি জিন্দাপীর মসজিদ ও মাজার কমপ্লেক্স। সাধক পুরুষ জিন্দাপীরের নাম অনুসারে গড়ে ওঠা এই এক গম্বুজ বিশিষ্ট মসজিদটির চার কোণে রয়েছে দৃষ্টিনন্দন গোল বুরুজ। এর লাগোয়া প্রাচীন দিঘির ঘাট আর ছায়াঘেরা গাছগাছালি পুরো চত্বরকে পর্যটকদের জন্য করে তুলেছে এক দারুণ শান্তির ঠিকানা। প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত এই নিভৃত চত্বরটি প্রকৃতির মাঝে একান্তে ঘুরে বেড়ানোর জন্য অত্যন্ত মনোরম।

খুলনা থেকে রূপসা সেতু হয়ে বাস বা নিজস্ব যানে মাত্র সোয়া এক ঘন্টায় বাগেরহাট জেলা সদরে পৌঁছে খুব সহজেই এই চত্বরে আসা যায়। খুলনা বাগেরহাট মহাসড়ক থেকে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের মাজারের পশ্চিম দিক দিয়ে রিক্সা, ইজিবাইক কিংবা হেঁটে মাত্র 5 থেকে 7 মিনিটেই পৌঁছে যাওয়া যায় নয় গম্বুজ ও জিন্দাপীর চত্বরে। ভ্রমণের সময় প্রাচীন এই প্রত্নতাত্ত্বিক মসজিদগুলোর দেওয়ালে কোনো দাগ না দেওয়া এবং পরিচ্ছন্নতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। শহরের যান্ত্রিকতা ভুলে প্রাচীন স্থাপত্য শৈলী আর নির্জন প্রকৃতির মেলবন্ধনে একটু সময় কাটাতে ঘুরে আসুন বাগেরহাটের এই নয় গম্বুজ ও জিন্দাপীর চত্বর থেকে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, খুলনা বিভাগে উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। খুলনায় ভয়াবহ রূপে ডেঙ্গু, এ বিষয়ে আমাদের এবারের পরিবেশনা স্বাস্থ্য কথা তথ্য সংকলন করেছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
1: এবার ডেঙ্গু জ্বরের প্রকোপ বিগত বছরগুলোর চেয়ে বেশি, তীব্রতাও বেশ। এবছর ডেঙ্গু নগরবাসীকে আতঙ্কিত করে তুলেছে। পরিবারে কারো ডেঙ্গু হলে আতঙ্ক নয়, চাই সতর্কতা ও সচেতনতা। বেশিরভাগ ডেঙ্গু জ্বরে নিজে নিজে সেরে যায়। প্যারাসিটামল, বিশ্রাম ও যথেষ্ট তরল ছাড়া এর কোনো চিকিৎসাই লাগে না। তবে কোনো কোনো ক্ষেত্রে এটি ডেঙ্গু হেমোরেজিক ফিভার ও ডেঙ্গু শক সিন্ড্রোমের মোড় নেয়, যা রোগীর জীবনকে বিপন্ন করে তোলে। প্রতি বছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকে, তবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সময়ে আক্রান্তের সংখ্যা বেশি হয়ে থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এবছর রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের হার দ্রুত বাড়ছে এবং আক্রান্তদের হাসপাতালে চিকিৎসাধীন হওয়ার হিড়িক পড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে প্রাপ্ত তথ্যের পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি ২৪ ঘণ্টায় গড়ে ঘণ্টায় চারজনের বেশি ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গু রোগীর বাহক এডিস মশা। এই মশার কামড়ে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। এটি সহজে প্রতিরোধ করা সম্ভব। ডেঙ্গু আক্রান্ত রোগীরা উপযুক্ত চিকিৎসায় একটি নির্দিষ্ট সময়ের পর সুস্থ হয়ে উঠছেন। ডেঙ্গু জীবাণুর উৎস এখনও বন্ধ হয়নি। এ কারণে মৃত্যুর হার কমে গেলেও আক্রান্ত হওয়ার প্রকোপ কমছে না। ডেঙ্গুর উৎস বন্ধ না হলে ডেঙ্গুর ঝুঁকি থেকেই যাবে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। অন্য ভাইরাসজনিত রোগের মতো ডেঙ্গু রোগের সরাসরি কোনো প্রতিষেধক নেই, টিকাও নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা নিতে হয়। জ্বর হলেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, আর চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার আগে জ্বরের জন্য প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ দেওয়া ঠিক হবে না। রোগীকে বেশি মাত্রায় পানি, বিশেষ করে শরবত খাওয়ানো যেতে পারে। দিনের বেলায় ঘুমানোর সময়ও মশারি ব্যবহার করা উচিত। বাসায় খোলা পাত্রে পানি জমিয়ে রাখা যাবে না, এতে এডিস মশা ডিম পারে। ডেঙ্গু প্রতিরোধে বাসায় সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিকল্প নেই। তবে ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে সচেতন ও সতর্ক থাকলে এবং জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে সময় ক্ষেপণ না করে চিকিৎসকের শরণাপন্ন হলে ডেঙ্গু থেকে রেহাই পাওয়া সম্ভব।

0: প্রিয় শ্রোতা, এবারে রয়েছে বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রতিবেদন সবার আগে বাংলাদেশ। এ পর্বে শোনাবো ফ্যামিলি কার্ড সম্পর্কে। পাণ্ডুলিপি লিখেছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
1: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি তাদের নির্বাচনী ইস্তেহারে দেশের মানুষের বিশেষত নারীদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রতিশ্রুতি দিয়েছিল। সেই অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে গত 10ই মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। এটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়, যার মাধ্যমে দেশের 14টি উপজেলায় প্রায় 6,500 পরিবার প্রথমে এই সুবিধা পাবে। এই 4 মাসের পাইলট প্রকল্প সফল হলে ধাপে ধাপে সারা দেশে বিস্তৃত করা হবে। ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক, এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম বাস্তবায়ন গাইডলাইন 2026 তৈরি করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর কাজ করে যাচ্ছে। প্রকল্পের আর্থিক ও নীতিগত দিক তদারকির জন্য প্রধানমন্ত্রীর অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এই কার্ড সবার জন্য নয়, হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা মূলত এই কার্ডের সুবিধা পাবেন। তবে আপাতত হতদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে এই কার্ড দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে। কার্ড বিতরণ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক বা ধর্মীয় বিবেচনা রাখা হবে না। সরকারি নীতিমালায় বলা হয়েছে ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী সদস্যের পরিবার, হিজড়া, বেদে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার ও 0.5 একর বা তার কম জমির মালিকরা এই কার্ড পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। কার্ড দেওয়ার ক্ষেত্রে সরকারি প্রতিনিধিরা নির্বাচিত ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে যোগ্য পরিবার বাছাই করবেন। উপজেলা পর্যায়ে ইউনিয়নের নেতৃত্বে এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সরকারি কর্মচারীরা এদের সমন্বয়ে গঠিত একটি কমিটি এই কার্যক্রম পরিচালনা করবে। কোনো তদবিরের প্রয়োজন হবে না বলে জানানো হয়েছে। আবেদন প্রক্রিয়া যখন পূর্ণাঙ্গভাবে শুরু হবে তখন এটাকে যাচাই বাছাই করে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, এনআইডি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও নিবন্ধিত সচল একটি মোবাইল নম্বর বা ব্যাংক নম্বর থাকতে হবে। পরে ধাপে স্থানীয় সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কার্যালয় ও সরকারের অনলাইন পোর্টাল থেকে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। এই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ও অনিয়ম রোধে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হচ্ছে। সুবিধাভোগী নিয়মিত টাকা পাচ্ছেন কিনা সরকার তা তদারকি করবেন।

তথ্য জানতে জানতে কথা বলতে বলতে আয়োজনের একেবারে প্রান্তিকে চলে এসেছি, তাই সবশেষে আপনাদের জন্য রয়েছে একটি রবীন্দ্রসঙ্গীত, শুনবেন মিতা হকের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, সুরের ভেলায় ভাসতে ভাসতে আজকের মতো বিদায় নিতে হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত থেকে। আগামী আচরণ নিশ্চয়ই আবারও কথা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায়
1: শুভ সকাল।

0: ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। উপস্থাপনায় ছিলাম কিশোর পারুই ও ফাহমিদা নাহিন ইন্দ্রিলা। প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রাকিবুল হাসান। সার্বিক নির্দেশনায় মোহাম্মদ ফরিদ উদ্দিন। তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
1: বাংলাদেশ বেতার খুলনা, কিছুক্ষণের মধ্যে সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আসমা বিনতে জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠকে একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে সেগুলোর উৎপাদন বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তাগিদ দেন। তারেক রহমান বলেন, গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধিতে আরও জোর দিতে হবে। তিনি বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কৃষিকে আরও উৎপাদনশীল ও লাভজনক করতে হবে। বৈঠকে কৃষিখাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাস ক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গতকাল সচিবালয়ে শেভরনের বেজ অ্যাসিস্ট ও উদীয়মান দেশ বিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, বিমান যোগাযোগ, শিক্ষা ও প্রশিক্ষণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণ করা গেলে উভয় দেশের জনগণই উপকৃত হবে। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। তিনি গতকাল রাজধানীর নব থিয়েটারে বাংলাদেশের ইনোভেশন ফেয়ার 2026-এ হেলথ ইনোভেশন ফর অল, এক্সপান্ডিং এক্সেস টু এফোর্ডেবল অ্যান্ড কোয়ালিটি হেলথ কেয়ার শীর্ষক এক আলোচনায় একথা বলেন। আয়, অবস্থান বা সামাজিক মর্যাদার ভিত্তিতে স্বাস্থ্যসেবায় বৈষম্য থাকা উচিত নয় উল্লেখ করে ডা জুবাইদা রহমান বলেন, দেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় জনবল ও যানবাহন সরবরাহ করা হবে। তিনি গতকাল জামালপুর জেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় একথা বলেন। দেশে সারের কোন সংকট নেই বলে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার বিতরণ কার্যক্রম তদারকি করার নির্দেশ দেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। গতকাল বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত 7ই সেপ্টেম্বর এই রিট দায়ের করা হয়। ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, বিদ্রোহী হুতি বাহিনীর সঙ্গে মাসব্যাপী চলা সংঘাতে তাদের 500 জনের বেশি সেনা নিহত ও 1,500 জনের বেশি আহত হয়েছে। হুতিরা গুরুত্বপূর্ণ বন্দর নগরী মুখাসহ লোহিত সাগর উপকূল বরাবর বেশ কিছু অঞ্চল দখল করেছে এবং বাবাল মানদ্বীপের দিকে অগ্রসর হয়েছে। বিদ্রোহীরা মাইয়ুম দ্বীপ দখল করার ফলে বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের রুট নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যুদ্ধ এখন লাহাজ প্রদেশের দিকে ছড়িয়ে পড়েছে এবং তা এডেনের কাছাকাছি পৌঁছেছে, যেখানে অস্থায়ীভাবে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণ রয়েছে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করতে আজ ওমানে উপসাগরীয় দেশসমূহের সঙ্গে ইরানের যে বৈঠক হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। খেলার খবর, ফুটবল। আজ জাপানের ওসাকায় এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল উত্তর কোরিয়ার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা 1টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। এফ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। ক্রিকেট। গতকাল দুবাইয়ে এশিয়া কাপ নারী টি টোয়েন্টির ফাইনালে শ্রীলঙ্কাকে 72 রানে হারিয়ে অষ্টমবারের মতো শিরোপা জিতে নিয়েছে ভারত। ভারত প্রথমে ব্যাট করতে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 183 রান করে। জবাবে শ্রীলঙ্কা 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 111 রান করতে সক্ষম হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: স্টুডিও ঘুরতে এই মুহূর্তে সময় ঠিক সকাল ৯টা বেজে ৫ মিনিট। বাংলাদেশ বেতার খুলনা।

0: শিউলি ঝড়ে ভোরের পথে, কাশফুল দোলে হাওয়ায়, নীল আকাশের মেঘের ভেলা ভাসে আপন খেয়ায়, সাদা মেঘের নরম হাসি রোদে সোনার খেলা, নদীর জলে রূপালী ঢেউ মনে লাগে দোলা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রকৃতির এমন অপরূপ রূপে সজ্জিত আমাদের এই বাংলাদেশ, আমরা ভীষণ ভীষণ গর্বিত আনন্দিত এই দেশে জন্মগ্রহণ করে। আমরা আমাদের দেশকে অনেক বেশি ভালোবাসি, আর সেই ভালোবাসার প্রত্যয় এবং প্রতিনিধিত্ব করতে আমাদেরকে এগিয়ে যেতে হয় প্রতিদিনকার কাজ নিয়ে। আজকেও আপনার ঠিক কর্মময় জীবন শুরু হবে, ঠিক দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনার সময়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনার দিনটি অনেক বেশি ভালো ভাবে কাটুক এবং সাফল্যের মধ্য দিয়ে, সফলতার মধ্য দিয়ে চলুক, সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আপনাদেরই পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান নিয়ে সাজানো অনুষ্ঠান
1: রূপালী।
0: ঠিক তাই, রূপালীর প্রত্যেকটি মাধ্যম আজকে রয়েছে, প্রত্যেকটি মাধ্যমের কথা
1: একদমই ফোন করতে পারেন আমাদের কাছে, আপনাদের পছন্দ করা গানের ফাঁকে ফাঁকে আমরা যুক্ত হব আপনাদের সাথে। 01974121970 সেই চিরচেনা চিরপরিচিত নম্বরটিতে। এছাড়াও কিন্তু আরও একটি মাধ্যম, জনপ্রিয় মাধ্যম আপনাদের জন্য খোলা রয়েছে, সেটি হচ্ছে চিঠি মাধ্যম। লিখতে পারেন রূপালী প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়।
0: ঠিক তাই, আর কথা গান আড্ডায় কাটবে তো আজকের পুরোটার সময়, আপনার কথাগুলো জানাতে অবশ্যই সাথে থাকবেন। আমরা প্রথমে কি পোস্টকার্ড তুলে নেব হাতে? আমাদের হাতে যে চিঠিটি রয়েছে এটি পাঠিয়েছেন জুবায়ের আল ফাহাদ, সভাপতি ধামাইল বেতার শ্রোতা ক্লাব, ধামাইল গফরগাঁও ময়মনসিংহ থেকে। এবং তিনি অনেক সুন্দর করে সংক্ষেপে লিখেছেন যে গান শুনতে চাই, শোনাবে তো? দরুদি সন্তান বাণীচিত্রে গান শোনালে তিনি ভীষণ খুশি হন। আর তার সাথে আরো রয়েছে রুবেল, জান্নাত এবং ফুয়াজ, কি করবে?
1: আপনি যেহেতু অনুরোধ করেছেন এবং সুন্দর একটি চিঠি লিখেছেন, আপনার গান না শুনে কি পারা যায়? চলুন, আপনার পছন্দের গান দিয়ে শুরু হোক রূপালীর আয়োজন। শুনতে চেয়েছেন দরুদি সন্তান ছায়াছবি থেকে আগুন ও বেবি নাজনীনের কণ্ঠে। নিশ্চয়ই সঙ্গে আছেন, শুনতে থাকুন।

0: রূপালীর আয়োজনে আপনি রয়েছেন আর শুনছেন আপনাদেরই পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান। এবারে শোনাব কুমার শানু ও অলকা ইয়াগনিকের কণ্ঠে গান স্বজন বাণীচিত্র থেকে। আর শুনতে চাই অনুরোধকারী শ্রোতা হলেন আপনি
1: ইব্রাহিম বাগেরহাটের বন্ধু।
0: নিশ্চয়ই বন্ধু সাথে রয়েছেন, চলুন আপনার পছন্দ করা গান শুনে আসি।

প্রিয় শ্রোতা, নিয়মিত সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা সমাজে সুস্থ ও সচেতন জীবনযাত্রার মান নিশ্চিত করে। তাই সুস্থ ও রোগ মুক্ত থাকতে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার বিধি মেনে চলুন। টয়লেটে সবসময় নির্দিষ্ট স্যান্ডেল ব্যবহার করুন। ব্যবহারের পর পর্যাপ্ত পানি দিয়ে কমোড বা প্যান পরিষ্কার রাখুন। কমোডে কোনো প্রকার ময়লা, কাগজ বা টিস্যু ফেলবেন না। ফ্ল্যাশ করার আগে কমোডের ঢাকনা বন্ধ করতে ভুলবেন না। টিস্যু পেপার বা যে কোনো আবর্জনা এদিকে সেদিকে না ফেলে অবশ্যই নির্দিষ্ট বালতি বা ঝুড়িতে ফেলুন। আর টয়লেট ব্যবহার শেষে সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড ভালো করে হাত ধুয়ে নিন। স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করুন, সুস্থ থাকুন।

0: কথা দিয়েছিলাম গানের ফাঁকে আপনাদের সাথে যুক্ত হব 01974-1219-709 এই নম্বরটিতে। প্রিয় শ্রোতা সকলকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে।
1: হ্যাঁ অবশ্যই, আপনি নাম ঠিকানা বলে প্রথমে অনুরোধ করে ফেলবেন। তো কোন বন্ধুর সাথে যুক্ত হচ্ছি প্রথমেই?
2: দাদা ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি দাদা, আপনি কেমন আছেন?
2: আমি খুব ভালো আছি, আপনাকে সবার দোয়া ইনশাআল্লাহ খুব ভালো আছি।
1: জি
2: মানিক শৈলগোপা থেকে। মানিক?
1: জি মানিক ভাই বলুন।
2: আবার সুনীল দাদার একটু সুস্থ দেবেন, আর রিগামশা ছবির যে কোনো একটা গান, রিগামশা ছবিতে যে কোনো একটা গান।
1: আচ্ছা ঠিক আছে,
2: খুশি হব, খুশি হব।
1: আচ্ছা অনেক ধন্যবাদ ফোন করার জন্য মানিক ভাই, প্রথম ফোন কলটি আপনার ছিল, অনেক অনেক শুভকামনা। 01974-1219-709 নম্বরের অপর প্রান্ত থেকে এই মুহূর্তে জেনে।
0: হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম আসসালাম।
3: লাউন একটা মিষ্টি মাঠবাড়ি আপনাদের ফুল থেকে।
0: আচ্ছা বলুন।
3: তুমি আমার প্রেম ছায়াছবি থেকে আশিকের কণ্ঠে গান শোনাবেন, নীল নীলাঞ্জনা চোখ দুটো কানাটা।
0: ঠিক আছে,
1: ঠিক আছে লাবণী, অনেক ধন্যবাদ, সাথে থাকবেন সব সময়। অবশ্যই আপনার পছন্দ করা গান আমরা নিয়ে ফিরে আসব। কে রয়েছেন এবারে?
4: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম আসসালাম।
4: আমার কিশোর দাদা, আমার আপু,
1: জি দুজনেই ভালো আছে, আপনি কেমন আছেন?
4: আমি মোহাম্মদ লোকচাঁদ লোকদার, বড়খলা
1: পাংশা থেকে। জি জি জি বলুন
4: দাদা। আমার গড়াই নদীতে ইংলিশ করতে তো জানিনা, বাচ্চা তো আমার টাটকা ইংলিশ কর, আপুকে আপনাকে দাওয়াত আমার বাসায় এসে খাওয়া
1: যাবে। আচ্ছা ঠিক আছে অবশ্যই।
4: আর ওটা তো গান শোনাবে, ছবির নাম হলো দাদা, এই গানটা শোনাবেন কিন্তু এর আগেও শুনতে যাকি শোনার নাই।
1: আচ্ছা ঠিক আছে বলুন।
4: কোনো অভিযোগ করতে দিন, আমার গানটা শোনাবেন।
1: নামটি বলুন।
4: হ্যাঁ গান শোনাবেন,
1: অনেক ধন্যবাদ ফোন করার জন্য লুৎফর ভাই, আমাদের নিয়মিত শ্রোতা। অবশ্যই ফোন করে ঝটপট নাম ঠিকানা বলে অনুরোধটি করে ফেললে নতুন বন্ধু যারা আছে তারাও যুক্ত হওয়ার জন্য সুযোগ পেয়ে যায়, তাই না? তো এবারে কে?
0: হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
4: ভাই আপু ভালো
0: আছেন? জি আমরা সকলে ভালো আছি।
4: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধারামারা থেকে। ভাই আপু
0: জি,
4: ছবির নাম ওপিয়া তুমি কোথায়, ওপিয়া তুমি কোথায় ছায়াছবি থেকে, ডলি শান্তনী এন্ড কিশোরের কণ্ঠে, মন মানে নারে আমার মানে নারীদয় গানের কলি।
0: ঠিক আছে,
1: ঠিক আছে অনেক ধন্যবাদ বুলবুল ভাই, সাথে থাকবেন। 01974-1219-709 নম্বরে কথা হচ্ছে আপনাদের সাথে। তো এবারে হ্যালো,
5: নমস্কার স্যার।
1: নমস্কার,
5: আমি কলরবখানা পিয়ারা গ্রাম থেকে বলছি, নিত্যকর্মকা।
1: নিত্যদা বলুন।
5: আমাকে গান শোনাবেন, হাজার ফুলের মাঝে একটি
1: মন মানে না ছবির গান। ঠিক আছে, অবশ্যই আপনি কলারগাঁ থেকে ফোন করেছিলেন আমাদেরকে, অনেক ধন্যবাদ। মন মানে না বাণীচিত্রের চমৎকার একটি গানের অনুরোধ আপনার শুনিয়ে দিব, সাথে থাকতে হবে।
6: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
6: ডুমুরিয়া উলা গ্রাম থেকে কাশেম সরদার।
0: জি বলুন।
6: গানের ছায়াছবির নাম হচ্ছে স্বজন চললো শ্বশুর বাড়ি, শিল্পী বাবুল সুপ্রিয়, চন্দনা দীক্ষিত, আর গানের শিরোনাম তুমি বড়ই দোকাবাজ।
0: আচ্ছা,
1: স্বজন চললো শ্বশুর বাড়ি। আচ্ছা ঠিক আছে কাশেম সরদার, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথে থাকুন।
4: কিশোর দাদা নমস্কার।
1: নমস্কার, ঝিনাইদহ বলুন।
4: নৃত্য কর্মকার ফোন দিয়েছিল, ওনার গানটা শুনবার, উনি কিন্তু 5 বছর ধরে ফোনে করে থাকেন, ফোনে ফোন ঢোকাতে পারে না, উনি আমার কিন্তু আত্মীয় বুঝলি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা
4: আচ্ছা, যাই হোক, আমার ছায়াছবির নাম হইলো মধুমালা
1: ভীষণ প্রিয় ভীষণ দামি, সুতরাং শোনাবো অবশ্যই গান, সাথে থাকুন। কে রয়েছেন এবারে?
0: হ্যালো,
7: আসসালামু আলাইকুম। কিশোর আদাব।
1: আদাব
7: আপু কেমন আছেন, ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি।
7: গাছের বেল থাকিলে তাতে কাকে কি গান অনেকদিন করে বিকশ করতে চা বাজার, যাই হোক ভালো থাকেন।
1: ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, আর অবশ্যই নিরাপদে থাকবেন সকলে, সেই প্রত্যাশা থাকবে। আরেকটি ফোন নেব, তারপর আবারও আপনাদের পছন্দ করা যে গান রয়েছে, যে তালিকা রয়েছে, সেখানে ফিরে যাব। গান শোনা থেকে রয়েছেন। জি ওয়ালাইকুম আসসালাম।
8: কথা বলছি মোহাম্মদ উসমান খান, ফতেপুর মহেশপুর জিনারাতে।
1: আচ্ছা বলুন।
8: আমাকে শোনাবেন ছায়াছবি বিশ্বপ্রেমিক। বিশ্বপ্রেমিক ছায়াছবি থেকে রুনা লাইলা ও সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে গানের শিরোনাম আছে এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে।
1: ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর এই ফোন কলটির মধ্য দিয়ে এখনকার মতো ফোন ইন থেকে বিদায় নিচ্ছি, তবে আবারও কিন্তু কথা বলবো। আপনারা প্রস্তুতি নিয়ে রাখুন, কখনো না কখনো কথা হয়ে যাচ্ছে এই আয়োজনের ভিতরেই। তবে সেই কথাটি আবারও আপনাকে বলবো যে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে খুলনাতে, কিন্তু এর সংখ্যা বা আধিক্য অনেক বেশি, কিন্তু আমাদের সচেতনতা যদি কমতি থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যা কিন্তু বাড়তে পারে। অবশ্যই আমরা সচেতন এবং সতর্ক থাকব, সেই প্রত্যাশা থাকবে সকলের কাছে। আমরা কি আবারও গানে চলে যাব? এবারে কোন গান শোনাবে?
0: এবারে শুনবো রিজিয়া পারভীন ও সুবীর নন্দীর কণ্ঠে।
1: গানটি পছন্দ করেছিলেন পাথরঘাটা থেকে হাসান, নিশ্চয়ই সাথে রয়েছেন। শোনাচ্ছি রঙিন রূপবান বাণীচিত্রের গান।

0: রূপালী আয়োজনে আপনি শুনছেন আপনারই পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান। আমরা কিন্তু আপনার ফোন পেলেই আপনার সাথে সরাসরি যুক্ত হয়ে যাব, ফোন করতে পারেন যখন তখন। তবে এই মুহূর্তে যেহেতু ফোনে কোনো বন্ধুকে যুক্ত করতে পারছি না, তাই গানেই ফিরে যাই।
1: হ্যাঁ, এবারে শোনাবো লঙ্কাকাণ্ড এই ছায়াছবি থেকে কনক চাপা ও জুয়েলের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন
0: জুয়েল। আপনি বড়াইগ্রাম নাটোরের?
1: একদমই তাই, নিশ্চয়ই সঙ্গে আছেন, শুনতে থাকুন।

0: কথা যেহেতু দিয়েছিলাম অবশ্যই আপনাকে সাথে নিয়ে ফিরে আসব, তাই সেই কথা রাখতে 01904 1219 7 4 1 2 1 9 7 0 নম্বরে এই মুহূর্তে আপনারই সাথে। কে রয়েছেন ও প্রান্তে? হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। জি আমরা দুজনেই ভালো আছি, আপনি কেমন আছেন? জি আচ্ছা জাফর ভাই বলুন, কোন গান শুনতে চান? হ্যাঁ আচ্ছা, আমি যাব। বন্ধু মানে চিত্র থেকে গান শুনতে চেয়েছেন সুবীর নন্দীর কণ্ঠে, বন্ধু তোর বারেক নিয়ে আমি যাব। অনেক ধন্যবাদ জাফর ভাই, সাথে থাকবেন সব সময়। আবার একটি ফোন, কে রয়েছেন?
1: হ্যালো হ্যালো,
0: আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যালো, দুঃখিত বলতে হচ্ছে আপনার সংযোগটিকে আমরা হারিয়েছি, চেষ্টা করছি আপনার সাথে সর্বোচ্চ সময়ে যুক্ত থাকার জন্য। কে রয়েছেন? জি ওয়ালাইকুম আসসালাম। শাহজাহান ভাই, জি জি বলুন। ইতিহাস ছবি থেকে, তাই তো? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, সাথে থাকবেন। আমরা আর একটি ফোন কি নেব?
1: একটি নেওয়াই যায়,
0: একটি নেওয়াই যায় না, মানে
1: অবশ্য যেতে ইচ্ছে করে না, তবু সময় স্বল্পতার কারণে।
0: একদম তাই। কে রয়েছেন?
1: হ্যালো, আমরা সকলে ভালো আছি বন্ধু, কে বলছেন কোথা থেকে? জি বলুন।
0: আপনারই পছন্দ করা
1: ত্যাগ ছায়াছবি থেকে শোনাবো সৈয়দ আব্দুল হাদি ও সঙ্গীরার কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন
0: লাবলু, আপনি দেয়ারা খুলনার বন্ধু।

0: হ্যাঁ, গান শুনছিলেন আপনারা ত্যাগ বাণীচিত্র থেকে। আর এই সাথে সাথে আমরা বন্ধুদেরকে আরও কিছু কথা যদি বলে দিই, যে আপনি চিঠি লেখার সময় অবশ্যই অনেক সময় মনে হয় যে কোন ঠিকানায় চিঠি লিখবো, চিঠি লেখার ঠিকানাটি আরেকবার বলে দাও।
1: রূপালী প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়।
0: ঠিক তাই বন্ধু, ওই যে কথা বলছিলাম অনুষ্ঠানের ভিতরে যে ডেঙ্গুর প্রকোপ খুলনাতে অনেক বেশি বেড়েছে সারা দেশের তুলনায়, সেক্ষেত্রে আমাদের একটু বেশি সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে। আর জ্বর যদি তীব্র মাত্রায় হয় তাহলে অবশ্যই ডেঙ্গু টেস্ট করতে হবে। সাথে সাথে আমরা অনেক সময় চেষ্টা করি অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য, এটা ডাক্তাররা কিন্তু বারবার বলছেন যে কোনোভাবে ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ করা যাবে না।
1: একদমই তাই, সর্বোচ্চ আপনি প্যারাসিটামলটা গ্রহণ করতে পারেন।
0: হ্যাঁ, সেটিও ডাক্তারের পরামর্শ হওয়াটাই বাঞ্ছনীয়। আর যদি টেস্টে আপনার ডেঙ্গু পজিটিভ হয় তাহলে ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে। সাথে সাথে যদি আপনি বাড়িতে থাকেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, প্রচুর পরিমাণে তরল গ্রহণ করতে হবে এবং মশারি টানিয়ে ঘুমাতে হবে সব সময়। আর একটা বিষয়ে যদি আমরা একটু খেয়াল করি যে বা সচেতন হই, যে আমাদের বাড়ির চারপাশে বা আশপাশে যেখানে ঝোপঝাড়গুলো রয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে, সাথে সাথে ঘরের ভিতরে যেখানে পানি জমে থাকতে পারে এরকম কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়টা আমাদেরকে নজরে রাখতে হবে।
1: একদমই তাই, আর সর্বোচ্চ সচেতনতা মেনে চলতে হবে, এর কোনো বিকল্প নেই।
0: একদম, আমরা চাই আমাদের প্রত্যেক বন্ধু, সাথে সাথে আমরা এবং আপনারা সবাই মিলে যেন একটা ভালো সময় কাটাতে পারি, ভালোভাবে চলতে পারি, সুস্থ থাকতে পারি। সেই প্রত্যাশার কথা বলতে বলতেই আজকের মতো রূপালীর আয়োজন থেকে বিদায় নেব। আগামী কালকে ঠিক একই সময় অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে সকলকে বলছি শুভ সকাল।

স্টুডিও ঘরিতে এই মুহূর্তে সময়টি সকাল 9:45। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং। অনুষ্ঠানে আজ খেয়াল শুনবেন ভৈরবী রাগে, শিল্পী মুজিবুর রহমান, রাগ ভৈরবী।

0: এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রঙে ভৈরবী রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন মুজিবুর রহমান। শেষ হল উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় এতক্ষণ সাথে ছিলাম কিশোর বারুই ও ফাহমিদা নাহিন ঐদুলা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রাকিবুল হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

0: হাবিবুর রহমান। শেষ হল উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় এতক্ষণ সাথে ছিলাম কিশোর বারুই ও ফাহমিদা নাহিন ঐন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রাকিবুল হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम बांग्लादेश बेतार खुलना सकाल 11:59 बजे मिनट सुप्रिय श्रोता बंधुरा शुरू हलो आमादेर आजकेर द्वितीय अधिवेशन अनुष्ठान प्रचारित होच्छे मीडियम वेव 537.63 मीटारे 558 किलोहार्जे एकी साथे FM 88.8 मेगाहार्जे सेई साथे बांग्लादेश बेतारेर मोबाइल एप थेके এপালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে ফাহমিদা নাহিন ও ইন্দ্রিলা এবং কিশোর বাড়ুই। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধান রয়েছেন প্রদীপ কুমার মৃধা এবং প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ রাকিবুল হাসান। শুরুতেই বাংলা সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি হামিম জাবির মিয়াজি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর উপর জোর দিতে হবে। তিনি গতকাল সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠকে একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী যেসব কৃষি পণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে সেগুলোর উৎপাদন বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তাগিদ দেন। তারেক রহমান বলেন, গবেষণা, উন্নতজাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কৃষিকে আরও উৎপাদনশীল ও লাভজনক করতে হবে। বৈঠকে কৃষিখাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাস ক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠান শেভর্নকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গতকাল সচিবালয়ে শেভর্নের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশ বিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোজার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, বিমান যোগাযোগ, শিক্ষা ও প্রশিক্ষণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণ করা গেলে উভয় দেশের জনগণই উপকৃত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকার বাক স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন। গতকাল সচিবালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠকে সাইবার অপরাধ ও অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন ২০২৬ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার বুলিং থেকে সুরক্ষা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার সুরক্ষা সংশোধন আইন ২০২৬ পরিমার্জনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈঠকে আইআরআইর রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীদের থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। তিনি গতকাল রাজধানীর নব থিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উপলক্ষে স্বাস্থ্য বিষয়ক এক আলোচনায় একথা বলেন। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বৈষম্য থাকা উচিত নয় উল্লেখ করে ডাক্তার জুবাইদা রহমান বলেন, সবার জন্যই মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। দেশে সারের কোনো সংকট নেই উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার বিতরণ কার্যক্রম তদারকি করার নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল জামালপুর জেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন বাহিনীতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও তাদের জন্য আরও যানবাহন সরবরাহ করা হবে। ইয়েমেনে বিদ্রোহী হুতি যোদ্ধাদের সঙ্গে চলা সংঘাতে দেশটির ৫ শতাধিক সেনা নিহত এবং ১.৫০০০ বেশি আহত হয়েছে। হুতিরা গুরুত্বপূর্ণ লোহিত সাগরের বন্দরনগরী মোখা এবং বাব আল মান্দেব প্রণালী দখল করে নিয়েছে, ফলে বৈশ্বিকভাবে জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই রুট নিয়ে বিশ্বব্যাপী

উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে সম্ভাব্য একটি চুক্তিতে উপনীত হতে ওমানের রাজধানী মাস্কাটে উপসাগরীয় দেশসমূহের সঙ্গে ইরানের আজকের বৈঠক স্থগিত করা হয়েছে। খেলার খবর ফুটবল। আজ জাপানের ওসাকায় এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল উত্তর কোরিয়ার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা একটায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।

0: ইউরোপীয় দেশসমূহের সঙ্গে ইরানের আজকের বৈঠক স্থগিত করা হয়েছে। খেলার খবর ফুটবল। আজ জাপানের ওসাকায় এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল উত্তর কোরিয়ার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা একটায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ যথারীতি প্রচারিত হবে বেলা একটা বেজে পাঁচ মিনিটে। কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান চাষাবাদ শুনতে পাবেন বিকেল চারটা বেজে পাঁচ মিনিটে। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে ও রাত নটা বেজে কুড়ি মিনিটে। আধুনিক গান শুনবেন দুপুর বারোটা বেজে ত্রিশ মিনিটে শিরিন সুলতানা ও মোহাম্মদ তোফাজিল হোসেনের কণ্ঠে। এছাড়াও আধুনিক গান পরিবেশন করবেন আনোয়ারা নাসরিন পাখি বেলা দুটো বেজে চল্লিশ মিনিটে। ছায়াছবির গান শুনবেন বিকেল তিনটা বেজে পাঁচ মিনিটে। নজরুল সঙ্গীত পরিবেশন করবেন সপ্তক রায় অর্ঘ দুপুর বারোটা বেজে কুড়ি মিনিটে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বেলা দুটো বেজে ত্রিশ মিনিটে শামিমা মাসুদ মুন্নি ও ননিগোপাল শীলের কণ্ঠে। পল্লীগীতি শুনবেন বেলা দুটো বেজে পঞ্চাশ মিনিটে এম এ মোশারফ হোসেন ও কেয়া দেবনাথের কণ্ঠে। লোকগীতি শুনবেন দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিটে শক্তি বর্মন ও শিরিনা আক্তারের কণ্ঠে। পাঁচমিশালী গান শুনবেন বিকেল তিনটা বেজে ত্রিশ মিনিটে, এছাড়াও সন্ধ্যে ছটায়। এছাড়া এফএম আটাশি দশমিক আট মেগাহার্সে এনএসকে ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত নটায়। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে জাতীয় সংসদে কঠোরভাবে আইন পাশ করা হয়েছে। সরকার মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। সরকারের একার পক্ষে মাদক ও দুর্নীতি শেষ করা সম্পৃক্তকরণ, জনকল্যাণমূলক এবং উন্নয়ন কার্যক্রম সহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আইনমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড জনকল্যাণমুখী কাজ। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সকল দপ্তরকে দায়িত্বশীলতা, সততা ও সমন্বয় করে কাজ করতে হবে।

বিদ্যুৎ ও সার নিয়ে অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ ও সোলার প্যানেল ব্যবহারের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। এ জেলার সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে। মাদক থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে হলে তাদেরকে শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। সংসদ সদস্য ইজ্জতুল্লাহ মোহাম্মদ আব্দুল খালেক, রবিউল বাশার ও সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন, ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক কাউসার আজিজ, পুলিশ সুপার আবু সালেম মোহাম্মদ আশরাফুল আলম ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সহ জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, সরকারি কলেজের অধ্যক্ষ, আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা এতে অংশ নেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ বলেছেন, সরকারি ব্যবস্থাপনায় হজ পালন সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিমুক্ত। এছাড়া রয়েছে নানা ধরনের সুযোগ সুবিধা, আর বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছে বিভিন্ন ধরনের ঝুঁকি। তিনি গতকাল খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সচিব বলেন, সাধারণ মানুষের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালন নিয়ে বিভিন্ন ভ্রান্ত ধারণা রয়েছে। এসব ভ্রান্ত ধারণা দূর করে সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে হজযাত্রী নিবন্ধনের হার বাড়াতে এবং কোটার অন্তত 25% নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ কামরুল হাসান অনুষ্ঠানের প্রধান আলোচক এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সায়েদ মোহাম্মদ উপপরিচালক, সুপারভাইজার, মডেল কেয়ারটেকার, মাস্টার ট্রেনার, শিক্ষক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ধর্মীয় বিশেষজ্ঞ ও সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের সহযোগিতায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল 36 জন শিক্ষার্থীকে নগদ টাকার চেক, বাইসাইকেল, ব্যাগ, ল্যাপটপ, সেলাই মেশিন ও 2টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করার লক্ষ্যেই সরকারের বিশেষ অনুদান তহবিল থেকে সহায়তা প্রদান করা হচ্ছে। জেলা প্রশাসক মিজহুর জান্নাতের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কানিজ ফাতেমা লিজা ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মণ্ডল, পাইকগাছা উপজেলার নির্বাহী অফিসার, খুলনা প্রেস ক্লাবের সভাপতি ও শিক্ষার্থী অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিশু কিশোরদের জন্য প্রতি 2টি ওয়ার্ডে 1টি করে খেলার মাঠ ও ফুটসাল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের মোবাইল আসক্তি ও মাদক থেকে রক্ষা করার বড় ধরনের পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি গতকাল খুলনা সিটি কর্পোরেশনের নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে শিশুদের বাজেট বরাদ্দ বিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রশাসক বলেন, শিশুদের জন্য নতুন 20 কর্মসূচি চালু করা হয়েছে। খুব দ্রুত এ সকল কার্যক্রম দৃশ্যমান হবে এবং এ সকল কার্যক্রম পর্যবেক্ষণের জন্য শিশুদের সম্পৃক্ত রাখা হবে। তিনি নিজ নিজ বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখার বিষয়ে লক্ষ্য রাখার জন্য শিশুদের প্রতি আহ্বান জানান। কেসিসির সচিব, প্রধান প্রকৌশলী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সহ কেসিসির 31টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার দাড়িয়ালা গ্রামে গতকাল পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির পাশের মাছের ঘেরে শাপলা তুলতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এদিকে মেহেরপুরের গাংনী উপজেলা করমদি গ্রামে গতকাল পুকুরের পানিতে ডুবে 1 শিশুর মৃত্যু হয়েছে। পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাটকেলঘাটার শাকদাহ এলাকায় গতকাল যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। খেলার খবর ফুটবল। চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার কালিয়াবকরি স্কুল মাঠে সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় যাদুখালী একাদশ 2-1 গোলে হোগলডাঙ্গা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার নাগরা ফুটবল মাঠে ঝুমুর রায় চৌধুরী স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের কোয়ার্টার ফাইনাল খেলায় রাজীব স্পোর্টিং ক্লাব টাই ব্রেকারে 7-6 গোলে নহাটা ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে।

0: আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে ৬টা ৩৫ মিনিটে ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী মোহাম্মদ রফিকুল আলম এবং শাম্মী আক্তার, গানের কথায় মোহাম্মদ রফিকুজ্জামান।
2: আল্লাহকে যে পাইতে চায়।

দেশাত্মবোধক গান শুনলেন শাম্মী আক্তার ও মোহাম্মদ রফিকুল আলমের কণ্ঠে। গানের কথায় ছিলেন মোহাম্মদ রফিকুজ্জামান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আয়োজনটালিতে এখন রয়েছে নজরুল সঙ্গীত। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে শুনবেন মলয়কান্তি মৈত্র এবং রিলিনা বিশ্বাসের কণ্ঠে। প্রথম গানের শিল্পী মলয়কান্তি মৈত্র।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গান শুনবার জন্য। প্রথম গানের শিল্পী শিরিন সুলতানা, গানের কথায় সৈয়দ আব্দুল মতিন।

0: শিরিন সুলতানা ও মোহাম্মদ তোফাজ্জিল হোসেনের কণ্ঠে আপনারা পরপর দুখানি আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা।

বন্ধুরা, আয়োজনজালিতে এখন রয়েছে লোকগীতি। প্রথম গানের শিল্পী শক্তি বর্মন, গানের কথা সাজিয়েছেন আকাশ দেওয়ান।

0: শিরিন সুলতানা ও মোহাম্মদ তোফাজ্জল হোসেনের কণ্ঠে আপনারা পরপর দুখানি আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজনটালিতে এখন রয়েছে লোকগীতি। প্রথম গানের শিল্পী শক্তি বর্মণ, গানের কথা সাজিয়েছেন আকাশ দেওয়ান।

0: পরপর দুখানি লোকগীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন শিল্পী মোহাম্মদ আমিরুল ইসলাম।

0: થાય અહમદ કને જો દિહે શે અલ્લા કે જે પાયે તે
1: અલ્લાહ પાક શને હમ સુનલેન અલ્લાહ તલર ખાસ બાંધા તારા જરા જમીનের উপর বিনয়ের সঙ্গে চলে মানুষের সঙ্গে অবজ্ঞা সূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোঁটা প্রদানকারী বেহেস্তে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আলহাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা ১টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

কখনো মেঘ, কখনো রোদ্দুর, কখনো বা এক পশলা বৃষ্টি আমাদেরকে মাঝে মাঝে মনে করিয়ে দিচ্ছি আমরা আছি এই মুহূর্তে শরৎকালে। শরতের শুভ্র দুপুরে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডালি। রয়েছে আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ রাকিবুল হাসান। বন্ধুরা, পুরোটা সময় জুড়ে আপনাদের জন্য থাকছে আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান, কখনো বা চিঠি কেন আসে না, ফোন কেন করে না এই গান, কখনো বা বন্ধুকে নিয়ে ভালোবাসার অনেক সুন্দর সুন্দর গান। তো এই গানগুলোর পাশাপাশি আপনাদের সাথে আমরা ফোন ইন পর্বে কথা বলব 01974121970 এই নম্বরটিতে। আর হ্যাঁ, অবশ্যই অনুষ্ঠানের মাঝে মাঝে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিতে আমরা একদমই ভুল করব না। তো চলুন আর কথা নয়, আমরা এবার চোখ ফিরাই মূল আয়োজনে। শুরুতেই সজন ছবির গান আপনাদের জন্য রয়েছে, অনুরোধ করেছেন মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার, মোরেলগঞ্জ বাগেরহাটের বন্ধু। শুনতে চেয়েছেন এই গানটি কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে।

ভালোবাসার জন্য অবশ্যই দিল তো ভীষণ পাগল। চলুন তাই দিল তো পাগল ছবির গান এই মুহূর্তে শুনে আসি এন্দ্র কিশোর এবং কনক চাপার কণ্ঠে। শুনতে চেয়ে জ্ঞানেন্দ্র পাল আপনি ফতেপুর মহেশপুর ঝিনাইদা থেকে অনুরোধ করেছেন।

0: প্রিয়শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলার জন্য। শুনছিলেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান, আমরা এই গানে আবারও ফিরে আসব। তবে এই মুহূর্তে রয়েছি 01974121970 এই নম্বরটিতে আপনাদের জন্য। শুরুতেই কোন বন্ধু? আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম
0: আসসালাম। জি ভালো।
1: আমি এস এম আশরাফুজ্জামান আশরাফ, কাজী করা দশ সদর। আমি গান শুনতে চাই যোগাযোগ কবি থেকে, আনন্দ কিশোর এবং অভিনাথের কণ্ঠ আকাঙ্ক্ষাকে তোমার
0: বিকেলটাতে আমার। অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন অনেকদিন পরে, সকালটা যে আমার বিকেলটা যে তোমার। আসলে কি, আমরা যদি আমাদের মতো করে দিনটাকে সাজাতে পারি তাহলে দেখবেন অনাগত ভবিষ্যৎ এবং সফলতা আপনাকে অবশ্যই হাতছানি দিয়ে ডাকবে এবং সেখানে আপনি পৌঁছাতে পারবেনই। কে আছেন এবারে? আসসালামু আলাইকুম। হ্যালো,
2: আপু ডুমুরিয়াতে কাশিম সত্তর।
0: হ্যাঁ কাশিম, বলুন ভাইয়া কি গান শোনাবো?
2: গান শুনতে চাই আমিন খান অভিনীত ছবির নাম গেরিলা বাহিনী, শিল্পী এন্ডু কিশোর ও কনক চাপা, এন্ডু কিশোর। আর গান শিরো নাম অন্তর অন্তর এই অন্তর অন্তর, এটা দিন।
0: আচ্ছা, অন্তর অন্তর এই অন্তর, ঠিক আছে। আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শুনিয়ে দিতে, আমাদের গানের তালিকাতে যদি থাকে তাহলে অবশ্যই শুনতে পাবেন। এবারে কে আছে?
3: নমস্কার।
0: জি আদাব জ্ঞানন্দা।
3: জ্ঞানন্দ্রপাল বলছি থেকে মহেশপুর। দিদি, আমার গান শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ গান শোনার জন্য। বলুন,
3: আপনি ভালো আছেন তো?
0: অনেক ভালো আছি।
3: হ্যাঁ, ভালো থাকেন, দোয়া করি আল্লাহর কাছে। যাই হোক, ছায়াছবির নাম হইলো মিলন হবে কত দিনে,
0: মিলন হবে কত দিনে,
3: মিলন হবে কত দিনে, এই ছায়াছবির থেকে একটি গান শোনাবেন আর আপনি ভালো থাকুন দিদি।
0: আচ্ছা ঠিক আছে, মিলন কিন্তু আমাদের প্রতিদিন প্রতি আয়োজনে আপনাদের সাথে হয়, কেননা হৃদয়ের বন্ধনটা অনেক বেশি প্রয়োজন যেটি আপনাদের সাথে আমাদের আছে, এবং তাও আবার ইথার তরঙ্গের মাধ্যমে। এবারে কে আছেন? হ্যালো
4: দিদি, কথা বলছি বিজন গোমস্তা,
0: কাকচিড়া বরগুনা থেকে। হ্যাঁ বলুন।
4: ছবির নাম ক্রিমিনাল।
0: ক্রিমিনাল
4: ভালোই হলো, দেখা হলো, এই গান
0: ভালোই হলো, আবার আমার দেখা হলো। ঠিক আছে, আমরা অবশ্যই চেষ্টা করছি, আমরা লিখে রেখেছি, দেখা যাক। এবারে কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, দুঃখিত বন্ধু, আপনি আরো একবার চেষ্টা করুন, আমরা আপনাকে সংযোগ পেয়েও আপনার কথা শুনতে পারিনি। হ্যালো, জি কে বলছেন? আসসালামু
3: আলাইকুম।
0: খোকন চন্দ্র, পাংশা রাজবাড়ির বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন। কালকেই কিন্তু আমরা এই গানটি শুনিয়েছি, একটু পরিবর্তন করে না শুনলে হয়? যেটিও অনেক কমন। আচ্ছা ঠিক আছে, তারপরও আমরা দুটোই লিখে রাখছি, দেখা যাক যেটি হোক আমরা একটি শুনিয়ে দেব। তো এবারে কে আছেন? আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: বুলবুল ভাই
5: ভালো আছেন?
0: জি ভাইয়া বলুন।
5: আমি বুলবুল আহমেদ।
0: হ্যাঁ বুঝতে পেরেছি। জি বলুন, কি গান শুনতে চান?
5: ছায়াছবির নাম ও প্রিয়া তুমি কোথায়।
0: ও প্রিয়া
5: তুমি কোথায়, ছায়াছবি থেকে।
0: হ্যাঁ,
5: জলি শান্তনি ও এন্ড্রু কিশোরের কণ্ঠে গানের কথা। মন মানে না রে,
0: এই অভ্যেসটা আমরা কোনোভাবে ছাড়তে পারছি না, তাই না? আপনি যদি গান শুনিয়ে দেন তাহলে আমাদের কি নতুন করে শোনার দরকার আছে? তো যাই হোক, আমরা একটু চেষ্টা করব। হ্যাঁ, অনুষ্ঠানে যখন ফোন দিয়েছি শিল্পীর কণ্ঠে শুনবো, আপনিও শিল্পী কিন্তু। জি শুভ দুপুর। হ্যাঁ বলুন। স্বপ্নের ঠিকানা, স্বপ্নের ঠিকানা তো বাংলাদেশ বেতার খুলনার ঠিকানা। আপনি একটু কষ্ট করে আমাদেরকে ফোন করলে, কিংবা যদি যে আয়োজনের চিঠি আছে সেখানে লিখলে পেয়ে যাবেন স্বপ্নের ঠিকানা। কে আছেন এবারে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
6: কে বলছিলেন বাবু, বলেন তো?
0: আব্দুল সামাদ শেখ,
6: সাতর বাজার বলবারি ফরিদপুর থেকে।
0: হ্যাঁ বলুন।
6: জি আপু, গান শোনাবেন হচ্ছে গলায় গলায় পিড়ি। গলায় গলায় পিড়ির ছবি থেকে। কথা যদি কৌরে বন্ধু কইও কানে কানে।
0: আচ্ছা, কথা যদি কৌরে বন্ধু কইও কানে কানে, ঠিক আছে, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শোনাতে। এবারে কে আছেন? হ্যালো,
7: ওয়ালাইকুম
0: আসসালাম।
7: আপু কথা বলছি
0: ফুলমালা বেতার শ্রোতা সংঘ থেকে। হ্যাঁ হ্যাঁ
7: ফকির মুস্তাফা জামাল পাশা।
0: হ্যাঁ মুস্তাফা ভাই,
7: গ্রাম কালা দহা পণ্ডিত মাস্টার বাড়ি
0: ফুলবাড়িয়া ময়মনসিংহ,
7: জেলা ফুলবাড়িয়া জেলা ময়মনসিংহতে বলছি। মায়াছবি লাটি শিল্পী রুনাল অন্ধকেশ্বর
0: আমার ঘরে নাকি চাঁদ এসেছে। ঠিক আছে আমরা শোনাবো, এই মুহূর্তে শেষ ফোনটি নিয়ে ফিরে যাব আবারও গানের কাছে। শেষ বন্ধু কে আছেন? আসসালামু আলাইকুম।
8: ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন?
0: জি ভালো।
8: আমি শামীম রেজা।
0: বলুন
8: আমাকে সত্য মিথ্যা এই শ্যাশবি থেকে সাবিনা ইয়াসমিন এন্দ্রকিশোর
0: আমার এই ঘর যেন স্বর্গ। ঠিক আছে অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবে নিশ্চয়ই। আর কথা নয় ফিরে যাব গানের কাছে, এবারে শোনাবো আপন দুলাল ছবির গান আব্দুল লতফের কণ্ঠে। শুনতেছি আফজাল মোল্লা, আপনি দেবতলা ভুটিয়াঘাটা খুলনা থেকে অনুরোধ করেছেন।

এবারে প্রিন্সেস টিনা খান, এই গানটি রয়েছে, এই ছবির গান আমি চিরকাল প্রেমের গাঙ্গান। শুনতে চেয়েছেন কাশিম সর্দার, ডুমুরিয়া খুলনা থেকে, শিল্পী এন্ড্রু কিশোর।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা তোর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।
3: প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডালিতে। শুনছিলেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। চলুন আবারও সেই আয়োজনে ফিরে যাই। এবারে শোনাব পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। এই চমৎকার গানটি যেটি শুনতে চেয়ে খোকন চন্দ্র আপনি বাংলা রাজবাড়ি থেকে অনুরোধ করেছেন ছায়াছবি জীবন সংসার, শিল্পী সাবিনা ইয়াসমিন এবং আগুন।

এবারে প্রিয় শত্রু, এই ছবির গান রয়েছে আমাদের গানের তালিকাতে শিল্পী রুনা লালা, শুনতে চেয়ে রাজু আহমেদ আপনি চৌগাছা যশোর থেকে অনুরোধ করেছেন।

অবশ্যই আমাদের এই আয়োজনে ফোনের আয়োজন থাকে, বিজ্ঞাপন তরঙ্গে চিঠির কোনো আয়োজন থাকে না। তারপরও আমরা বলি বন্ধুরা, যে আয়োজন মালাতে আমাদের চিঠির প্রচলন আছে, আপনারা অবশ্যই সেখানে চিঠি লিখতে পারেন, আর আমাদের বিজ্ঞাপন তরঙ্গে ফোন করতে পারেন 01974121970। তবে হ্যাঁ, এই মুহূর্তে না, আমরা বেলা দুটো বাংলা সংবাদ শুনবো, সংবাদের পর গান শুনে আবারও আপনাদের সাথে ফোন ইন পর্বে যুক্ত হব। তো এই মুহূর্তে চলুন আরও একটি গান শুনে আসি, জান আমার জান এই ছবির গান, যে গানটি শুনতে চেয়ে মোহাম্মদ সেলিম আপনি পাংশা রাজবাড়ি থেকে অনুরোধ করেছেন, শিল্পী মনির খান এবং সাবিনা ইয়াসমিন।

এবারে নিত্যানন্দ রায়ের মহল্লের বন্ধু, আপনি অনুরোধ করেছেন একটাই কথা আছে বাংলাতে, অর্থাৎ বন্ধু আমার ছবির গান শোনানো চল। চলুন আপনার পছন্দের গানটি এই মুহূর্তে শুনে আসি, বাপ্পি লাহিড়ী এবং মুন্না আজিজের কণ্ঠে।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা দুটো বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর পরই ফিরে এসে শোনাব বাকি গানগুলো এবং সেই সাথে আপনাদের সাথে ফোন ইন পর্বে সরাসরি যুক্ত হবো।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি আহসান হাবিব বাপ্পি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজাজ বলেছেন, 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালকে শিগগিরই জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর করা হবে, ফলে যক্ষ্মা রোগের চিকিৎসা ও নিয়ন্ত্রণের পাশাপাশি রোগ নির্ণয়, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং চিকিৎসা সেবার সক্ষমতা বৃদ্ধি পাবে। তিনি আজ রাজধানীর শ্যামলীতে অবস্থিত 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে একটি আধুনিক, সমন্বিত ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে হাসপাতালটিকে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালের সেবার পরিধি ও সক্ষমতা বাড়াতে 500 শয্যা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। সারাদেশে চলমান হাম রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত 5 মাসে 1,97,71,000-এর বেশি শিশু টিকা নিয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 10% বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার দ্রুততার সঙ্গে 5ই এপ্রিল প্রথম দফায় দেশের 18 জেলার 30টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করে। দ্বিতীয় দফায় 12ই এপ্রিল থেকে গুরুত্বপূর্ণ 4টি সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ এবং সর্বশেষ তৃতীয় দফায় 20ই এপ্রিল থেকে সারাদেশে একযোগে হামরুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়, যা এখনও চলমান রয়েছে। আগামী 26ই সেপ্টেম্বর থেকে হাম প্রতিরোধে সরকার নতুন করে ব্যাপকভাবে টিকা ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। এই কর্মসূচির মূল লক্ষ্য, যাতে কোনো শিশু টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে। রাজধানী পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থার আওতায় সংযুক্ত করতে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট MRT লাইন 5-এর দক্ষিণাঞ্চল রুট নির্মাণে প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 45,503,77,00,000 টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত একটি MRT করিডোর চালু হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে 2026 সালের 1 সেপ্টেম্বর থেকে 2033 সালের 31শে আগস্ট পর্যন্ত। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন থাকবে 15,197,66,00,000 টাকা আর এশীয় উন্নয়ন ব্যাংক এবং দক্ষিণ কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড থেকে প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে 30,306,10,00,000 টাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পলাতক 7 আসামির বিরুদ্ধে 24 জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল। উভয় পক্ষের শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান থাকার পর আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায়ের দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে এই মামলায় আজ প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী MH তামিম। ওমান জানিয়েছে, আজ হরমুজ প্রণালী দিয়ে উপসাগরীয় দেশসমূহ এবং ইরানের মধ্যকার পূর্ব নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওমানের আয়োজনে এই বৈঠকে বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এদিকে ইয়েমেনের কয়েকটি এলাকায় সংঘর্ষ তীব্রতর হয়েছে। মৌচা নামে পরিচিত আল মাখা পুনর্দখলের জন্য ইয়েমেনের সরকারি বাহিনী হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। ইরান কথিত হুতি গোষ্ঠী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর নগরীটি দখল করে এবং লোহিত সাগরে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথের উপর নিয়ন্ত্রণ জোরদার করেছে। রাশিয়ার একটি ড্রোন ইউক্রেন পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে আঘাত হেনেছে। আজ যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা এলাকাটি অতিক্রম করার কিছুক্ষণ পর এই ঘটনা ঘটে। ইয়াহুদিনে চালানো হামলায় ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইউক্রেন নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার জাভা সাগরে দেশটির একটি যাত্রীবাহী জাহাজ ডুবে যাওয়ার পর নিখোঁজ 129 জনকে উদ্ধারে কোস্টগার্ড সহ কয়েকশ উদ্ধারকর্মী তল্লাশি অভিযানে যোগ দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ এজেন্সি জানায়, গতকাল জাহাজ ডুবির পর 108 জনকে উদ্ধার করা হয়েছে এবং এতে অন্তত 6 জন নিহত হয়েছে। ভার্গো ট্রান্সপোর্ট আর্ট নামের জাহাজটিতে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সুরাবায় 243 জন যাত্রী ছিলেন। জাহাজটি বর্নিও এর বন্দরনগরী বাঞ্জারমাসিনে যাচ্ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নিয়ন্ত্রকদের সাথে জাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: বেলা 2টোর বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের আয়োজনে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবি থেকে গান। এবারে শোনাব মোল্লাবাড়ির বউ ছবি থেকে একটি গান যুগলে গিয়েছেন এন্ড্রু কিশোর ও কনক চাঁপা। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন পাংশা রাজবাড়ির বন্ধু লুৎফর জোয়ারদার।

শ্রোতা বন্ধু, এবারের গানটি নেওয়া হয়েছে আপনাদের জন্য আরাধনা ছবি থেকে। গেয়েছেন সাবিনা ইয়াসমিন। শুনতে যে অনুরোধ জানিয়েছিলেন আব্দুল মজিদ শৈলগাড়ি কুষ্টিয়া থেকে।

0: বন্ধুরা, সময় হলো আপনাদের সাথে আরো একবার কথা বলবার এবং ফোন কলও চলে এসেছে। কোন বন্ধু যুক্ত হয়েছেন? হ্যালো হ্যালো, শুভ দুপুর, কে বলছেন, কোথা থেকে শ্রোতা?
1: এটি কথা বলছি পলাশ পাঁচ সরকার, ঠিকানা কাঞ্চনগর, ডুমুরিয়া।
0: জি
1: হ্যালো।
0: জি শ্রোতা, শুনতে পাচ্ছি, অনুরোধ জানাবেন।
1: বলছি আমাকে গান শোনাবেন পৃথিবী তোমার আমার, এই ছবি থেকে মিতালী মুখার্জি ও কুমার সানুর কণ্ঠে। ভালোবাসা পেলে চাওয়া পেলে যায়, কিছুতেই ভরে না তো মন, এই গান শোনাবেন এটি।
0: ভালোবাসা পেলে চাওয়া বেড়ে যায়, ঠিক আছে শ্রোতা, চমৎকার গানের জন্য অসংখ্য ধন্যবাদ, সাথেই থাকুন। চলে যাব পরবর্তী ফোন কলে, কোন বন্ধু আমাদের সাথে যুক্ত হলেন? হ্যালো
2: হ্যালো
0: হ্যালো,
2: টনি মনিরামপুর যশোর।
0: নামটি আরেকবার বলবেন।
2: টনি
0: মনিরামপুর যশোর থেকে। জি অনুরোধ জানাবেন। কি জাদু আছে গো তোমার চোখে, ঠিক আছে শ্রোতা, সাথেই থাকবেন, আপনার পছন্দের গানটি আপনাকে শোনানোর চেষ্টা থাকবে। এবারে কোন শ্রোতা আমাদের সাথে যুক্ত হয়েছেন, কথা বলবো তার সাথে। হ্যালো হ্যালো শ্রোতা, কে বলছেন একটু জোরে বলবেন। হ্যালো, হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে শ্রোতা আমাদেরকে শুনতে পারছিলেন না এবং আমরা শ্রোতাকে একেবারেই শুনতে পারছিলাম না, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আরেকটি ফোন কল রয়েছে, তার সাথে কথা বলবো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথা থেকে?
2: জি আমি ঢাকা মিরপুর এক থেকে টুটুল বলছিলাম।
0: টুটুল বলছেন ঢাকা মিরপুর এক থেকে। জি
2: আমি গরিবের ভয়েস আপে থেকে গান শুনতে চাই, চন্দ্র তুই সূর্য তুই, এন্দ্রকিশোরের কণ্ঠে এই গানটি।
0: গরিবের ভাই ছবি থেকে চন্দ্র তুই সূর্য তুই, ঠিক আছে শ্রোতা, অনেক দূরের বন্ধু মিরপুর ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, ধন্যবাদ শ্রোতা, সাথেই থাকুন। আর যেহেতু তালিকায় আপনার পছন্দের গানটি নেই, আপনি যদি এভাবেই আমাদের সাথে থাকেন তাহলে বিজ্ঞাপন তরঙ্গের অন্য যে কোনো দিনের আয়োজনে আপনার পছন্দের গানটি শুনতে পারবেন, আশা রাখছি। হ্যালো হ্যালো, জি শ্রোতা, কে বলছেন একটু জোরে বলতে হবে। জি নামটি বলুন শ্রোতা।
2: অখিল কুমার মণ্ডল।
0: অখিল কুমার মণ্ডল, দুঃখিত শ্রোতা, বলতেই হচ্ছে আরো একবার। আমাদেরকে ফোন করবেন 01974-121-970 এই নম্বরে। হ্যালো,
2: আসসালামাইকুম আবু।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথা থেকে? জি ঠিক আছে শ্রোতা, একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, গানটি যেমন পুরনো ঠিক তেমনই জনপ্রিয়, শ্রোতা আপনাকে এই গানটি শোনানোর চেষ্টা থাকবে। হ্যালো হ্যালো, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল, আরেকটি ফোন কল রয়েছে। হ্যালো
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথা থেকে?
3: কথা বলছি মিলন কুমার মণ্ডল, উত্তরপাট্টা পাংশা থেকে।
0: মিলন বলছেন উত্তরপাট্টা পাংশা থেকে।
3: পাংশা থেকে, হ্যাঁ হ্যাঁ।
0: জি
3: পছন্দের ছবি নিষ্পাপ। আমি আসিন গানের কথা, আমি হৃদয় ফিরিয়া দেখাবো একবার, মরিয়া প্রমাণ করিব আপু।
0: জি শ্রোতা বলুন।
3: আমি কোনোদিন আমার পছন্দের গান শুনতে পাইনি, যদি শোনাবেন অনেক খুশি হব।
0: আচ্ছা,
3: কোনোদিন
0: ধরো কি আর বলবো শ্রোতা, সাথেই থাকুন, সকলের গান শোনানোর চেষ্টাই আমাদের থাকে, আপনার গানটিও শোনানোর চেষ্টা করব, আর এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে আমাদের সাথেই থাকতে হবে। হ্যালো,
4: অনেকদিন আমার গান শোনা হয় না, অনুরোধ পাই কিন্তু গান শোনা হয় না, এর যে মনে কয় না যে বললাম এটা শুনি, তবু দেখ লাইনটা হয়ে গেল।
0: জি শ্রোতা, আগে নাম ঠিকানা জানাবেন, আগে নাম ঠিকানাটি বলুন।
4: আর নাম ঠিকানা আমরা একদম নিয়মিত শ্রোতা প্রকাশ বিশ্বাস ট্যাঙ্গাঘাটি বাজার মাগুরা থেকে বলছি, ছবির নাম আছে
0: আচ্ছা ঠিক আছে শ্রোতা, এত অভিযোগ কিন্তু শ্রোতা প্রকাশ বিশ্বাস, আপনার গান কিন্তু আমরা প্রায়ই শুনিয়ে থাকি, একজন শ্রোতার গান হয়তো প্রতিদিন শোনানো সম্ভব নয়, আপনি সাথে থাকুন, আপনার এই অনুরোধটিও আমরা লিপিবদ্ধ করে রাখছি, আপনার গানটি আগামী আয়োজনে শোনানোর চেষ্টা থাকবে। আমরা শেষ ফোন কলটি নেব, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আপনি তো একবার অনুরোধ করেছেন শ্রোতা, তাহলে আরেকবার যুক্ত না হলে আরেকজন শ্রোতা কিন্তু তার অনুরোধটি জানাতে পারত। এভাবে করে যদি আপনার আরেকজন শ্রোতার অনুরোধটি নষ্ট করেন তাহলে কেমন হয় বলুন তো? আবার আপনারাই অভিযোগ করেন, এক একজন শ্রোতা বারবার করে ফোন করছে, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, যারা একবার আমাদের সাথে যুক্ত হবেন তারা পরবর্তীতে আর যুক্ত না হলেই ভালো।
5: শুধু তাই নয় সামিয়া, একজন শ্রোতা কিন্তু এমন আছেন, বেশ কয়েকজন শ্রোতা আমরা বুঝি, মানে সেটা ফোনটা রিসিভ করার পরে বুঝি, আগে তো বুঝি না, নাম পরিবর্তন করে কথা বলেন, এটা অন্য শ্রোতারা কিন্তু বঞ্চিত হচ্ছেন, আমরা এমনটা না করি, কারণ অনুষ্ঠান সবার জন্য কথা নয়। আমরা এবারে মূল আয়োজনে ফিরে আবার চোখ,
0: হ্যাঁ শোনাবো আরিফুল পাবনার বন্ধু আপনার পছন্দের তারকাটা ছবি থেকে গান, গানে কণ্ঠ দিয়েছেন আরিফিন রুমি ও নমি।

আরো কয়েকজন বন্ধুর গান রয়েছে আমাদের তালিকাতে। আমাদের বন্ধু আরিয়ান, আপনি গাজীপুর ঢাকা থেকে গেম ছবির গান শুনতে চেয়েছেন, যদি আমাদের সময় থাকতো তাহলে আপনার গানটিও আমরা শুনিয়ে দেবার চেষ্টা করতাম, তবে এই মুহূর্তে দ্য স্পিড ছবির গান শোনাবো আপনাদেরকে হাবিব ওয়াহিদ এবং ন্যান্সির কণ্ঠে। শুনতে চেয়ে রাফাত, আপনি চট্টগ্রাম থেকে অনুরোধ করেছেন।

প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের সবায়োজন। আপনাদের সাথে আগামীকাল ঠিক একই সময় বেলা একটা পাঁচ মিনিটে আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান সহ ফোন ইন পর্ব নিয়ে আবারও উপস্থিত হব। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। সেই প্রত্যাশাই। শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বেলা 2:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথমে গিয়েছেন শামিমা মাসুদ মুন্নি।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শামিমা মাসুদ মুন্নির কণ্ঠে এবং ননীগোপাল শীলের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের আয়োজন মালা রয়েছে আধুনিক গান। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে প্রথমে শুনবেন শিপ্রা দেবনাথের কণ্ঠে, এ গানটির কথা লিখেছেন এম এ রশিদ।

শুনছিলেন শিপ্রা দেবনাথ এবং অজিত কুমার রায়ের কণ্ঠে দুখানি আধুনিক গান নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে। বাংলাদেশ বেতার খুলনা আমাদের আয়োজন মেলে এবারে রয়েছে পল্লী গান শিল্পী এম এ মোশারেফ হোসেন।

প্রথমে এম এ মোশাররফ হোসেন এবং পরে কে আর দেবনাথের কণ্ঠে দুখানি পল্লীগীতি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল তিনটের বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা ৩টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বিদিতা রহমান। ডেঙ্গু প্রতিরোধে শুধু কর্ম পরিকল্পনা প্রণয়ন নয়, এর কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু অ্যাকশন প্ল্যান তৈরি করলেই হবে না, মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকার ইতিমধ্যে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। জনগণকে সম্পৃক্ত করে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালকে শিগগিরই জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর করা হবে, ফলে যক্ষ্মারোগের চিকিৎসা ও নিয়ন্ত্রণের পাশাপাশি রোগ নির্ণয়, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং চিকিৎসা সেবার সক্ষমতা বৃদ্ধি পাবে। তিনি আজ রাজধানীর শ্যামলীতে অবস্থিত 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে একটি আধুনিক সমন্বিত ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে হাসপাতালটিকে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালে সেবার পরিধি ও সক্ষমতা বাড়াতে 500 শয্যা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, চলমান জ্বালানির সংকট নিরসনে স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান। জ্বালানির সংকট সমাধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিদ্যুতের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি জ্বালানি খাতে সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধানের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথা জানান। কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পলাতক সাত আসামির বিরুদ্ধে 24 জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল। উভয় পক্ষের শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান থাকার পর আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায়ের দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে এই মামলায় আজ প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। ওমান জানিয়েছে, আজ হরমুজ প্রণালী দিয়ে উপসাগরীয় দেশসমূহ এবং ইরানের মধ্যকার পূর্ব নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওমানের আয়োজনে এই বৈঠকে বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এদিকে ইয়েমেনের কয়েকটি এলাকায় সংঘর্ষ তীব্রতর হয়েছে। মোচা নামে পরিচিত আল মাখা পুনর্দখলের জন্য ইয়েমেনের সরকারি বাহিনী হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। ইরান সমর্থিত হুতি গোষ্ঠী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর নগরীটি দখল করে এবং লোহিত সাগরের জাহাজ চলাচলের পথের উপর নিয়ন্ত্রণ জোরদার করেছে। রাশিয়ার একটি ড্রোন ইউক্রেন পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে আঘাত হেনেছে। আজ যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা এলাকাটি অতিক্রম করার কিছুক্ষণ পর এই ঘটনা ঘটে। ইহুদিনে চালানো হামলায় ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইউক্রেনের কর্তৃপক্ষ জানায়, ট্রেনের সব যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার জাভা সাগরে দেশটির একটি যাত্রীবাহী জাহাজ ডুবে যাওয়ার পর নিখোঁজ 130 জনকে উদ্ধারে কোস্টগার্ড সহ কয়েকশো উদ্ধারকর্মী তল্লাশি অভিযানে যোগ দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ এজেন্সি জানায়, গতকাল জাহাজ ডুবির পর 108 জনকে উদ্ধার করা হয়েছে এবং এতে অন্তত 6 জন নিহত হয়েছে। ভার্গো ট্রান্সপোর্ট 8 নামের জাহাজটিতে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সুরাবায়ার 243 জন যাত্রী ছিলেন। যাত্রী বোর্নিও এর বন্দর নগরী বানসের মেসিনে যাচ্ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নিয়ন্ত্রকদের সাথে যাত্রী যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজন মেলায় এখন রয়েছে ছায়াছবির গান। শুরুতেই শোনাব হঠাৎ বৃষ্টি ছবির গান নচিকেতার কণ্ঠে।

0: ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণ সমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা, তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে দুই তিন দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন।
1: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা, সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রিয় শ্রোতা, শুনছেন বিভিন্ন ছায়াছবির গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে চক্ষু ছুঁয়া কথা দিলাম আমি কথা রাখবো, এন্ড্রু কিশোর এবং রুনা লায়লার কণ্ঠে কুসুমকলি ছবির গান।

চুপচাপ শিশি ফুল নেব না অশ্রু নেব, এই ছবির গান রয়েছে আপনাদের জন্য শিল্পী বিপ্লব, কনক চাপা এবং এন্ড্রু কিশোর।

শুনছিলেন এতক্ষণ বিভিন্ন ছায়াছবির গান। অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করছি। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন পাঁচ মিশালি গান। শুরুতেই এটি দেশের গান, শিল্পী মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রিয় শ্রোতা, শুনছেন পাঁচ মেশালি গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এবারে রয়েছে একটি নজরুল সঙ্গীত, শিল্পী জুগল হায়দার শাহীন।

এই গানটির সাথে শেষ হল পাঁচমিশালি গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠান আবারও আপনারা শুনতে পাবেন সন্ধে ৬টায় বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল ৪টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নুরাইন তাহমিনা কেয়া। ডেঙ্গু প্রতিরোধে শুধু কর্ম পরিকল্পনা প্রণয়ন নয়, এর কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু অ্যাকশন প্ল্যান তৈরি করলে হবে না, মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকার ইতিমধ্যে দেশব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। জনগণকে সম্পৃক্ত করে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। দেশের বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি অনলাইনে মনিটরিং করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ সচিবালয়ের নিজ অফিস কক্ষ থেকে ডিজিটাল হাজিরা ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতির বিষয়ে তিনি জেলার সিভিল সার্জন এবং উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণ যাতে নিজ এলাকায় স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সেবা পায় তা নিশ্চিত করতে উপস্থিতি মনিটরিং আরও জোরদার করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, 250 শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালকে শিগগিরই জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর করা হবে, ফলে যক্ষ্মা রোগের চিকিৎসা ও নিয়ন্ত্রণের পাশাপাশি রোগ নির্ণয়, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং চিকিৎসা সেবার সক্ষমতা বৃদ্ধি পাবে। তিনি আজ রাজধানীর শ্যামলীতে অবস্থিত 250 শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে একটি আধুনিক সমন্বিত ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে হাসপাতালটিকে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালের সেবার পরিধি ও সক্ষমতা বাড়াতে 500 শয্যাবিশিষ্ট নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, চলমান জ্বালানি সংকট নিরসনের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃবৃন্দের মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান। জ্বালানি সংকট সমাধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন, বিদ্যুতের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি জ্বালানি খাতের সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধানের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথা জানান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পলাতক 7 আসামির বিরুদ্ধে 24 জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল। উভয় পক্ষের শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান থাকার পর আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায়ের দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে এই মামলার আজ প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। ওমান জানিয়েছে, আজ হরমুজ প্রণালী নিয়ে উপসাগরীয় দেশসমূহ এবং ইরানের মধ্যকার পূর্ব নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওমানের আয়োজনে এই বৈঠকে বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এদিকে ইয়েমেনের কয়েকটি এলাকায় সংঘর্ষ তীব্রতর হয়েছে। মোচা নামে পরিচিত আল মাখা পুনঃদখলের জন্য ইয়েমেনের সরকারি বাহিনী হুদিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। ইরান সমর্থিত হুদি গোষ্ঠী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরীটি দখল করে এবং লোহিত সাগরে জাহাজ চলাচলের পথের উপর নিয়ন্ত্রণ জোরদার করেছে। রাশিয়ার একটি ড্রোন ইউক্রেন পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে আঘাত হেনেছে। আজ যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এলাকাটি অতিক্রম করার কিছুক্ষণ পর এই ঘটনা ঘটে। ইয়াহুদিনে চালানো হামলায় ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বিকেল 4:05 এবং স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

0: আসসালামু
1: আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছো তোমরা?
0: আলহামদুলিল্লাহ ভালো আছি।
1: মোনা ভাই
2: ভালো আছি,
0: দাদাও ভালো আছে, খুব হাসি খুশি
1: দৌড়াচ্ছে, গান শোনাবে বলে চলে এসেছে। তা হাসি, তোমার খবর কি বলো?
0: আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার এই
3: প্রাণী সম্পদ ডাক্তারখানা আছে না, ওইখানে নিয়ে গেলে ওরা দেখে নিয়ে আসতাম।
0: তোমার তো পাই নেই খুঁজে, মনে করলাম আসরে যাই যদি পাই।
3: এখন করলে কি হবে? নেই আমাদের মাঝে ডাক্তার ভাই আইছেন,
1: উনি ওনার কাছ থেকে আমরা শুনব কি ছাগল পালনের প্রতিবন্ধকতা, পালন ব্যবস্থাপনা ও রোগ দমন আলোচনা করবেন ডাক্তার মোহাম্মদ ফজলুল করিম, সিনিয়র ইনস্ট্রাক্টর ইনস্টিটিউট অফ লাইফ স্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনা। তা ভাই কেমন আছেন আপনি?
4: আলহামদুলিল্লাহ ভালো আছি।
1: আপনারা এই ছাগল গরু সম্পর্কে রোগ নিয়ে প্রশ্ন করবেন, ফোন নম্বরটা বলে দিন।
3: হয় কোন
1: 0190-7-4-7-4-1-2-1-2-1-9-7-0-7-0 আমি আবার বলছি 0190-7-4-7-4-1-2-1-2-1-9-7-0-7-0 শ্রোতা বন্ধুরা, এই নাম্বারে আপনারা ফোন করে আপনাদের সমস্যা এর সমাধান সম্পর্কে জানতে পারবেন। তা ভাই তাহলে আমরা শুনি।
0: হাই ভাইজান কোন, আমরা একটু শুনি।
4: ধন্যবাদ। আজকের আলোচনার বিষয়বস্তু ছিল আমাদের ছাগল পালন ব্যবস্থাপনা, প্রতিবন্ধকতা এবং রোগ প্রতিরোধ দমন করা, রোগ দমন করা।
3: জি,
4: এটা আমাদের খুলনা অঞ্চলের এবং সারা বাংলাদেশের খামারি ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ছাগল পালন। কারণ এটাকে অনেক সময় গরিবের প্রাণী সম্পদ ব্যাংক বলা হয়। ছাগল পালন করে আর্থিক উন্নতি করা যায় এবং এটার জন্য জায়গা কম লাগে, ছাগল পালনের জন্য পুঁজি কম লাগে। বিশেষ করে আমাদের গ্রামীণ শিক্ষিত বেকার যুবক যুবতীরা, বয়স্ক মহিলারাও এবং বিধবা থেকে আরম্ভ করে নদীর পাড়ের চরে যারা বসবাস করেন, সবার জন্যই এই ছাগল পালন ব্যবস্থাপনাটা অত্যন্ত সহজ এবং গুরুত্বপূর্ণ। অল্প পুঁজিতে, অল্প টাকায়, অল্প জাতের মধ্যেই সহজেই ছাগল পালন করা যায়। আমরা যদি ছাগল পালন করার ক্ষেত্রে জায়গা কম লাগে, রোগ প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত ভালো, খাদ্য খরচ কম লাগে, সবকিছু মিলে যদি আমরা খামারি ভাইরা ছাগল পালনে কিছু জিনিস খেয়াল রাখেন তাহলে হয়তো আরও সহজেই ওনারা ছাগল পালন করতে পারবেন। এক নম্বর হচ্ছে যে উন্নত জাত নির্বাচন। বাণিজ্যিক খামারের জন্য দেশের আবহাওয়া উপযোগী ব্ল্যাক বেঙ্গল ছাগল, যমুনাপাড়ি, তোতাপাড়ি, বারবারি, বিটল এই সমস্ত জাত নির্বাচন করা যেতে পারে। আমাদের দেশে ব্ল্যাক বেঙ্গল ছাগল পৃথিবী বিখ্যাত, কালো রঙের হয়, ছোট ছোট কান, মাংস খুবই ভালো, সুস্বাদু। বিশেষ করে মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ অঞ্চলে এই জাত অত্যন্ত ব্যাপকভাবে পাওয়া যায়,
3: ব্ল্যাক বাংলা জাত,
4: ব্ল্যাক বেঙ্গল জাত। এছাড়াও
3: ওটা বিদেশি যদি কোন একজন মেহমান আসছিলেন বেড়াতে, সে খাইয়ে মানে সে এই ছাগল নিয়ে গেছে,
4: ছাগল নিয়ে গেছিলেন।
0: হ্যাঁ, আমাকে দেশি ছাগল,
3: ব্ল্যাক বাংলা,
4: ব্ল্যাক বেঙ্গল,
1: ব্ল্যাক বেঙ্গল,
3: ব্ল্যাক
4: বেঙ্গল। ছাগল পালন করার ক্ষেত্রে উঁচু এবং শুকনা বাসস্থান খেয়াল রাখতে হবে। ছাগলের ঘর সবসময় আর্দ্রতা মুক্ত এবং উঁচু স্থানে তৈরি করতে হবে,
3: যাতে
4: বৃষ্টির পানি না জমে। মাছা পদ্ধতিতে খুবই ভালো, ছাগল পাল সাথে জায়গা পছন্দ করে না, তাই মাটি থেকে 3-4 ফুট উঁচু কাঠ অথবা বাঁশের মাছা তৈরি করে ঘর বানাতে হবে। পর্যাপ্ত আলো বাতাস থাকার ব্যবস্থা করতে হবে, ঘরের ভেতরে যেন পর্যাপ্ত আলো এবং বাতাস চলাচলের ব্যবস্থা বা ভেন্টিলেশন থাকে সেটা খেয়াল রাখতে হবে। যেহেতু প্রচুর পরিমাণে অনেক সময় গন্ধ হয়, বাতাস চলাচল থাকলে এই সমস্ত গন্ধ থাকবে না। জায়গার বন্টন, একটা পূর্ণাঙ্গ ছাগলের জন্য প্রায় 10-15 বর্গফুট জায়গার প্রয়োজন হয়। সুষম খাদ্য সরবরাহ, শুধু ঘাস নয়, ছাগলের দ্রুত বৃদ্ধির জন্য দৈনিক দানাদার খাদ্য যেমন গমের ভুসি, চাউলের কুড়া, খুদ, ডাল ভাঙ্গা, চাউল ভাঙ্গা, ভুট্টা ভাঙ্গা ইত্যাদি দেওয়ার অভ্যাস করতে হবে। সবুজ ঘাস আছে, আমরা নেপিয়ার, পাকচং, জাম্বু, আলফা আলফা, অজানা ঘাস, ইপিল ইপিল এই সমস্ত ঘাস চাষ করেও আমরা ছাগলকে নিয়মিত ঘাসের চাহিদা পূরণ করতে পারি। এবং বিশুদ্ধ পানি অবশ্যই ছাগলকে সবসময় বিশুদ্ধ, জীবাণুমুক্ত, পরিষ্কার পানি খামারে দেওয়া প্রয়োজন। খাদ্যের ক্ষেত্রে ইউএমএস অথবা ইউরিয়া মোলাসেস এস্ট্রো বলা হয়, যেটা শুকনো খড়ের পুষ্টিগুণ বাড়াতে ইউরিয়া এবং চিটাগুড় মিশিয়ে ইউএমএস তৈরি করে খাওয়ানো যেতে পারে। এটা আমরা মোটা তাজাকরণের করার ক্ষেত্রেও গরুকে আমরা দিয়ে থাকি। সাধারণত 10 কেজি খড়, 5 কেজি পানি, তার অর্ধেক অর্থাৎ 2 থেকে 2.5 কেজি চিটাগুড় এবং 300 গ্রাম ইউরিয়া সার মিশ্রিত করে এই ইউএমএস বা ইউরিয়া মোলাসেস এস্ট্রোটা বানানো হয়। খামারি ভাইদের জন্য আরেকবার বলা হচ্ছে যে 10 কেজি খড় কুচি কুচি করে কেটে নিল, 5 কেজি পানি, 2 থেকে 2.5 কেজি চিটাগুড় এবং 300 গ্রাম ইউরিয়া সার। এটা পানি, ইউরিয়া সার এবং চিটাগুড় একসাথে মিশিয়ে একটা দ্রবণ তৈরি করা হবে। এই দ্রবণের সঙ্গে দ্রবণটা শুকনো খড়ের সঙ্গে উপরে ছিটাই দিলে 20 মিনিট রেখে দিলেই এটা নরম হয়ে যাবে খড়টা, এই খড়টা তখন খাওয়ানো
3: যাবে। আমি তো আগে মনে করতাম শুধু গরুরই মোলাসেস খাওয়াই,
4: না ছাগলকেও খাওয়ানো যাবে এবং এটা 4 মাসের উপরের বয়সের ছাগলগুলোর জন্য এটা বেশি উপযোগী। ছোট ছাগল অনেক সময় রুমেন ডেভেলপমেন্ট বা পেট ডেভেলপমেন্ট না হওয়ার কারণে তারা ইউরিয়া সার হজম করতে পারে না, এবং পরিমাণ ইউরিয়ার পরিমাণটা ঠিক ডোজ অনুসারে দিতে হবে যাতে কম বেশি না হয়, তাহলে এর পুষ্টিগুণটা বজায় থাকবে। খাদ্য এবং পানির পাত্রের উচ্চতা এটাও একটু খেয়াল রাখতে হবে, মলমূত্র দ্বারা অনেক সময় খাদ্য দূষণ হয়, যেন মাটির স্তর থেকে কিছুটা উঁচু স্থানে যদি খাদ্য এবং পানির পাত্র বসানো হয় তাহলে সহজে ময়লা হবে না। ছাগলকে নিয়মিত একটু হাঁটা চলার করার সুযোগ দিতে হবে, অনেক সময় আটকে রাখা হয়, একদম সারাদিন আটকে না রেখে প্রতিদিন কিছু সময়ের জন্য খোলা
3: মাঠে
4: চড়ে বেড়াতে দেওয়া উচিত। বিশেষ করে গর্ভবতী ছাগলের যত্ন নিতে হবে, প্রসবের 1 মাস আগে গর্ভবতী ছাগলকে আলাদা করে বিশেষ পুষ্টিকর কিছু খাবার দেওয়ার একটা অভ্যাস থাকতে হবে, যেহেতু গর্ভকালীন সময় ভিতরে একটা বাচ্চা থাকবে বা আরো একাধিক বাচ্চা থাকতে পারে, সেক্ষেত্রে তাদের পুষ্টি চাহিদার প্রয়োজন পূরণ করার জন্য আলাদা করে বিশেষ পুষ্টিকর খাবার দেওয়ার একটা অভ্যাস করতে হবে। সাধারণত 150 থেকে 155 দিন গর্ভ অবস্থায় থাকে, 120 দিনের পরে শেষের 1 মাস আমরা বিশেষ যত্ন নিতে পারি। বাচ্চা জন্ম হওয়ার ক্ষেত্রেও বিশেষ করে খেয়াল রাখতে হবে, জন্মের পর বাচ্চার মুখ এবং নাক পরিষ্কার করে মায়ের শাল দুধ খাওয়ানো নিশ্চিত করতে হবে। অনেক সময় গ্রামের প্রচলিত কুসংস্কারের কারণে শাল দুধ বা কলস্ট্রম যেটা বলা হয় ঘন দুধ, এটা হলুদ রঙের হয়, হাই প্রোটিনিয়াস একটি মিল্ক, এটা অনেক সময় মানুষ এটাকে গন্ধযুক্ত পুষযুক্ত বা নতুন দুধ নানান কুসংস্কারের কারণে সময় ফেলে দিত, এখন খামারির অনেক সচেতন এই শাল দুধ বা কলস্ট্রম এটা খাওয়াটা নিশ্চিত করতে হবে, হাই প্রোটিন, এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠে, বাচ্চার ডেভেলপমেন্টটা প্রথম থেকেই ভালো হয় এবং এটাকে অনেকটা ভ্যাকসিন হিসেবেও কাজ করে, এই জন্য মায়ের শাল দুধ অবশ্যই খাওয়াতে হবে। অনেক সময় বাচ্চার জন্মের পর নাভিক কাটার প্রয়োজন হতে পারে, অনেক সময় একদম লম্বা হয়ে শুতে ঝুলে থাকে, সেক্ষেত্রে টিংসার আয়োডিন বা জীবাণুনাশক লাগাতে হবে, পরিষ্কার ব্লেড দিয়ে কেটে দেওয়া যায়, অনেক সময় এমনিতেও পড়ে যায় তবে কাঁচা থাকার জন্য সেটাকে টিংসার আয়োডিন বা জীবাণুনাশক বা স্যাভলন ডেটল বায়োডিন এগুলো দিয়ে পটাশ PPM বলা হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো দিয়েও তুলা ভিজিয়ে সেখানে লেগে দেওয়া যেতে পারে। এবং পদ্ধতি যদি নির্বাচন করি মূলধন এবং জায়গার উপর ভিত্তি করে কিছুটা উন্মুক্ত পদ্ধতি, আধা উন্মুক্ত পদ্ধতি বা স্টল ফিটিং পদ্ধতি আমরা ছাগল পালনের ক্ষেত্রে বেছে নিতে পারি। পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, প্রতিদিন সকাল এবং বিকালে ছাগলের মলমূত্র পরিষ্কার করতে হবে এবং সপ্তাহে অন্তত 1 বার জীবাণুনাশক স্প্রে করতে হবে। অনেক সময় ছাগলের খুর খুব বড় হয়ে যায় এবং সেটা রেয়াত বা আমরা ব্লেড দিয়ে ছাটাই করতে হবে, অথবা হাঁটতে অনেক সময় কষ্ট হয়ে যায়, নখ কাটার মতো, হ্যাঁ, এবং বিশেষ করে নখ কাটার পরে জিঙ্ক সিরাপ দিলে, জিঙ্ক জাতীয় প্রোটিন উপাদান খেতে দিলে তাদের এই নখটা খুব ভালো হয়। ব্রিডিং এবং প্রজনন রেকর্ড রাখাটা জরুরি, কোন ছাগি কখন গর্ভবতী হলো, কবে বাচ্চা দেবে, তার একটা সঠিক লিখিত রেকর্ড থাকলে সেই হিসেবে খামারিরা গর্ভবতী গরু ছাগলকে ভালো যত্ন রাখতে পারবে। অনেক সময় ইনব্রিডিং রোধ করা, এটা খুবই কঠিন একটি টার্ম টেকনোলজি, একই বংশের ছাগলের মধ্যে প্রজনন যাতে না হয়, এতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এই জন্য ভিন্ন ভিন্ন বংশের ছাগলের মধ্যে প্রজনন করানোর জরুরি। আর একটি পালন ব্যবস্থাপনার ক্ষেত্রে শীতকালীন পালন ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি, এখন তো প্রায় অক্টোবর সেপ্টেম্বর মাস, আর 2 মাস পরেই ঠান্ডা চলে আসবে, শীতকালে ছাগলকে ঠান্ডা বাতাস থেকে বাঁচাতে চটের বস্তা, মোটা পর্দা ইত্যাদি ব্যবহার করতে হবে, গরম পানি খাওয়ানোর একটা অভ্যাস থাকা যেতে পারে।
3: শীতকালে ওই ছাগলের সোয়েটার পরে দেয়,
4: হ্যাঁ
3: ডোলার সোয়েটার, আমরা গলা দিয়ে ঢুকে পরাই দেয়।
4: ওই ছাগল যেহেতু শরীরটা গরম থাকে, অতিরিক্ত ঠান্ডা এবং স্যাঁতস্যাঁতে আবহাওয়া সহ্য করতে পারে না যেহেতু ছাগল, এই কারণে ঠান্ডা জনিত সংবেদনশীলতা থেকে রক্ষা করার জন্য এই সমস্ত প্রতিকার ব্যবস্থা নিতে হতে পারে। অনেক সময় গরম সরিষা তেল মাথায় ভালো করে মালিশ করা যেতে পারে, গরম পানি শর্ট গায়ে দেওয়া বা জ্যাকেট পরানো, এই সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। আমাদের ছাগল পালনের ক্ষেত্রে আরও কিছু সমস্যা দেখা যায়, যেরকম উন্নত জাতের অভাব। অনেক সময় আমাদের উন্নত জাতের ছাগল পাওয়া যায় না ঠিকমতো, অথবা পুঁজি এবং মূলধনের অভাব, বিশেষ করে ক্ষুদ্র খামারিদের জন্য প্রাতিষ্ঠানিক লোন বা প্রাথমিক মূলধন পাওয়া বেশ কঠিন। যদিও একটা ছাগল 10-15 হাজার টাকার মধ্যেই পাওয়া সম্ভব, কিন্তু অনেক গরিব লোকের জন্য এই টাকাটাও ম্যানেজ করা অনেক কঠিন। আবার অনেক সময় খাদ্যের চড়া দাম থেকে যদি কেউ ঘাস ঠিকমতো খেতে না পারে, তাহলে বাণিজ্যিক পদ্ধতিতে শুধুমাত্র দানাদার খাদ্যের উপর নির্ভর করে ছাগল পালন করা এটা বেশ খরচ হয়ে যাবে। অবশ্যই কাঁঠালের পাতা ঘাসের বিভিন্ন ব্যবস্থাপনা যদি থাকে তাহলে ছাগল পালন করা সহজ। আর যদি শুধুমাত্র বাণিজ্যিক পদ্ধতিতে কোনো ঘাস খড় UMS এগুলো ছাড়া শুধু দানাদার খাদ্যের উপর নির্ভর করে গেলে কিন্তু প্রচুর পরিমাণে খরচ পড়ে যাবে, সেক্ষেত্রে এই খামারিদের প্রসারণটা বেশ কঠিন হয়ে যাবে। এবং যেহেতু অনেক শহরের এলাকায় নগরায়নের ফলে প্রাকৃতিক চারণভূমি কমে যাচ্ছে, যার কারণে পর্যাপ্ত চারণভূমির অভাবেও কিন্তু ছাগল পালন করা অনেক সময় কঠিন হয়ে যায়। গ্রামের খামারিদের জন্য হয়তো একটু সহজ হয়ে যাবে, শহরে যারা থাকে তাদেরকে অবশ্যই ঘাস চাষ করে ছাগল পালনের একটা ব্যবস্থাপনা করাটা দরকার। অনেক সময় আধুনিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালনের সঠিক প্রশিক্ষণ প্রাপ্ত বা প্রশিক্ষণের একটা অভাব আছে। প্রাণী সম্পদ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরেও অনেক সময় ট্রেনিং এর আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর কিছু ছাগল পালনের ট্রেনিং আয়োজন করে, সমবায় অধিদপ্তর তাদের নির্দিষ্ট কার্যালয়গুলোতে অনেক সময় ছাগল পালনের উপর প্রশিক্ষণ দেয়। তবে প্রশিক্ষণের উপর ভরসা করে তো সবসময় থাকা কঠিন, এবং সরকারি বাজেট সীমাবদ্ধতা থাকে, খামার সিলেকশন অল্প সময়ের মধ্যে করতে হয়। সেক্ষেত্রে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে ভেটেনারি সার্জন এবং উপজেলা প্রাণী সম্পদ অফিসারের কাছে গিয়ে এটা বলা যায় যে প্রতিদিনই তারা গিয়ে ছাগল পালন বিষয়ে একটা প্রশিক্ষণ বা জ্ঞান অর্জন করবেন। হয়তো প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষণ দেওয়া বা আয়োজন করা এটা অনেক কঠিন হয়ে যেতে পারে, কিন্তু তারা পরামর্শ নিতে পারবেন প্রতিনিয়ত প্রতিদিন। এবং অনেক সময় সঠিক সময় চিকিৎসা এবং টিকা না দিলে নিউমোনিয়া বা PPR ছাগলের রোগে বাচ্চার হাড় আশঙ্কাজনক মারা যায়। ছাগলের একটি রোগ আছে গুরুত্বপূর্ণ, PPR, মারাত্মক রোগ, এটাকে PPR রোগ নামে বলা হয়। তোমার এটা সংক্ষিপ্ত নাম PPR, ইংরেজিতে পেস্টিডিস পেটিস রুমিনেন্স নামে এটা পরিচিত। বিশেষ করে উচ্চ তাপমাত্রা, হাই টেম্পারেচার, নাক দিয়ে সর্দি, পায়খানার রাস্তা দিয়ে মল পড়া, উচ্চ সর্দি, উচ্চ তাপ, এই সমস্ত লক্ষণগুলো PPR রোগের ক্ষেত্রে দেখা যায়। মৃত্যুর ঝুঁকি, হ্যাঁ, PPR এর ক্ষেত্রে ছাগলের বিশেষ করে নিউমোনিয়া বা PPR এর ক্ষেত্রে খুবই থাকে। এটা থেকে বাঁচার উপায় হচ্ছে বছরে একবার 1 মিলি ভ্যাকসিন গলার চামড়ার নিচে দিতে হবে ছাগলের ক্ষেত্রে, শুধুমাত্র বছরে একবার, তাহলে এই PPR রোগটা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। বিশেষ করে শীতকালে একটু খেয়াল রাখতে হবে যাতে ঠান্ডা না লাগে, আর যখনই উপসর্গ শুরু হবে, সর্দি লাগতেছে, নাক দিয়ে পানি পড়তেছে, পিছন দিক থেকে দুর্গন্ধযুক্ত ডায়রিয়া বেরোচ্ছে, সাথে ধরে নেওয়া যেতে পারে যে এটা PPR হওয়ার একটা সম্ভব সম্ভাবনা আছে। সঙ্গে সঙ্গে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে ভ্যানের মাধ্যমে নিয়ে গেলে দ্রুত চিকিৎসা করলে, প্রথম 1-2 দিনের মধ্যেই চিকিৎসা হয়ে গেলে এটা তৃতীয় 3 দিনেই ভালো হয়ে যাবে। অনেক সময় বাজারজাতকরণের কিছু সমস্যা থাকতে পারে, অনেক সময় দালাল বা মধ্যস্বত্বভোগীদের কারণে খামারিরা অনেক সময় ছাগলের সঠিক মূল্য পান না। যদিও এখন আধুনিক ব্যবস্থাপনা, মোবাইল টেকনোলজি, ইন্টারনেট এর কারণে খামারিরা হয়তো বাজার সম্পর্কে একটু হলেও সচেতন আছেন, বিশেষ করে যেখানে বিক্রি করলে ভালো পরিচিত কসাই বা বিভিন্ন উৎসবে মোটাতাজাকরণের সিজন অনুসারে খামারিরা সঠিক দামে ছাগলের বাচ্চা যাতে বিক্রি করেন সে বিষয়ে খেয়াল রাখতে হবে। অনেক সময় চুরি হতে পারে, এটাও একটা বড় একটা ঝুঁকি থাকে, এটাও একটু খেয়াল রাখতে হবে। হয়তো দেখা যায় যে 2-1টা ছাগল অনেক সময় গ্রামের বখাটে লোকরা গরিব মানুষের ঘরে চুরি করে নিতে পারে, হ্যাঁ, এটাও একটু খেয়াল রাখতে হবে। হিংস্র পশুর আক্রমণ অনেক সময় হয়ে থাকে, হয়তো আমাদের সব জায়গায় হবে না, শিয়াল, বুনো কুকুর বা অন্যান্য হিংস্র প্রাণী খোলা অবস্থায় ছাগলকে একা আক্রমণ করতে পারে। আরও একটি জিনিস সব বিষয়ে মাথায় রাখতে হবে যে কৃমি এবং পরজীবীর উপদ্রব, বর্ষাকালে কৃমি এবং উকুন আঠালির আক্রমণ ছাগলের স্বাস্থ্য দ্রুত নষ্ট করে দিতে পারে। এই কারণে বছরে তিনবার কৃমি মুক্ত করা অত্যন্ত জরুরি ছাগলের ক্ষেত্রে। ছাগলের কৃমির ঔষধ বাজারে পাওয়া যায় বেনজল, বেনাজল, ফেনভেট বা হেলমেক্স, অ্যালমেক্স, অ্যালবেন্ডাজল গ্রুপের ছোট ছোট ওষুধগুলো আছে, লিভামিজল গ্রুপ বা অ্যালবেন্ডাজল গ্রুপের ওষুধ, আমরা মানুষেরাও এটা খেয়ে থাকি। অ্যালবেন্ডাজল গ্রুপের ওষুধ একটা ডোজ, একটা ঔষধ অথবা ফেনভেন্ডাজল গ্রুপের ওষুধও পাওয়া যায় 10-15 কেজি ওজনের জন্য। একটা ছোট ট্যাবলেট 8-10 টাকা দাম নিবে। এই ট্যাবলেটটা সকালবেলা খালি পেটে গুড় বা চিনি দিয়ে মুখে সেটে সেটে দিলে ছাগল খেয়ে নেবে। অনেক সময় পাকা কলার ভিতর দিয়েও দেওয়া যায়, অনেক সময় ভাতের ফ্যানের সঙ্গেও মিক্সড করে খাওয়ানো যায়। অনেক সময় অনেক আছে এমনিতেই খেয়ে ফেলে, যদি এমনিতে খেতে না চায় সেক্ষেত্রে গুড় দিয়ে ভরি করে লাড়ুর মতো করে আচারের মতো করে মুখে দিলে তারা চেটে চেটে খাবে। অনেক সময় ছাগলের অ্যাবর্শন বা গর্ভপাত হতে পারে, সেক্ষেত্রে ব্রুসেলোসিস নামে একটি রোগ আছে, ব্যাকটেরিয়াল জনিত রোগ, এটার কারণেও গর্ভপাত হতে পারে। অনেক সময় পুষ্টির অভাবে ছাগলের অকাল গর্ভপাত হতে পারে, বিশেষ করে শেষ দিকে পিছলা থাকলে, ছাগল পড়ে গেলে বা দৌড় দিলে ভয় পেলে, অনেক সময় উঁচু জায়গা থেকে নিচু জায়গায় লাফ দিলে এরকম ঘটনাগুলো ঘটতে পারে। সেক্ষেত্রে আমরা পুষ্টির অভাবটা পূরণ করার চেষ্টা করব এবং যাতে যত্নটা নিব। অনেক সময় চিকিৎসা সেবার কিছুটা অপ্রাপ্যতা অনেক সময় হয়, প্রত্যন্ত অঞ্চলে শহর থেকে বা উপজেলা থেকে 12-15-20 কিলোমিটার দূরে একটা জায়গায় থাকলে সেখানে ভেটেরিনারি সার্জন বা সরকারি চিকিৎসা পাওয়াটা বেশ কঠিন এবং দুষ্প্রাপ্য হয়। সেক্ষেত্রে আগে থেকেই মোবাইল নাম্বারে, মোবাইলে পরিচিত বা অভিজ্ঞ ডাক্তার ভেটেরিনারিয়ান এনাদের নাম্বার একটু থাকলে যদি ক্ষেত্র বিশেষে অন্তত ফোনে বা এখন অনেক সময় হাতে অনেক স্মার্টফোন থাকে, ভিডিও কলের মাধ্যমে যদি সেই রকমভাবে একটু পরিচিত থাকে স্যারদের মাধ্যমে ভিডিও কলে বা ভিডিও পাঠিয়ে দিয়েও যে এই সমস্যাটা হয়েছে, কোনো বন্ধের দিন বা অন্য সময় পরামর্শ নেওয়া যেতে পারে। আর ছাগল পালনের যেহেতু অত্যন্ত সংবেদনশীল, 24 ঘন্টায় টানা পর্যবেক্ষণে রাখাটা খুবই জরুরি। অনেক সময় ছাগল লেখে আমরা গ্রামের আত্মীয় বাসায় চলে গেলাম, 2-3 দিন খবর নাই, এরকম যাতে না হয়। সকালে খাবার, বিকালে খাবার, সকালে পানি, বিকালে পানি, প্রতিনিয়ত রাতে ঘুমানোর আগেও সব ছাগলগুলোকে আরেকবার দেখে শুনে যাওয়া, সকালবেলা ফজরের সময় উঠেও আরেকবার ছাগলকে দেখতে যাওয়া, পানি দেওয়া, কোনোটা জ্বর হচ্ছে কিনা। সাধারণত ছাগলের স্বাভাবিক তাপমাত্রা 102 থেকে 103, আমরা থার্মোমিটার যদি রাখতে পারি, খামারি ভাইরা যদি রাখে একটা তাপমাত্রা, এবং কোনো জ্বর জ্বর ভাব, সর্দি কাশি, অসুস্থতা মনে হচ্ছে, থার্মোমিটার দিয়ে তিনি জ্বরটা মেপে প্রাথমিক চিকিৎসা বা মানুষের একটু নাপা ট্যাবলেট খাওয়িয়ে খাইয়ে দেওয়া,
1: তাপমাত্রা
4: 102 থেকে 103 স্বাভাবিক তাপমাত্রা, 102 ওর উপরে
3: 105-106,
4: আমাদের মানুষের 98 ডিগ্রি তাপমাত্রা, 98 ডিগ্রি ফারেনহাইট মানুষের স্বাভাবিক তাপমাত্রা। আর যদি আরেকটা লাস্ট পয়েন্ট যদি আলোচনা করা যায় যে রোগ দমন এবং প্রতিরোধ, আজকের আলোচনার বিষয়বস্তুর লাস্ট পয়েন্ট ছিল যে রোগ দমন এবং প্রতিরোধ করা, সেক্ষেত্রে তো বলাই হলো যে নিয়মিত টিকা প্রদান, ভ্যাকসিনেশন, বিশেষ করে পিপিআর রোগের টিকাটা যদি দিতে পারে। আর একটা গোট পক্স বলা হয়, বছরে একবার পিপিআর এবং গোট পক্স এই দুইটা রোগের টিকা যদি শিডিউল অনুসারে দেওয়া হয় তাহলে অত্যন্ত নির্ভরযোগ্য ভ্যাকসিন, খুবই ভালো কাজ করবে। এবং কৃমিনাশক বছরে অন্তত 3 বার, বিশেষ করে বর্ষার আগে এবং পরে চিকিৎসকের পরামর্শ মতো কৃমির ওষুধ খাওয়ানো যেতে পারে। পিপিআর একটি ভাইরাসজনিত রোগ, ছাগলকে পিপিআর এর আক্রমণ করলে দ্রুতগতিতে প্রাথমিক চিকিৎসা হিসেবে অ্যান্টিবায়োটিক বা স্যালাইন দেওয়া, এই ঠান্ডা থেকে দূরে রাখা, এটা করা যেতে পারে। নিউমোনিয়া এবং ঠান্ডা প্রতিরোধ করার জন্য ছাগলকে বৃষ্টির পানি বা কুয়াশা থেকে দূরে রাখতে হবে, আক্রান্ত হলে দ্রুত অ্যান্টিবায়োটিক এবং
1: ছাগল পালন, রোগ প্রতিরোধ, এই সম্পর্কে তাহলে কি বললে তুমি, গান শুনবে?
3: তাহলে গান শুনি আগে, ভালো জিনিস নিয়ে তো
1: শুনতেছিলাম,
3: গান শুনান দাদা, এটা গাইয়ে দেন তো।

0: আমরা কেমন লাগলো?
1: না ভালো
2: লাগছে, সুন্দর লাগলো।
0: তা গুরুদেব
2: মন্ডা ভরে গেল গানটা শুনে।
1: হয়
2: তোমার কেমন লাগছে?
1: না আমার তো ভালো লাগবেই।
0: আমরা শুনছি কি প্রাণী সম্পদ, এই সম্পর্কে ছাগল পালনের প্রতিবন্ধকতা, পালন ব্যবস্থাপনা ও রোগ দমন আলোচনা করছেন ডাক্তার মোহাম্মদ ফজলুল করিম, ইন্সট্রাক্টর অব লাইফ স্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনা। জিজ্ঞেস করো যে রোগ বালাই সম্পর্কে। যেটা
1: রোগ বালাই না, আমি তো অনেক কিছু জানতে চাই। এই ছাগলের আদিনিবাস নাকি পাহাড়ে ছিল?
3: হ্যাঁ,
1: ওই জন্য ওরা নিচে ফেলানো গাছ খায় না, ওরা উপরে থেকে
3: বিভিন্ন প্রাণীর বিভিন্ন কিছু অভ্যাস থাকে। ছাগল একটু উঁচু করে খায়, হাঁটুর উপর ভর করে, এটা ওর অভ্যাস। তারপরে পানি কম খায়, নিচু জায়গায় ইয়ে করে, থাকতে চায় না। আছে আসলে আল্লাহর পাকের সৃষ্টি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম।
1: ওই জন্যই তো, ওই জন্যই গরুতে
0: এরকম চালচলন
1: ইলিয়াস ভাই, ওই জন্যই গরুতে ছাগল রে খেপায়। কি কয় জানো?
2: কি কয়?
1: হায় রে, বছর গেল মাস, ছাগলে খায় না পাড়ানো ঘাস, করে শুধু ভ্যা ভ্যা। গরু দেখে ওরে ছাগল তোরা সির বড় পাগল, আমি কাই কি তা চোখ মিলে দেখে।
0: তাহলে আমরা এখন ওই

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড,

0: আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি, এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
0: সরকারি পরিকল্পনা আছে, পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয়, এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।
2: ঐ সত্য মাবুদ ব্যতীত কারো ইবাদত করিও না, এবং তোমার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। যদি তাদের মধ্য হতে একজন অথবা উভয়ই তোমার সামনে বার্ধক্যে পৌঁছে যায়, তখন এই অবস্থায় কখনো তাদেরকে উহ বলিও না এবং তাদেরকে থমকাইও না। অত্যন্ত নম্রতা ও আদবের সঙ্গে তাদের সঙ্গে কথা বলিও, তাদের সামনে মহব্বত ও বিনয়ের সঙ্গে নত হয়ে থাকিও এবং এই দোয়া করতে থাকো, হে আমার রব, যেভাবে তারা শৈশবকালে আমাকে লালন পালন করেছে, যেভাবে আপনিও তাদের উপর দয়া করুন। আল কোরআন এখনই প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজানো দোয়া। এরপর আবার আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে আসবো।
3: জি জি।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করবে না। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার হতে মুক্ত। এখন আমরা একটা নাতে রসুল শুনব, তারপর আবার আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে আসবো।

0: να τέρεζουν σου λάμ.
1: Αβαρονούσαν οι φίλοι
0: σου. Εγώ φωνέ δακό, αμπλά φωνέ γιαί. Τα τώρα άλλο να το κότελε και φωνέ κόλου. Λεντάκο. Τα εί σάγολ σάμπορ και δε βάει και κότελα πόλ λέν. Σάγολ ερ ρόγο γιαμόν πέσι.
2: Να ρόγο.
0: Να. Σουστό ερακούμ πέσι φόγε να. Σωστό হয়ে যায় তাড়াতাড়ি মানে দুই তিন দিনের ভিতর তাই না
2: জি এটা ফোন
0: ধরো
2: হ্যালো
3: কানাই
2: জি
3: কানাই দাদা সলগাতিয়া ডুমুরিয়া
2: হ্যাঁ দাদা ভালো আছেন
3: হ্যাঁ ভালো গুরুপদবা তো ভালো গান গাইছে আজকে
0: ধন্যবাদ আচ্ছা তা কি
3: কবিতাটা খুব ভালো আছে মনে
1: হয় খুব সুন্দর আছে কবিতাটা হঠাৎ করে
0: তা কি প্রশ্ন আছে
2: আচ্ছা ঠিক আছে দাদা
0: ধন্যবাদ
2: আপনাকে অনেক অনেক ধন্যবাদ
1: আমরা জানাই দিব
2: হয় না ওনাদের ভালো লাগতেছে গাই শুনিয়ে দেবে আর একটা ফোন
0: ধরো
2: হ্যালো ও পলাশ ভালো আছো ভাই
0: হ্যাঁ সবাই ভালো আছি তুমিও কেমন আছো বলো
2: শুনে খুশি হলাম
1: হঠাৎ করে বললো বানায় বানায়
0: চাষাবাদ অনুষ্ঠানে তো গান গায় না তো কবিতাই বেশি
2: আমি তো কবিতাই গাই হ্যাঁ সে মাঝে সাঝে একটু গাতাম কিন্তু এখন ওই গাই নিয়ে বুঝছে ছাগলে
0: পান খায় না
2: কে কইছে পান খায় না ওরে পান দিলিও খাবে
1: ছাগল সব খায়
2: কাঁচা পাতা পালিও খাবে
0: যে ডালার মধ্যে থাকে নিয়ে গালে নিয়ে চলে যায় তাই না
3: মানে আমাদের অঞ্চলে মানে অনেক লোকে মানে বলে আর
2: ও
0: কথা আছে না যে ছাগলে কি না খায় আর পাগলে কি না করে প্রচলন তো আছে
2: ছাগলে সব খায় তাই দাদা ভালো থেকো
1: ধন্যবাদ
0: এরপরে দেখো
2: আরেকটা ফোন ধরো হ্যালো
0: ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন জি
4: জি
5: হ্যাঁ সুন্দর প্রশ্ন মানে ছাগলকে কৃমির ট্যাবলেট খাওয়ানোর পরে লিভার টনিক এবং জিঙ্ক সিরাপ খাওয়ানোর প্রয়োজন কিনা এটা একেবারে খুব বেশি প্রয়োজন জরুরি ব্যাপারটা তেমন না যদি আমরা ছাগলকে দানাদার খাদ্য দেই ভালো কাঁচা ঘাস দেই যত্ন থাকে ভালো এটা সাপোর্টিভ হিসেবে মানে আমরা কৃমি মুক্ত করার পরে সাধারণত আমাদের একটা প্রচলিত অভ্যাস আছে যে অনেক সময়
0: বলেন
5: দিলে কোনো অসুবিধা নেই বুঝতে পারছি না ঠিক আছে আপনি ছাগলকে অবশ্যই কৃমির ট্যাবলেট খাওয়াবেন কৃমির ট্যাবলেট খাওয়ানোর পরে একটা লিভার টনিক 100 মিলি 70-80 টাকা দাম দুই চামচ করে খাওয়াইলে খুবই ভালো
2: উপকার
5: পাওয়া যাবে অবশ্যই কোনো সমস্যা নেই লিভার টনিক এবং জিঙ্ক সিরাপ খাওয়ানো দরকার
2: অনেক কিছুই
0: জানতো না
2: সেই জন্য খাওয়াতো না
5: দামও খুব বেশি না এবং এটা
0: ধরো
2: হ্যালো
0: ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন জি আলী হাসান সাহেব বলেন কি জানতে চান
4: ছাগলের যে পিঠে
5: ছাগলের পিপিআই রোগের টিকা আপনি উপজেলা পশু হাসপাতালে পাবেন, উপজেলা পশু হাসপাতালে পাবেন, দাম খুবই কম, 20 টাকা বা 15 টাকা নিতে পারে এইরকম আর কি। আসলে এটা তো 100 মাত্রার ডোজ, আপনি একটা ছাগলের জন্য ভ্যাকসিন আসলে পাওয়া যায় না, 100 মাত্রার একটা ভায়াল থাকে। সেক্ষেত্রে আমরা সাধারণত যেটা হয়, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এই ভ্যাকসিনটা ফ্রিজে রাখে 100টা ছাগলকে দেওয়ার জন্য, তারা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে এই ছাগলগুলোকে ভ্যাকসিন করে দেয়। উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আছে মাঠ সম্প্রসারণ পর্যায়ে, ওনারা কাজ করেন, ওনাদের কাছে প্রথমে পশু হাসপাতালে যেতে হবে, তাদের নাম ঠিকানা ডায়েরিতে লিখে রাখবে তারা যে অমুক গ্রামের আলী আকবর ভাই, তার 5টা ছাগল আছে, তাকে এই ভ্যাকসিনটা দিতে হবে। এইভাবে একটা লিখে নেয় ডায়েরিতে, 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পরে যখন মোটামুটি 50-60-70টা ছাগল জমে যায় ওদের ডায়েরিতে, তখন তারা ভ্যাকসিনটা নিয়ে গিয়ে ওই এলাকার ওই পাড়ার সমস্ত ছাগলকে
2: ভ্যাকসিন দিয়ে দেবে।
5: এটা আসলে একটা ছাগলের জন্য একটা ভ্যাকসিন এরকম করে পাওয়া
2: হয় না, কারণ 100 মাত্রার
5: ভ্যাকসিন। এই কারণে আপনি উপজেলার প্রাণী সম্পদ দপ্তরে গিয়ে কয়েকদিন আগে একটু জানায় রাখলে আপনার বাড়ি সহ আশেপাশে
2: মোবাইল নম্বরও দিয়ে দেবেন।
5: হ্যাঁ, এইভাবে ভ্যাকসিনটা করা হয়। ছাগলের কৃত্রিম প্রজনন আছে, তবে সরকারিভাবে এটা নেই, আপনি বেসরকারি ব্রাক বা এসিআই তারা এটাকে দেয়। সাধারণত ভাবে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে শুধুমাত্র গরুর কৃত্রিম প্রজনন করা হয়, কিছু কিছু জায়গায় ছাগলের কৃত্রিম প্রজনন শুরু হচ্ছে, কিন্তু অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে এখনো পুরো
2: আস্তে আস্তে সব জায়গায় হয়ে যাবে,
5: তবে বেসরকারিভাবে পাওয়া যায়। আবার অনেকেই হচ্ছে পাঠা দেয়, পাঠা দিয়েও বীজ দেয়।
0: জি
5: বি আরেকবার
2: এইবার কথাটা বোঝা যাচ্ছে না
5: দাদার কাছে অনুরোধ। হ্যাঁ বলেন। একদিন মাটির ভিতরে হবে ঘর,
2: মাটির ভিতরে হবে ঘর,
5: সামনের সপ্তাহে
2: এই গানটা গাইতে কব গ্রুপ তো থাকে, তাই তো? হ্যাঁ ঠিক আছে,
0: ধন্যবাদ।
2: হ্যাঁ
0: ধন্যবাদ,
2: ধন্যবাদ আপনাকে।
0: দেখো এরপরে দেখো
2: না, উনি তো অনেক কিছু জেনে গেলেন, না জানা উচিত, উনি জানিয়েছে আরো 10 জন শুনে তারাও শিখে গেল,
1: উপকৃত হলো।
0: যে একটা ইঞ্জেকশন কয়টা ছাগলকে দেওয়া যায়
2: দেওয়া যায়।
0: দেখো
2: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসি আশরাফ ভাই, আল্লাহ রহমতে ভালোই আছি। জি ভালো আছি,
2: আলহামদুলিল্লাহ ভালো আছি।
0: আপনার চিন্তা ভাবনায় আছি, খুব তাড়াতাড়ি
2: কোনটা আয়না
0: আয়না। হ্যাঁ
2: আচ্ছা,
0: হ্যাঁ ওই তো ওইটা শুনতে পারবেন, খুব তাড়াতাড়ি শুনতে পারবেন আসিফ ভাই। আমরা চেষ্টা আছি, সবাই তো ব্যস্ত থাকে, কেউ লাইন পায় কেউ পায় না, আসছে ফোন ধরো।
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি বলেন, কি জানতে চান?
3: ভাই আপনাদের নাটক শুনলাম ভাই শনিবারে,
0: জি
3: আমি শুনে মুগ্ধ হয়ে গেছি ভাই।
0: শ্রীনাথ
3: ভাই,
0: হ্যাঁ
3: যাক, ধন্যবাদ,
0: শুনবেন শুনবেন নাটক শুনবেন,
3: এত সুন্দর অভিনয়,
1: ধন্যবাদ আপনাকে।
0: আচ্ছা ধন্যবাদ ভাই,
2: আপনিও ভালো থাকেন।
0: তা আর আমাদের হাতে সময় নেই, আজ আমরা শুনলাম কি ছাগল পালনের প্রতিবন্ধকতা, পালন ব্যবস্থাপনা ও রোগ দমন আলোচনা করলেন জনাব ডাক্তার মোহাম্মদ ফজলুল করিম, সিনিয়র ইন্সট্রাক্টর প্রাণী সম্পদ অধিদপ্তর খুলনা। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, চলো
1: আল্লাহ হাফেজ।

চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে ছিলেন শেখ আমির হোসেন, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সৌমেন বাছার। বাংলাদেশ বেতার খুলনা। আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Better, the news read by Salma Dolly. Local Government, Rural Development and Cooperatives Minister Dr. Abdul Moin Khan has stressed effective implementation of the Dengue Prevention Action Plan, saying necessary measures must be taken before the situation worsens during the peak season. He said this while inaugurating a workshop at a hotel in the capital today. The minister said August, September and October are the peak period for dengue, so necessary measures must be taken before the situation deteriorates. He called for coordinated efforts by the local government division, the Ministry of Health and other relevant agencies to prevent and control dengue. Health and Family Welfare Minister Sardar Mohammad Shekhawat Hussain will regularly monitor the attendance of doctors, nurses and health workers at various health facilities across the country using a digital attendance system from his own office. He observed the attendance of doctors, nurses and health workers working at various health facilities through this digital system from his office at the Secretariat today. While monitoring, the minister found absence of a number of doctors, nurses and health workers at several health facilities and talked to the civil surgeons and Upazila health and family planning officers of the respective districts on the issue. The minister asked the concerned officials to serve show cause notices to those who remained absent from their workplaces without permission. He said, the presence of every doctor, nurse and health worker at their workplaces is crucial for ensuring health care services. The government has administered measles vaccines to 1,97,71,720 children across the country in 5 months under ongoing measles rubella vaccination program. This figure exceeded the initial target of vaccination of about 10% when the country witnessed a measles outbreak at the end of March this year. The government swiftly launched an emergency vaccination program on 5th April, covering 30 upazilas in 18 districts at the first phase. Officials at the Directorate General of Health Services said the second phase of vaccination began on 12th April in four major cities corporations, Dhaka South, Dhaka North, Borishal and Mymensingh, and the final third phase, the ongoing nationwide measles rubella vaccination drive, commenced on 20th April. The government set to launch another massive vaccination program starting on 26th September to prevent the disease. Prime Minister's advisor and Prime Minister's office spokesperson Mahathir Amin has said the government has adopted short, medium and long-term plans to resolve the ongoing fuel crisis. He made the remarks while briefing journalists after a meeting at the Secretariat's Cabinet Division today. Mahathir Amin said the government has a concrete plan to resolve the energy crisis and has taken coordinated initiatives in the electricity sector. The International Crimes Tribunal has fixed tomorrow to pronounce its judgment in a Crimes Against Humanity case filed over killings during the July uprising against seven individuals, including Awami League General Secretary Ubaidul Qadir. The three-member tribunal headed by Justice Nazrul Islam Chaudhary set the date through a short order today. The International Day of Democracy 2026 will be observed tomorrow in the country like elsewhere around the world. The government and social and political organizations will take different programs to observe the day. Armed forces affiliated with Yemen's internationally recognized government have retaken positions from the Houthis. Al Jazeera Arabic reported said that forces loyal to the Saudi Arabia-backed Yemeni government advanced in western Thais as clashes intensify. They successfully repelled a Houthi offensive. The Air Force continues to bomb the Houthis. On the west coast in Mocha, Dabub and their surroundings, reporters said, citing a source in government forces. At least 21 people were killed in a road accident in the Western Cape province of South Africa. Local media reported this today. The accident occurred at around 11:30 p.m. last night on the N1 highway between Prince Albert and Liu Gamka in the province. The cause of the accident is still under investigation. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river ports warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি জারিন তাসনিম ঐশী। চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার এবং হালকা প্রকৌশল সহ সম্ভাবনাময় শিল্প খাতে জার্মান বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা চায় বাংলাদেশ। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, সরকার এসব খাতকে রফতানিমুখী, পরিবেশ বান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্পে রূপ দিতে জার্মানির অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৈঠকে দ্বিপাক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর, শিল্প খাতে অংশীদারত্ব এবং উচ্চ পর্যায়ের পারস্পরিক সফর বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, চলমান জ্বালানি সংকট নিরসনের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান। জ্বালানি সংকট সমাধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিদ্যুতের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি জ্বালানি খাতে সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধানের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথা জানান। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় নির্বাচিত তরুণ উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ 20 লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর অর্ধেক হবে ব্যাংক ঋণ, বাকি অর্ধেক অনুদান। গতকাল বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে উদ্যোগ, উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির শীর্ষক নীতিমালা জারি করা হয়। এটি বাস্তবায়নে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী কারিগরি স্টার্টআপ, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল, নবায়নযোগ্য জ্বালানি ও হস্তশিল্প সহ বৈধ যে কোনো ব্যবসায়িক উদ্যোগ এ অর্থায়নের আওতায় আসবে। নতুন ব্যবসার পাশাপাশি বিদ্যমান ব্যবসায়িক উদ্যোগ এ সুবিধা পাবে। সঞ্চয়পত্রে মুনাফা ও মূল টাকা পেতে ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম এভিএস চালু করেছে সরকার। জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে যুক্ত এ ব্যবস্থা আগামীকাল থেকে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকগুলোর সমন্বয়ে কার্যকর হবে। অর্থ বিভাগের স্ট্রেংথেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনেবল সার্ভিস ডেলিভারি কর্মসূচির আওতায় এ ব্যবস্থা চালু করা হচ্ছে। সরকারের 11টি জাতীয় সঞ্চয় স্কিমের মধ্যে 9টির লেনদেন বর্তমানে ন্যাশনাল সেভিং স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 390টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 56টির, কমেছে 299টির এবং অপরিবর্তিত ছিল 35টির। এর প্রভাবে সূচক ডিএসইএক্স 39 পয়েন্ট কমে অবস্থান করছে 5,379 পয়েন্টে। ডিএসইতে 486 কোটি 55 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 571 কোটি 31 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123 টাকা 60 পয়সা, ক্রয় 122 টাকা 60 পয়সা। ইউরো বিক্রয় 144 টাকা 44 পয়সা, ক্রয় 141 টাকা 84 পয়সা। পাউন্ড স্টার্লিং বিক্রয় 168 টাকা 62 পয়সা, ক্রয় 165 টাকা 55 পয়সা। সৌদি রিয়াল বিক্রয় 33 টাকা 15 পয়সা, ক্রয় 32 টাকা 47 পয়সা। দিরহাম বিক্রয় 33 টাকা 82 পয়সা, ক্রয় 33 টাকা 20 পয়সা। কুয়েতি দিনার বিক্রয় 405 টাকা 1 পয়সা, ক্রয় 397 টাকা 61 পয়সা। সিঙ্গাপুর ডলার বিক্রয় 97 টাকা 90 পয়সা, ক্রয় 96 টাকা 10 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30 টাকা 52 পয়সা, ক্রয় 29 টাকা 93 পয়সা। এবং থাই বাত বিক্রয় 3 টাকা 74 পয়সা, ক্রয় 3 টাকা 88 পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6:30।
2: বাংলাদেশ বেতার ঢাকা।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়া আলাইকুম আসসালাম।
3: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে,
4: চাইলে
3: একটা জরুরি কথা বলি।
5: বলেন।
3: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
5: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
3: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
4: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
3: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতেও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
5: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
3: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
5: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
3: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
5: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
3: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
5: জি অবশ্যই।
4: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
3: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
4: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
5: আচ্ছা,
4: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
5: তারপর?
4: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
3: তারপর কি হইল?
4: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
3: কিন্তু আবার কি,
4: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
3: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
6: আমিন।
3: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এ পর্যায়ে নজরুল সঙ্গীত শুনবেন, শিল্পী আশিক সরকার।

এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন। প্রথমে দোকানে শিল্পী ছিলেন আশিক সরকার এবং তারপরে খায়রুন্নেসার কণ্ঠে। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: গ্যাস, পানি, বিদ্যুৎ আমাদের জাতীয় সম্পদ, এর যথাযথ ব্যবহার নিশ্চিত করুন। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশের জন্য আপনি যা করবেন তাই আপনার জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। তৃতীয় পালা থেকে আপনাদের সবাইকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আমরা কজনা। অনুষ্ঠান উপস্থাপনায় হাসিনা পারভিন, শামসুন্নাহার ও আমি ফাতেমা সুলতানা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মেজবা চৌধুরী, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, তহিদা আফরোজ ও মোসাম্মদ নূর জাহান, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রৌনক জাহান।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আখতারুজ্জামান।

0: Hello, dear learners. Hope you are well by the grace of the Almighty Allah. I welcome all of you at today's English learning program, Let's Speak English. অনুষ্ঠানটিতে আমার সাথে উপস্থিত আছেন দুজন শিক্ষার্থী. Let's introduce with them.
1: Hello, I'm Ushurjo Khairul Uishi, a student of the University of Dhaka.
2: Hello, I'm Farhan Khan. I welcome all of you at today's program.
0: Thank you, Farhan and Uishi, for coming to our studio for this program. Dear learners, আমাদের আজকের অনুষ্ঠানটির বিষয়বস্তু হচ্ছে Living in a Busy City. আর আমরা আজকের অনুষ্ঠানটিতে উই উইল এনজয় লিসনিং আ শর্ট কনভারসেশন বেসড অন দিস টপিক, দ্যাট ইজ লিভিং ইন আ বিজি সিটি. এই শর্ট কনভারসেশনটি উপভোগ করার আগে আমরা কয়েকটি শব্দ অর্থ জেনে নেব যা এই কনভারসেশনটিতে ব্যবহার করা হয়েছে. প্রথম হলো একটি ফ্রেজ, দ্যাট ইজ অ্যাজ ইফ, এর বাংলা অর্থ হলো যেন. উই ইউজ দিস ফ্রেজ, দ্যাট ইজ ডেফিনেটলি not true or possible, এই ধরনের অর্থে. Something that is not definitely true or possible, to indicate the idea, this sort of idea we use as if. এর পরে শব্দটি লেখো exhausting. The form of this word is adjective and the meaning of this word is tiring, tiresome, boring. বাংলা অর্থ হলো ক্লান্তিকর. I am telling again, exhausting. EXHAUSTING, exhausting. Hope you have been able to write. Next word is overwhelming. The form of this word is adjective and the Bangla meaning of this word is probal ba aprotirodho, and English synonym hoche fatal or irresistible. A spelling of this word is OVERWHELMING, overwhelming.

0: এতক্ষণ শুনলেন লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আক্তারুজ্জামান, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসীন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন রয়েছে ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন আবু বক্কর সিদ্দিক।

0: প্রিয় শ্রোতা, শুনলেন ফ্যামিলি কার্ডের গান, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসার,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা,
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে, গ্রন্থনা উপস্থাপনায় শামীম আহমেদ।
5: ডেঙ্গু জ্বর একটি মশাবাহিত ভাইরাস জনিত সংক্রমণ, এটি বিশ্বের গ্রীষ্মমন্ডলীয় এবং উপগ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে সচরাচর দেখা যায়। ত্রি এডিস প্রজাতির মশার কামড়ের কারণে ডেঙ্গু জ্বর হয়। এই রোগ তখনই হয় যখন মশা কোনো সংক্রামিত ব্যক্তিকে কামড়ানোর পর ভাইরাস বহন করে অন্য কোনো অসংক্রামিত ব্যক্তিকে কামড়ায়। লক্ষণগুলো সাধারণত মশার কামড়ের 4-7 দিন পরে দেখা যায় এবং 10 দিন স্থায়ী হতে পারে। তবে জ্বর হলে ঘাবড়ে যাবেন না, চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসকের পরামর্শ পরামর্শ ছাড়া কোনো ধরনের ঔষধ গ্রহণ করবেন না। আমাদের মনে রাখতে হবে, ডেঙ্গুর চিকিৎসার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যেন কোনোভাবেই ডেঙ্গুতে আক্রান্ত না হই। এজন্য আমাদের বাড়িঘর, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সহ আশেপাশের সকল স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে গুরুত্ব দিতে হবে বাসা বাড়ি কিংবা কোথাও তিন দিনের বেশি পানি যেন জমে না থাকে, কারণ জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায়। বর্তমান সরকার ডেঙ্গু চিকিৎসার পাশাপাশি তাই পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। গত 12 ডিসেম্বর থেকে শুরু হয়েছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। একই সঙ্গে সরকার ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতকরণে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে এবং বেসরকারি হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্রে বিনামূল্যে এবং নামমাত্র মূল্যে চিকিৎসা ও ডেঙ্গুজনিত রোগের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গু রোগের চিকিৎসায় সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধি এবং ডেঙ্গু কর্নার স্থাপন করা হয়েছে। আমাদের বেতার প্রতিনিধি আজ ডেঙ্গু চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনা দেখতে গিয়েছিলেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসারত বেশ কয়েকজন রোগী সরকারি চিকিৎসা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে আমাদের বেতার মাইক্রোফোনে বলেন,
6: আমার নাম হলো মোহাম্মদ মুরাদ হাসান। ইমার্জেন্সিতে গেছি, যা যা ফর্মালিটি ছিল ওইগুলো পূরণ করছি, ওনারা বতি নিছে, তারপরে ডাক্তার স্যালাইন দিছে। আস্তে আস্তে ট্রিটমেন্ট চালু হওয়ার পর আস্তে আস্তে শরীরটা ভালো লাগছে। ওর হসপিটালে ভর্তি হওয়ার পর সেবাটা খুবই ভালো, তারা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং আমাদের কোনো কিছু মিস হলে বা কোনো কিছু প্রয়োজন হলে তারা আমাদের তাদের পাশে পাচ্ছি আমরা। এই জন্য আন্তরিক শুভেচ্ছা। আমরা নিজের একটা সচেতন হলেই ডেঙ্গু আমাদের কিছু করতে পারবে না।
7: প্রচন্ড জ্বর, আমার মাথা ব্যথা, মাজা ব্যথা, সমস্ত শরীরের জয়েন্ট গুলি ব্যথা, বুমির ব্যাগ আসে, পেটে ব্যথা, বুকে ব্যথা হয়, আবার শ্বাসকষ্ট হয়। আমাদের প্রধানমন্ত্রী হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য ভালো একটা উদ্যোগ নিছে, এটাতে আল্লাহ আমরা শুকর আলহামদুলিল্লাহ।
5: একজন অভিভাবক বললেন,
8: আমার নাম হচ্ছে কি ডক্টর ফারজানা আক্তার মুনা। আমার আম্মুর হচ্ছে কি প্রচুর জ্বর, হাইয়েস্ট রেকর্ডেড টেম্পারেচার হচ্ছে কি 103 ডিগ্রি ফারেনহাইট ছিল। তার সাথে হচ্ছে কি জেনারেলাইজড উইকনেস ছিল, জয়েন্ট পেইন ছিল, বডি এক ছিল। এখানে হচ্ছে কি আমি হচ্ছে কি নার্সকে যখন ইচ্ছা তখন ডাকতে পারতেছি এবং হচ্ছে গিয়ে এবং এখানে নার্সটা খুবই ভালো, খুবই হচ্ছে কি হেল্পফুল। আওয়ারলি আওয়ারলি আম্মুর টেম্পারেচারটা হচ্ছে কি মনিটর করতেছে, যদি হচ্ছে কি স্যাচুরেশন কমে যায় হচ্ছে কি দেন হচ্ছে কি অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতেছে, দেন হচ্ছে নর্মাল স্যালাইনটা হচ্ছে গিয়ে যতটুকু পরিমাণ যত ড্রপে দেওয়া দরকার, যত মিনিটে দেওয়া দরকার, ওগুলো ওরা হচ্ছে খুব সুন্দরভাবে দিচ্ছে। এবং হচ্ছে কি আমি হচ্ছে কি সরকারি হসপিটালে এসে আমি হচ্ছে গিয়ে মানে আমি সন্তুষ্ট। বাড়ি হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্ন তো অবভিয়াসলি রাখতে হবে, ভালো যে পানিটা আছে ওইটার মধ্যে এখন ডেঙ্গু জন্মায়, তো এর জন্য হচ্ছে গিয়ে যে পাত্রগুলো আছে, যে পাত্রের মধ্যে হচ্ছে পানি জমে থাকে, ওই পাত্রের গুলো হচ্ছে গিয়ে যাতে পানিটা ফেলে দেওয়া হয়। ডাবের খোসার মধ্যেও পানি জমতে থাকে, তো ওইটাও হচ্ছে গিয়ে ফেলে দেওয়া উচিত এবং বাড়িঘর হচ্ছে গিয়ে পরিষ্কার রাখা উচিত। আর এখন তো হচ্ছে গিয়ে আমাদের সরকার হচ্ছে গিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে হচ্ছে মশার ওষুধ দিচ্ছে এবং হচ্ছে গিয়ে ওই মশার লার্ভা হচ্ছে গিয়ে কেরোসিনের মাধ্যমে মারা যায়, তো হচ্ছে গিয়ে যে জায়গাগুলোতে হচ্ছে পানি জমে ওই জায়গাগুলোতে একটু কেরোসিন দিয়ে রাখলে ওই মশার লার্ভাগুলো আর জন্ম নিবে না। জন হচ্ছে গিয়ে উদ্যোগ নিচ্ছে উনি এবং আমি চাই হচ্ছে গিয়ে এরকম উদ্যোগ যাতে হচ্ছে গিয়ে অলওয়েজ চালু থাকে, কারণ পদক্ষেপ গুলো নেয় তাহলে হচ্ছে গিয়ে ডেঙ্গুর প্রচারণটা একটু বাড়া, তাহলে প্রকোপটা একটু কমবে। এবং আমি খুবই খুশি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার জানিয়ে এই উদ্যোগগুলো নিচ্ছে এবং আমি খুবই সন্তুষ্ট।
5: এখানে দায়িত্ব পালনরত দুজন স্টাফ নার্স বললেন,
9: নাম হচ্ছে মার্থা মন্ডল, আমাদের ওয়ার্ডটা হচ্ছে ডেঙ্গু ওয়ার্ডি। ডেঙ্গু রোগী অনেক ডক্টর দেখে, সবকিছু চিকিৎসা মিশে লিখলে আমরা সাথে সাথে স্যালাইনটা লাগাই, তারপরে হচ্ছে যে আসলে আমরা বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, দেওয়ার পরে রোগী বিছানায় দিয়ে ক্যানোলা স্যালাইন ট্যালাইন সবকিছু দিয়ে মশারি সবসময় অল টাইম আমরা টাঙায় রাখি। তারপরে বাচ্চা কাচ্চা থাকলে বলি যে সাবধানে রাখেন, কারণ বাচ্চাদের বেশি রিক্স হয়ে যায়। তারপরে হচ্ছে মোটামুটি সব ধরনের তাদেরকে সেবা দিচ্ছি, প্লাস আমরা সবসময় চাই তাদের ভালো, প্লাস আমাদের সাধ্য মতো আমরা যথেষ্ট তাদেরকে সেবা দিই, প্লাস আমরা এখানে ডেঙ্গু রোগীর যা কিছু প্রয়োজন আমরা সবকিছু তাদেরকে দিয়ে দিই, কমতি নাই ওরকম। যেন নার্স হিসাবে আমি সচেতন থাকার জন্য রোগীর অ্যাটেন্ডেন্স যারা থাকে তাদেরকে বলি যে বাড়ির চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তারপরে হচ্ছে যে যেখানে যে পুকুরগুলা থাকে গর্ত বা এরকম থাকে না, ওর ভিতরে মশাগুলা বৃষ্টি হইলে পারে যে পানিগুলা জমে ওর ভিতরে কিন্তু বেশি মশা থাকে, ওগুলা জায়গা টায়গা পরিষ্কার করবেন, এবং প্লাস আশেপাশে যদি গাছপালা থাকে ওগুলা জঙ্গলগুলা পরিষ্কার রাখবো, তারপরে ডাবের খোসা ওগুলা যেন আশেপাশে ফেলাই না থাকে। একটু সচেতন হলেই আমরা ডেঙ্গু রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি।
10: আমার নাম হচ্ছে সালমা আক্তার। যখন কোন রোগী আসে তখন তো সে অবশ্যই ডক্টর দেখায়, তারপরে হচ্ছে আমাদের ওয়ার্ডে আসে। আমার কথা হচ্ছে সবার উদ্দেশ্যে, যেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে নিজের বাড়িটা আশেপাশটা এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আমাদের এই রোগটা নিয়ন্ত্রণ করার প্রথম উপায় হচ্ছে এটা যে পরিষ্কার পরিচ্ছন্নতা। ডেঙ্গু মশা কিন্তু রাতে কামড়ায় না, বেশি উপরে উঠতেও পারে না, এটা হচ্ছে নিচেই থাকে, আলোতেই কামড়ায়। চারপাশটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, রাতের বেলা মশারি টানায় ঘুমায়, ইনশাল্লাহ সবার পক্ষে সম্ভব হবে ডেঙ্গুটা কন্ট্রোল করা।
5: রোগীদের প্রতি নার্স, সহকারী কিংবা চিকিৎসক কারুই যেন আন্তরিকতার কোন ঘাটতি নেই, এখানে ডিউটিরত চিকিৎসকগণ তাদের কথাগুলো তুলে ধরলেন এইভাবেই।
11: আমি ডক্টর নুসরাত, এফসিপিএস পার্ট টু ট্রেনিং হিসেবে আছি। ডেঙ্গু রোগী যখন এখানে আসে তখন মেইনলি তারা যে সব প্রবলেমটা নিয়ে আসে সেটা জ্বর থাকে, এন্ড জ্বরের যে তাপমাত্রাটা সেটা মোটামুটি 102 থেকে 103 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। জ্বরের সাথে তাদের হচ্ছে মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা এবং সারা শরীরে ব্যথার একটা কমপ্লেইন থাকে। আর এখন যেটা হচ্ছে ডেঙ্গুর প্যাটার্ন যেহেতু চেঞ্জ হচ্ছে, জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা এর সাথে ডায়রিয়া, বমি, পেটে ব্যথা নিয়ে রোগীগুলো মেইনলি আমাদের কাছে প্রেজেন্ট করে। আর অনেকের ক্ষেত্রে যদি খুব বেশি মারাত্মক কেস থাকে সেক্ষেত্রে তার হয়তো বা দেখা যায় শ্বাসকষ্ট, কাশি বা থুতুর সাথে রক্ত যাওয়া, বমির সাথে রক্ত যাওয়া, এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসতে পারে। এখন তো ডেঙ্গুর পিক টাইম যেটা আমরা বলি, মশারি ব্যবহার করতে হবে। জ্বর হলে আপনার বাসায় বসে না থেকে প্রচুর পরিমাণে পানি খেয়ে, নাপা জাতীয় ওষুধ খেয়ে, দেন নাপা ছাড়া অন্য কোনো ওষুধ আসলে আমরা খেতে না করি, একটু দ্রুত ডক্টরের কাছে আসলে ভালো হয়। কারণ ডেঙ্গুর কিছু ফেজ থাকে, এক এক ফেজে ধরেন এক এক ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে। আমার মনে হয় বাসায় না থেকে পরীক্ষা করে ডক্টরের কাছে আসাটা সব থেকে গুরুত্বপূর্ণ।
12: আমি ডক্টর অনিন্দিতা তাবাস্তম। আমাদের হচ্ছে লাস্ট এক সপ্তাহের ধরে আমরা যদি মেল ডেঙ্গু ওয়ার্ডের কথা বলি তাহলে বলবো যে পেশেন্টের ফ্লো একই রকমই আছে, কখনো খুব একদম কমে না, মোটামুটি সবসময় পেশেন্ট ওয়ার্ডে ভর্তি থাকে আর কি। কিন্তু হচ্ছে যে একদম রোগী খুব খারাপ হয়ে যাচ্ছে, মানে পেশেন্ট মারা যাচ্ছে এই সংখ্যাটা আসলে কম। কিন্তু আমরা বলবো যে হচ্ছে আমাদের নিজেরা যদি একটু সচেতন থাকে তাহলে হচ্ছে এই ঝুঁকিটা আমরা আরো কমাতে পারবো। সেক্ষেত্রে আমরা চিকিৎসকরা যেভাবে পরামর্শ দিচ্ছি, সিবিসিটা প্রতিদিন টেস্ট করা, এটা করে করে দেখাবেন। সব ডেঙ্গু রোগীর যে হাসপাতালে ভর্তি থাকতে হবে এমন না, কিন্তু আমরা যে পরামর্শ দিচ্ছি, যেভাবে টেস্টগুলো করতে বলছি, এভাবে যদি আমরা বাসা থেকেও যদি করেন এবং নির্দেশনাগুলো যদি মানেন তাহলে অনেকখানি ভালো থাকা যায়। আর সচেতনতার তো কোনো বিকল্প নাই, যেমন বাসাতে হোক বা হাসপাতালে হোক মশারি টাঙিয়ে ঘুমানো যখনই ঘুমাবেন, আর পানি যেন জমতে না পারে, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। সব বয়সেরই আক্রান্ত হচ্ছে, একদম আমরা ছোট বাচ্চা থেকে শুরু করে একবারে 60-70 বছর, আবার হচ্ছে মিডল এজ 30-40 বছর, সব বয়সের একইভাবে আক্রান্ত হচ্ছে। মূলত যারা হচ্ছে মশারি টাঙায় না বা হচ্ছে আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন না, তারাই আসলে এক্সপোজ হচ্ছে, এখানে বয়সটা ওরকম ফ্যাক্টর না। তবে যারা হচ্ছে আগে থেকেই অন্যান্য অসুখ আছে, যেমন প্রেশার, ডায়াবেটিস যদি কারোর থাকে আগে থেকে বা কিডনির সমস্যা থাকে, তাদের জটিলতাগুলো বেশি হচ্ছে। একবার যদি আগে থেকেই ডেঙ্গু হয় পরবর্তীতে আরো 3 ডেঙ্গু হওয়ার চান্স থাকে। সেই রোগীদের ক্ষেত্রে আমি বলবো বেশি সচেতন থাকতে। সেক্ষেত্রে যদি কোনো ওয়ার্নিং সাইন থাকে চিকিৎসকের পরামর্শ আসলে ফলো করতে হবে। যদি আমরা ভর্তি হতে বলি সেক্ষেত্রে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীর অনেক কৃতজ্ঞ, উনি যথেষ্ট চেষ্টা করছেন মানুষকে সচেতন করার এবং ডেঙ্গু প্রতিরোধ করার, এজন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
5: শুরুতে যেমনটা বলেছিলাম, ডেঙ্গুর চিকিৎসা নয় বরং সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতার উপর। কোনোভাবেই যেন কোথাও পানি জমে না থাকে সেই বিষয়টাতে গুরুত্ব দিতে হবে সবাইকে। আর সবশেষে বলতে চাই, ডেঙ্গু মোকাবেলা কারো একক প্রচেষ্টায় সম্ভব নয়, এই জন্য চাই সবার সম্মিলিত প্রচেষ্টা। ডেঙ্গু মুক্ত হোক বাংলাদেশ, এ কামনায় শেষ করছি আজকের অনুষ্ঠান।
0: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে আজকের মতো এখানে শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় শামীম আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ আবুল খায়ের, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, পরিবেশনায় বাংলাদেশ বেতার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টপ, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশার ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশেপাশে পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। মশা নিধনের স্প্রে, কয়েল, ম্যাট ব্যবহারের সঙ্গে সঙ্গে মশার কামড় থেকে বাঁচার জন্য দিনে ও রাতে মশারি ব্যবহার করুন। মনে রাখবেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা এবং প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে সেগুলো সবসময় পরিষ্কার রাখা এবং একই সঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
13: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আরজুমালায় এখন রয়েছে দেশের গান। শিল্পী মোহাম্মদ মতিউর রহমান ও চমচমি দেওয়ান। গানের কথাগুলো সাজিয়েছেন গোলাম সরোয়ার শলক, সুর করেছেন অশোক কুমার সরকার।

বাংলাদেশ বেতার খুলনা এপালায় অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমি এস এম শামুন ইসমাম। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন ইমরান সাঈদ। প্রকৌশল দায়িত্বে রয়েছেন শেখ আমির হোসেন। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এতক্ষণ ঢাকা থেকে অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন পাঁচমিশালি গান। প্রথমে শুনবেন দেশাত্মবোধক গান। গানটির গীতিকার পঙ্কজ কুমার রায় এবং গানটির শিল্পী আঞ্জুমান আরা লামিয়া।

এবং তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। আল কুরআন। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কুরআন। বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হবে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। বুখারী। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। মুসলিম। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার মুক্ত। বাইহাকি। বাংলাদেশ বেতার, খুলনা। এখন শুনবেন রওশনারা মুস্তাফিজের কণ্ঠে একটি হামদ এবং গীতিকার কাজী নজরুল ইসলাম।

বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পাঁচমিশালি গানের বাকি অংশ। শুনবেন ফিরোজারা বেগমের কণ্ঠে নজরুল সঙ্গীত।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শেখ শাহিদুল ইসলামের কণ্ঠে শুনলেন পল্লীগীতি। এখন শুনবেন গীতিকার আপেল মাহমুদের কণ্ঠে আধুনিক গান। দুঃখিত, এখন শুনবেন বাংলা খবর, ঢাকা থেকে রিলে করে শোনানো হবে।

আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছে শাহিন সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামীকাল থেকে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ 1.5 মাস আগের অবস্থায় ফিরবে। তিনি আজ সচিবালয়ে ব্যবসায়ী নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়কালে এই আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন। তিনি সংশ্লিষ্ট সবাইকে অস্থিতিশীলতা সৃষ্টি থেকে বিরত থেকে সরকারের এসব পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। সভায় বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা শীর্ষক একটি উপস্থাপনা তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটকে উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, এই সংকট 6 মাস বা 1 বছরের মধ্যে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিও উপকৃত হবে। বর্তমান গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ঘাটতি মোকাবেলায় তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার আগামী 2027 সালের মধ্যে তৃতীয় টার্মিনাল সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তারেক রহমান সরকারের পরিকল্পনা সঠিকভাবে দেশবাসীর কাছে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধি ও দুদেশের মধ্যকার ব্যবসা বিনিয়োগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে সারা কুক রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে একটি অভিনন্দন পত্র হস্তান্তর করেন। রাষ্ট্রপতির শুভেচ্ছা ও অভিনন্দন পত্রের জন্য রাজা তৃতীয় চার্লসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ব্রিটিশ হাইকমিশনারের মাধ্যমে রাজার প্রতি শুভেচ্ছা জানান। ওয়েস্টমিনস্টার পদ্ধতির গণতন্ত্র চর্চায় যুক্তরাজ্যের সুদীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্ব দেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ডেঙ্গু প্রতিরোধ ও চলমান পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত কর্মপরিকল্পনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, রোগ হওয়ার পর চিকিৎসা করার চেয়ে রোগ প্রতিরোধ করা বেশি কার্যকর। এই বিষয়টি মাথায় রেখে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই 3 মাস ডেঙ্গুর বিস্তার সবচেয়ে বেশি হয় উল্লেখ করে তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিত

0: মোহাম্মদ সাখাওয়াত হোসেন আজ সচিবালয়ে নিজ অফিস কক্ষ থেকে ডিজিটাল হাজিরা ব্যবস্থার মাধ্যমে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদীর বেলাবো ও রায়পুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, লালমনিহাটের অজিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সুনামগঞ্জের জিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে তিনি কয়েকটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণ যাতে নিজ নিজ এলাকার স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সেবা পায় তা নিশ্চিত করতে উপস্থিতি মনিটরিং আরও জোরদার করা হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পলাতক সাত আসামির বিরুদ্ধে 24 জুলাই-অগাস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায়ের দিন ধার্য করেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় খবর ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই রোকসানা রহমান। ল জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান হ্যাজ সেড দ্য গভর্নমেন্ট উইল নট গো টু ক্রস ফায়ার টু কার্ব টেরোরিজম। Terrorism will be suppressed to strengthen the existing law if necessary. He has said this while exchanging views with the administrative officials and leaders of different political and social organizations at the Deputy Commissioner's Conference Room in Khulna today as chief guest. The law minister said drugs are being imposed from neighboring countries in a planned way. Yoba smugglers are planning on the other side of the border. Drugs are being reached in different places by drone. Drug is no longer a problem only in Khulna but also in the whole country. So, dope taste is being emphasized across the country. Presided over by the Deputy Commissioner, Mrs. Hure Jannath, the meeting was attended by Whip of Jatiyo Shangshad Rakibul Islam Bokul, Member of Parliament Ajizul Bari Hilal and Amir Ejaz Khan, Divisional Commissioner Abdullah Harun, Police Commissioner Mohammad Shazadur Rahman, DIG Mohammad Mustafizur Rahman, Police Super Sarkar Umar Farooq, Administrator of KCC Nazrul Islam Manju, Administrator of Jela Parishad S.M. Manirul Islam Hassan Bappi, KDA Chairman S.M. Shafiqul Alam, Chairman of WASA Muhammad Manirul Zaman, including heads of different government departments, principals of government colleges, lawyers, leaders of various political parties, representatives of civil society and different print and electronic media workers. Earlier, the law minister joined the view exchange meeting with the judicial officials of the different judge court auditorium. A cleanliness drive aimed at dengue prevention was conducted in Satkhira Sadar Hospital today. Civil Surgeon Dr. Abdus Salam conducted the drive. President and General Secretary of Bangladesh Private Hospital Clinic and Diagnostic Association and medical officers were present on the occasion. Later, leaflets and raising public awareness about dengue prevention were distributed. Relief materials were distributed among poor and distressed people in the flooded Chaur areas of Chilmari Union under Dolutpur Upazila in Kustia today as a result of the rise in the water level of the Padda River. Member of Parliament Reza Ahmed Bachu Mulla distributed this material at a function arranged at the Union Parishad as chief guest. The Upazila Nirvahi Officer, Upazila Project Implementation Officer, former General Secretary of the Upazila BNP and public representatives including local elites were present on the occasion. 1 kilogram of puffed rice, 500 gram of flattened rice, 1 kilogram of sugar, 1 kilogram of lentil, 500 gram of soybean oil, 500 gram of salt, and 5 packet of oral rehydration saline.

শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন ছায়াছবির গান। গানটি নেওয়া হয়েছে পোড়ামন ছায়াছবি থেকে এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে শোনানো হবে।
1: আবহাওয়ার পূর্বাভাস, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৬৯% এবং সন্ধ্যা ৬টায় ৭৫%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫:৪৫ এবং সূর্য অস্ত যাবে ৬:০২। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar. Here is the weather forecast for inland river ports of the country, valid till 1 a.m. as received from Dhaka Met Office and read by Aminul Islam Munju. Met Office says that there is no inland river port warning and no signal is to be hoisted. Now forecast for entire country remaining affected till 6 p.m. tomorrow. Light to moderately rain or thunder shower, accompanied by temporarily gusty wind, may occur some places of Rangpur, Chattogram and Sylhet divisions, and a few places of Rajshahi, Dhaka, Mamensingh, Khulna and Borishal divisions. Besides, there are chances of moderately heavy rainfall over at places of the country. The day and night temperature may remain nearly unchanged across the whole country. The highest temperature was 37 degrees Celsius at Feni and the lowest was 23.8 degrees at Bandurban, as recorded over entire country today. The temperature as recorded in Dhaka today was maximum 34 degrees Celsius and minimum 26 degrees. Humidity recorded in air at 9 a.m. was 69% and at 6 p.m. 75%. The sun rises over Dhaka tomorrow at 5:45 a.m. and sets at 6:02 p.m. And that's all weather forecast for this time.
3: বাংলাদেশ বেতার অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট জেলা সফর করবেন এবং সফরকালীন সিলেট সিটি কর্পোরেশন সিসিক নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা স্থলেই যোগ দেবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা ৩:৩০। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০ মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম ১০২ ও এফএম ১০৬ মেগাহার্সে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
4: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

যখন কোনো সম্প্রদায় ওজন ও মাপে কম দেবে, তখন তাদের উপর নেমে আসবে দুর্ভিক্ষ, কঠিন অবস্থা এবং শাসকের জুলুম অত্যাচার। আল হাদিস। খাদ্যদ্রব্যে ফরমালিন, কার্বাইড ও কেমিক্যাল দেওয়া থেকে বিরত থাকি। ওজন দেওয়ার সময় দাড়িপাল্লা ঠিক আছে কিনা যাচাই করি। ফলমূল ও শাকসবজির সাথে ক্ষতিকর দ্রব্য মেশানো থেকে দূরে থাকি। বিষাক্ত পদার্থ মিশ্রিত খাবার ও অপরিচ্ছন্ন হোটেল রোস্তেরা বর্জন করি। যারা খাদ্যে ভেজাল দেয়, আসুন তাদেরকে আমরা সবাই ঘৃণা করি। ক্রয়ের সময় দ্রব্য সামগ্রী ভেজালমুক্ত কিনা যাচাই করি। ভেজাল মিশ্রণকারীকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে তুলে দিই। ভেজাল দেয় যারা, দেশ ও জাতির শত্রু তারা। ভেজাল বর্জন করি, সুস্থ জাতি গড়ে তুলি। মানুষকে ধোঁকা দেওয়া ও ওজন কম দেওয়ার মতো জঘন্য মানসিকতা থেকে দূরে থাকি। খাদ্যে ভেজাল দিয়ে অতিরিক্ত মুনাফা লাভের জঘন্য মানসিকতা পরিহার করি। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। গানটির গীতিকার মোহাম্মদ মাহফুজুল হক এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন দীপঙ্কর মজুমদার।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। আইন শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন নিশ্চিত করতে এক মতবিনিময় সভা আজ খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এতে প্রধান অতিথি ছিলেন। এর উপর শুনুন মহানগর সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
2: খুলনায় আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, মাদক ও সন্ত্রাস দমন বিষয়ে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সভায় প্রধান অতিথি ছিলেন। এই উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন,
3: আমরা আশা করি সমন্বিতভাবে এটা একটা সামাজিক বিপ্লবের পর্যায়ে নিয়ে যেতে পারব, যে আমরা মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা ব্যবস্থা নিয়েছি এবং প্রশাসন আপনাদের সাথে সেখানে যাবে, সেই প্রক্রিয়ায় আমরা থাকব।
2: সন্ত্রাস দমনে সরকার ক্রসফায়ারের পথে যাবে না উল্লেখ করে মন্ত্রী আরো বলেন,
3: সন্ত্রাস দমনের জন্য ক্রসফায়ার করতে হবে, নট নেসেসারি। সন্ত্রাস দমনের জন্য আমাদের যে আইন আছে সে আইন যথেষ্ট, সেই আইনকে যদি সংশোধন করে কোনো কঠিন প্রক্রিয়া আরো আনতে হয় সেটাও করব, বাট বেআইনি কোনো পথে আমরা হাঁটব না। আমাদের আইনি প্রক্রিয়াটা হবে, প্রয়োগটা হবে সম্পূর্ণভাবে মানবাধিকারের বাসিসে। আমাদের একটা সংবিধান আছে, মৌলিক অধিকার, যে আমাকে অধিকার দিয়েছে সেই অনুসারে হবে।
2: জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, সংসদ সদস্য আমির এজাজ খান, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, পুলিশ কমিশনার মোহাম্মদ সাজাদুর রহমান, ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক কুরেজান্নাত, পুলিশ সুপার সরকার ওমর ফারুক, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পিসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সরকারি কলেজের অধ্যক্ষ, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। এর আগে আইনমন্ত্রী জেলা জজ আদালত মিলনায়তনে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মোহাম্মদ নুরুল আমিন, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
1: ডেঙ্গু প্রতিরোধে আজ সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। সিভিল সার্জন ডক্টর আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে এই অভিযানের উদ্বোধন করেন। বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, আরএমও ও মেডিকেল অফিসার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে আজ খুলনার পাইগাছা উপজেলা পরিষদের মিলনায়তন ও অফিসার্স ক্লাব মিলনায়তনে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের চিত্রাঙ্কন ও নজরুল সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি ইউনিয়নের চরাঞ্চলের প্লাবিত এলাকায় পানিবন্দী ও অসহায় ৭৭০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় ৬৫০টি পরিবারকে ১০ কেজি করে চাল এবং ১২০টি পরিবারের মধ্যে ৫০০ গ্রাম করে চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল, ৫০০ মিলি সয়াবিন তেল ও ৫ প্যাকেট করে খাওয়ার স্যালাইন দেওয়া হয়। জলবায়ু বিপর্যয় রোধে উপকূল জুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে আজ বাগেরহাটের মোংলার চাঁদপাই মেসের শাহ মাধ্যমিক বিদ্যালয়ে 300+ শিক্ষার্থীর মধ্যে ফলদ্য, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ যোদ্ধা মোহাম্মদ নূর আলম শেখ প্রধান অতিথি হিসেবে এসব গাছের চারা বিতরণ করেন। বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক মণ্ডলী এ সময় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গার একটি আদালত আজ এক মাদক মামলায় একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, একই সঙ্গে ৫,০০০ টাকা জরিমানা, অনাদে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সত্যব্রত শিখদের আজ রায় প্রদান করেন। খেলার খবর ফুটবল। সাতক্ষীরা দেবহাটা উপজেলার ঘলঘলিয়া ফুটবল মাঠে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় ঘলঘলিয়া ফুটবল একাদশ ২-0 গোলে আজিজপুর ফুটবল একাদশকে পরাজিত করেছে। অপরদিকে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়ন মাঠে ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় ভিটাস সাইর ফুটবল একাদশ 1-0 গোলে বিল আকসাই ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে শোনানো হচ্ছে।
4: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
5: আমরা বসি ওই যে যেটা আস্তে আস্তে বলতেছিলাম আমরা, এই যে ডেঙ্গু রোগ, শিশুদের বিশেষ করে ডেঙ্গু রোগ, এই নিয়ে আমাদের সবচেয়ে দরকার তুমি যেটা বলতেছিলে সেটা হচ্ছে যে বাপ মায় সচেতনতা, পাড়ার প্রতিবেশী সচেতনতা, নাকি
6: সবাই আসলে সচেতন হওয়া লাগবে।
5: আমরা যদি সচেতন থাকি, অর্থাৎ আগে থেকে যদি রেডি থাকি যে আমার ঘরে আমরা ঢুকতে দেব না, তাহলে কিন্তু আমার বাড়ির পাশের ময়লা, বাড়ির পাশের আবর্জনা, সেগুলোকে আমরা পরিষ্কার করবো। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তো বলেছেন যে আপনারা সকলেই যদি আমরা প্রত্যেকেই যদি মনে করি যেটা আমার কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা, তাহলে এদেশে কোন রোগ থাকবে না।
6: কত মাস্টার ভাই, ওটা তো সত্যি আমার ঘরের কাজ, আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের অঙ্গ। ইমানের অঙ্গ না তাহলে প্রত্যেক সবাই মানুষকে নিজে নিজে পরিষ্কার থাকা লাগবে না, খালি কি সরকার একলাই পারবে?
5: তা শিশুদের ডেঙ্গু রোগ নিয়েও কিন্তু আমরা মানে বেশ কি বলবো এখন খুব উদ্বিগ্ন হয়ে আছি। এই ব্যাপারে এখন একটি কিন্তু সাক্ষাৎকার রয়েছে, শিশুদের ডেঙ্গু রোগ ও সচেতনতা, এই বিষয় নিয়ে একটি সাক্ষাৎকার বলবেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, সহকারী অধ্যাপক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, ঢাকা। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন সজীব দত্ত। শুনি আমরা শিশুদের ডেঙ্গু রোগ ও সচেতনতা।
7: আমাদের সবারই জানা দরকার।
8: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আমি সজীব দত্ত। আজকে আমরা কথা বলবো শিশুদের ডেঙ্গু রোগ ও সচেতনতা এ বিষয়ে। আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল, সহকারী অধ্যাপক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই শিশুদের ডেঙ্গু রোগ কি বলবেন?
9: ধন্যবাদ। ডেঙ্গু প্রতি বছরই আমাদের দেশে হয়ে থাকে। এটা একটা ভাইরাসের কারণে, যে ভাইরাসের নাম হলো ডেঙ্গু ভাইরাস। এটা সাধারণত এডিস মসকুইটো, মশার মাধ্যমে এটা ছড়ায়। আমাদের দেশে এটা সাধারণত জুন থেকে ডিসেম্বরের মধ্যে এটা আউটব্রেকটা প্রতি বছরই আমরা পাই, কিন্তু এছাড়াও সারা বছরই ডেঙ্গু আমাদের হতে পারে।
8: বর্তমান সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব একটু বেড়েছে অন্যান্য সময়ের তুলনায়, কি ভাবছেন?
9: ওই যেটা বললাম, একটা তো রেনি সিজন যখন স্টার্ট হয় তখন এটার প্রাদুর্ভাবটা বাড়ে, যেসব ময়লা নর্দমা এগুলিতে তখন পানিটা চলে আসে, সেই পানিটা অনেক সময় স্ট্যাগনেন্ট থাকে, আমাদের পরিবেশের হাইজিনগত কারণে হতে পারে। যেমন অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন গ্যারেজে, রাস্তাঘাটে পুরানো টায়ার থাকে, ডাবের খোসা পড়ে থাকে, আমাদের ড্রেনেজগুলি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি না, এইসব কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাবটা এই ধরনের সময় আমরা সাধারণত বেশি পেয়ে থাকি।
8: ডেঙ্গু রোগে আমরা কিভাবে সচেতন থাকতে পারি, সচেতনতার জায়গাটাই কি বলবেন?
9: ওই যে সেটা হলো যে সচেতনতা আমাদের প্রত্যেকটা পারিবারিক ক্ষেত্রে আমাদের নিজেদের সন্তানদেরকে আমাদের প্রোটেক্ট করতে হবে। যেটা আপনি একটু আগে বললেন যে আমার বাসায় যাতে কোথাও কোনো ফুলের টব, বাথরুম, রান্নাঘরের সিঙ্ক, কিচেনের এখানে কোনো স্ট্যাগনেন্ট ওয়াটার থাকা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। আমার বিল্ডিং এর আশেপাশে কোনো যদি ড্রেন থাকে সেগুলি পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। এছাড়া আমাদের মশাকে প্রিভেন্ট করার জন্য আমাদের মানে মসকুইটো নেট ইউজ করতে হবে। তারপরে বিভিন্ন ধরনের রিপিল্যান্ট আছে যেগুলি আমরা শরীরে লাগাতে পারি। এছাড়া আজকাল কিছু ইলেকট্রিক ডিভাইস আছে, যেমন গুড নাইট, তারপরে মশার কয়েল। প্রয়োজন বেদে আমরা যতটুকু পারি আমাদেরকে মশা থেকে, যাতে আক্রমণ থেকে আমরা দূরে থাকতে পারি, সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে।
8: অর্থাৎ মশার থেকে আমাদের দূরে থাকতে হবে,
9: দূরে থাকতে,
8: এবং অবশ্যই দিনের বেলায় হলেও মশারি টাঙাতে হবে, যাতে করে আপনি সচেতন থাকতে পারেন। একটু জানবো, ডেঙ্গু যদি হয়েই যায়, আমরা সিমটম কি কি লক্ষণ রয়েছে ডেঙ্গু রোগের শিশুদের?
9: ডেঙ্গুর ইদানিংকালের প্রেজেন্টেশনটা একটু ভেরিয়েবল। সাধারণত জ্বর তো থাকেই, জ্বরের সাথে মানে তীব্র শরীর ব্যথা থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, কিছু কিছু শিশুদের ক্ষেত্রে গায়ে র্যাশ দেখা দিতে পারে। এখন জ্বর হলেই এই সিজনে, যেহেতু এটা ডেঙ্গুর সিজন, আমাদের ফার্স্ট পরামর্শ থাকবে আপনি আপনার নিকটস্থ একজন কোয়ালিফাইড শিশু চিকিৎসকের সহিত যোগাযোগ করবেন, উনি আপনাকে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন। আর ডেঙ্গু যদি হয়েই যায়, সেক্ষেত্রে সকল রোগীকেই যে আমরা হাসপাতালে ভর্তি করাবো ব্যাপারটা ওরকম না। ডেঙ্গুর কিছু সতর্কতামূলক চিহ্ন আছে, যদি জ্বরের সাথে তার তীব্র পেটে ব্যথা থাকে, তার যদি বারে বারে বমি হতে থাকে, তার যদি শরীরে কোথাও পানি চলে আসে, তার যদি কোথাও কোনো রক্তক্ষরণের চিহ্ন দেখি, যেমন দাঁতের মাড়ি দিয়ে রক্ত যাচ্ছে, ছেলে বাচ্চাদের ক্ষেত্রে মলদ্বার দিয়ে রক্ত যাওয়া, মেয়েদের ক্ষেত্রে যে মাসিকের রাস্তা দিয়ে অস্বাভাবিক যদি কোনো ব্লিডিং হয়, এগুলি আমাদের জন্য সতর্কতামূলক চিহ্ন। এছাড়া আমাদের কিছু ল্যাবরেটরিক্যাল ওয়ার্নিং সাইন আছে, যেটা আপনার ডক্টর আপনাকে টেস্ট করার পরে উনি আপনার রক্তের রিপোর্ট দেখে যদি ওই ধরনের কোনো, যেমন রক্তের শ্বেতকণিকা বলি আমরা WBC, সেটা কমে যায়, রক্তের প্ল্যাটিলেট এটা কমে যায়, রোগীর ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা, পালস নাড়ির গতিটা ঠিক আছে কিনা, তার প্রস্রাবটা ঠিক মতো হচ্ছে কিনা, এই ধরনের কিছু ওয়ার্নিং সাইন আছে, সেই ওয়ার্নিং সাইনগুলি আমরা সাধারণত প্যারেন্টসদেরকে কাউন্সেলিং করি যে এই ধরনের সতর্কতামূলক চিহ্ন থাকলে আপনি হসপিটালে চলে আসবেন, ভর্তি করাবেন,
8: এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাবেন। ডেঙ্গু হয়ে গেলে খাবারের যদি একটু পরামর্শ দেন, কি ধরনের খাবার বেশি খাবে?
9: আচ্ছা, আমাদের রেগুলার যে খাবারটা আমরা খাচ্ছি পারিবারিক, সেটা নর্মাল অ্যাজ ইউজুয়াল চলবে, সাধারণ খাবার। এটার সাথে আমাদের বাড়তি যে সতর্কতাগুলি একটু নিতে হবে, আমাদেরকে একটু তরল খাবার খেতে হবে। তরল খাবারের মধ্যে পানি, জুস, শরবত, ডাবের পানি, প্রয়োজনে ওটস অ্যালাইন, মুরগির স্যুপ, সোজা কথা আমাদের লিকুইড পোর্শনটাকে আমাদের অনেক বেশি মানে গ্রহণ করতে হবে।
8: শিশুদের বয়স ভেদে একটু বলবেন, ধরুন একেবারে নবজাতক যেরকম, আর একটু বয়স 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, একটু যদি বয়স ভেদে বলেন।
9: আমরা যেটা বলি যে রিস্ক ফ্যাক্টর যে কোনো শিশু, মানে ভেরি আর্লি এজ ইনফ্যান্ট, যদি 1 বছরের নিচে হয়, আবার বড়দের ক্ষেত্রেও যেটা, যদিও আপনি শিশুর উপরে আমি বলার জন্য এখানে আপনি আমাকে ডেকেছেন, কিন্তু অধিক বয়স্ক যারা তাদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, আর একটু বড় শিশু যারা তাদেরকে আমরা একটু মোটিভেট করে বলে কাউন্সিলিং করে একটু খাওয়ানোর চেষ্টা করতে পারি, খায়। কিন্তু যেসব বাচ্চারা মানে বয়সের তুলনায় অনেক ছোট, তারা কিন্তু ওইভাবে খাওয়া দাওয়াটা করবে না, তাদের একত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তার উপর তাদের খাবার দাবার যদি কম থাকে, সে ধরনের বাচ্চাগুলিকে আমরা মানে রিস্ক গ্রুপ হিসাবে ভেরি আর্লি এজ হলে আমরা হসপিটালে ভর্তি করানোর পরামর্শ দিই।
8: এক্ষেত্রে পিতামাতার করণীয় বলবেন?
9: পিতামাতার করণীয় একটাই, ডক্টরের সাথে মানে জ্বর আসলে এই সিজনে যোগাযোগ করতে হবে, ডক্টর যদি প্রয়োজন মনে করে উনি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাবেন, পরীক্ষা নিরীক্ষা করানোর পরে যদি তার ডেঙ্গু পজিটিভ আসে, প্লাস ওই যে বললাম তার যে সতর্কতামূলক যে চিহ্নগুলি, তার বমি আছে কিনা, সে খাওয়া দাওয়া করতেছে কিনা, তার কোনো আনইউজুয়াল উইকনেস আছে কিনা, তার শরীর ফুলে গেছে কিনা, তারপরে শরীরের কোথাও মানে পেটে পানি চলে আসছে কিনা, লাংসে পানি চলে আসছে কিনা, শরীরের কোথাও রক্তক্ষরণ হচ্ছে কিনা, এই সাইনগুলি যদি থাকে তাহলে আমরা তাকে হসপিটালে ভর্তি করাবো।
8: আমাদের কিছু কথা, প্রচলিত কথা আর কি, আমরা প্রায়শই শুনতে পাই যে ডেঙ্গু দিনের বেলায় কামড়ায়, রাতে কামড়ায় না, বা সকালে কামড়ায়, সন্ধ্যায় কামড়ায় না, একটু আপনার কাছে জানবো।
9: এগুলো আসলে অনেকটা হাইপোথিসিস, যে দিনের বেলা কামড় দেয়, রাত্রের বেলা কামড় দেয় না। আসলে ডেঙ্গু মশা যে কোনো সময় কামড় দিতে পারে, যে কোনো সময় মানে কামড়ের কারণেই তার ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে।
8: আপনাকে আমাদের যারা শ্রোতা বন্ধুরা আজকে এই মুহূর্তে শুনছেন, তাদের সবার প্রতি আপনি কি আহ্বান রাখবেন?
9: আহ্বান একটাই, যেহেতু এই সময়টা আমরা যেটা বললাম জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবটা বেড়ে যায়, এই সময় টিপিক্যাল প্রেজেন্টেশন নিয়ে নাও আসতে পারে আমাদের কাছে পেশেন্ট। যে কোনো জ্বর আসলে আপনি আপনার নিকটস্থ শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, আপনার চিকিৎসক আপনাকে দেখে যদি উনি মনে করেন যে উনি সাসপেক্ট করে ডেঙ্গু জ্বর হতে পারে সেক্ষেত্রে উনি ডেঙ্গু জ্বরের পরীক্ষা করিয়ে নেবেন। আর এই সিজনে যেটা আমরা বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছি আমরা নিজেরাও কিন্তু অনেক সময় ক্লিয়ার কাট বুঝতে পারি না যে শিশু কি ডেঙ্গুতে আক্রান্ত নাকি ডেঙ্গুতে আক্রান্ত না, সেক্ষেত্রে এই সিজনে পরীক্ষা করিয়ে নেওয়াটাই বেটার।
8: আমাদের সারা দেশে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সব জায়গাতেই কি ডেঙ্গু টেস্ট করা যায়?
9: বাংলাদেশে মোটামুটি এই মুহূর্তে সব জায়গায় ডেঙ্গু টেস্ট হয়।
8: অর্থাৎ আতঙ্কিত না হয়ে জ্বর হলে বা কোনো লক্ষণ দেখা দিলে নিকটস্থ হাসপাতালে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
9: আপনাকেও ধন্যবাদ।
5: বেশ বিস্তারিত শুনলাম, শিশুদের ডেঙ্গু রোগ ও সচেতনতা নিয়ে বলছিলেন ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল, সহকারী অধ্যাপক, বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট, ঢাকা। আসলে আমাদের কিন্তু সকলকে সতর্ক থাকতে হবে, সতর্কতাই মূল কথা কি বুবু?
10: হ মাস্টার ভাই, ওই যে কয় না তুলসী পাতা আদার রস খাইলে সারে জমকাশ, ঘরের মধ্যে তুলসী পাতা রাখনি লাগবো, উঠানে একটা গাছ রাখনি লাগবো, আদা তুলসী পাতা খায়া শরীরের শক্তিটা ঠিক রাখুন লাগবো।
5: আসলে এই যে আমাদের শরীরের প্রতিরোধ সৃষ্টি করার দরকার, এবং বিশেষ করে মশারির নিচে ঘুমানো।
6: হ্যাঁ, দিনে রাতে যখনই শোয়া লাগবে তখনই মশারির নিচে
7: শোয়া। ঘুমানোর সময় মশারি না যে আলসেমি লাগে,
6: না যত আলসেমি লাগুক এটা কইরো না,
5: করা যাবে না। আচ্ছা শুনিয়ে রাখি, আগামীকাল 15 তারিখ মঙ্গলবার সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানে বিল নার্সারি স্থাপন ও ব্যবস্থাপনা এ নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের এই আসরে উপস্থিত থাকবেন শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-44-8132-68 থেকে 70 পর্যন্ত এবং 02-44-8132-77 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি প্রশ্ন করার জন্য 02-44-8132-68 থেকে 70 পর্যন্ত এবং 02-44-8132-77 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। আর অনুষ্ঠানটি শোনা যাবে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetare সরাসরি আপনারা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। তো চলো এখন একটা কৃষি বিষয়ে গান শুনি। গানটি গেয়েছেন আবু বকর সিদ্দিক, গীতিকার মোহাম্মদ এনামুল ইসলাম, আর সুর করেছেন এস এম ওয়াদুদ। চলো শুনে নিই।
6: আচ্ছা শুনি।

0: শুনলাম না গানটা কেমন লাগলো বলো?
1: ভালো লাগছে ভাই।
0: বিষ মুক্ত সবজি সবাই যেন চাষ করি এটাই আহ্বান করা হয়েছে শিল্পী আবু বকর সিদ্দিক। তো এই যে বসত বাড়িতে আমরা যে কৃষি বনায়ন এখন করার কথা ভাবছি এবং সবাই করছেও, কোনো জায়গা ফাঁকা রাখা হবে না, সেখানে কৃষি বনায়ন করা হবে, এই বিষয়ে এখন পরামর্শ দেবেন কৃষিবিদ মোর্শেদ রিহানা পারভিন, অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। তিনি বলবেন বসত বাড়িতে কৃষি বনায়ন আমরা কিভাবে করতে পারি, চলো শুনি।
2: বসত বাড়ির কৃষি বনায়ন হল কৃষি বনায়ন একটি ধারা, যেখানে বসত বাড়ির নির্দিষ্ট ভূখণ্ডে বনজ বৃক্ষ, ফলদ বৃক্ষ, শোভা বর্ধনকারী বৃক্ষ এবং অন্যান্য যেসব বৃক্ষ, ফসল বৃক্ষ, বৃক্ষ জাতীয় ফসল, গবাদি পশু, হাঁস মুরগি, মৎস্য ইত্যাদি সমন্বয়ে সমন্বিত উৎপাদন ব্যবস্থা গড়ে ওঠে, যা কৃষি বনায়নের সবচেয়ে বৈশিষ্ট্য মণ্ডিত প্রাচীন উদাহরণ। এটি আবার জীবন নির্বাহ কৃষি বনায়ন ধারাও বটে। এ ধারার মূল লক্ষ্য হতে পারে পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণ করা। সাধারণত ক্ষুদ্র ও দরিদ্র বা স্বল্প সামর্থ্যযুক্ত পরিবারগুলো পারিবারিক ব্যবস্থাপনার মাধ্যমে এ ধারা হতে বেশি উপকৃত হতে পারে। কৃষি বনায়ন সাধারণত তিনটি উপাদানের সমন্বয়ে গড়ে ওঠে, বৃক্ষ ও অন্যান্য বহু বর্ষজীবী কাষ্ঠল উদ্ভিদ, মৌসুমি অথবা একবর্ষজীবী কৃষিজাত উদ্ভিদ ফসল, পশুপাখি ও মৎস্য। এই তিনটি উপাদানের সবকটি অথবা যে কোনো দুটি উপাদানের সংমিশ্রণের সমন্বয়ে একটি কৃষি বনায়ন ধারা গড়ে উঠতে পারে। তবে মনে রাখতে হবে যে কোনো কৃষি বনায়ন ধারার অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে বৃক্ষ বা কাষ্ঠল বহু বর্ষজীবী উদ্ভিদ যা বহুবিধ ব্যবহারযোগ্য। একটি আদর্শ বসতবাড়ির কৃষি বনায়ন ধারার গঠন, প্রায় প্রতিটি বসতবাড়িতে কৃষি বনায়নের অস্তিত্ব থাকলেও সাধারণত পরিকল্পনার যথাযথ পরিকল্পনার অভাবে তা থেকে আশানুরূপ ফল পাওয়া যায় না, ফলে ধারণাটি পূরণ হলেও মানুষ এটি নিয়ে খুব একটা ভাবে না। অথচ পরিকল্পনা মাফিক যদি বসতবাড়িতে কৃষি বনায়নের মাধ্যমে একটি পরিবারের খাদ্যের চাহিদা মেটানো সম্ভব, একটি আদর্শ বসতবাড়ির কৃষি বনায়ন ধারা গড়ে তোলার জন্য যে সমস্ত দিক বিবেচনায় রাখতে হবে তা হল বসত বাড়ির চারিপাশে সীমানায় বেড়া হিসেবে মান্দার, ভেরেন্ডা, পলাশ, জিগা এসব উদ্ভিদ ব্যবহার করা যেতে পারে। বাড়ির আঙ্গিনায় শাকসবজি চাষ করতে হবে। বসত বাড়ির আঙ্গিনায় ফাঁকা স্থানে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, বেল, পেঁপে, নিম, বহেরা, হরিতকি, তুলসী, সজিনা, নারিকেল, সুপারি, বকুল এসব গাছ রোপণ করা যেতে পারে। বসতবাড়ির সীমানায় পুকুর থাকলে সেখানে বিভিন্ন ধরনের মাছের চাষ করতে হবে। পুকুরের পাড়ে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ যেমন নারিকেল, সুপারি, ইপিলিপিল, মেহগনি, খেজুর, কড়াই এসব চাষ করতে হবে। এতে গরমের সময় মাছের উপকার হয়। এখানে বেশি শিকড় বিশিষ্ট গাছ লাগালে পুকুরের পাড়ের মাটি ভাঙবে না। বিভিন্ন ছায়া সহ্যকারী উদ্ভিদ যেমন আদা, হলুদ এসব দুই বৃক্ষের মাঝখানে লাগানো যেতে পারে। বসত বাড়িতে যতটুকু সম্ভব গবাদি পশু যেমন হাঁস, মুরগি, কোয়েল, কবুতর, গরু, ছাগল, মৌমাছি এসব পালন করতে হবে। সর্বোপরি স্থান, অবস্থান, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, সামর্থ্য, সহজ প্রাপ্যতা ইত্যাদি বিষয় বিবেচনা করে বসত বাড়ির কৃষি বনায়ন ধারার উপাদানগুলো নির্বাচন করতে হবে এবং যথাযথ নিয়মে এর পরিচর্যা করতে হবে। এদেশের অধিকাংশ জনগণই কিন্তু অনেক গরিব, অনেকের শুধু বসত বাড়ি ছাড়া আর কোনো জমি নেই। অথচ এদেশের গ্রামাঞ্চলের বসত বাড়িগুলো হচ্ছে সনাতন কৃষি বনায়ন ধারা তথা বহুমুখী উৎপাদন ব্যবস্থার একটি প্রাচীন উদাহরণ। কৃষাণ কৃষাণীরা বহু পূর্বকাল থেকে একই আঙিনায় নিজেরা বসবাস করা ছাড়াও শাকসবজি চাষ, গবাদি পশু, হাঁস মুরগি প্রতিপালন, মাছ চাষ, হরেক রকম ফলের চাষ, বনজ শোভাবর্ধনকারী গাছপালা একই সঙ্গে উৎপাদন এবং পালন করে আসছেন। বাংলাদেশের বসত বাড়ি বাগান থেকে অধিকাংশ ফল, কাঠ, জ্বালানি, পশুখাদ্য এসব উৎপাদন এবং সংগ্রহ করা হয়ে থাকে। দেখা গেছে আমাদের দেশের গ্রামাঞ্চলে গৃহস্থালী জ্বালানির প্রায় 80% কিন্তু বসত বাড়ি এবং পাশের জমি থেকে আসছে। সুতরাং সুষ্ঠু পরিকল্পনা এবং ব্যবস্থাপনার ঘাটতি থাকায় বসত বাড়ি ভিত্তিক উৎপাদন ব্যবস্থার ফলন তেমন আশাব্যঞ্জক নয়। এক সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশের গ্রামাঞ্চলের অধিকাংশ বসত বাড়ি এখনও প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম ব্যবহার করা হয়ে থাকে। ভৌত অবস্থান, কৃষকদের আর্থসামাজিক অবস্থা, সম্পদ ভিত্তিক ইত্যাদি বিবেচনায় রেখে কৃষি বনায়ন তথা একটি সমন্বিত উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে পারলে সেটি হবে আগামী শতকের প্রধান অবলম্বন, যা ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য বহু বছর ধরে খাদ্য, জ্বালানি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যদের যোগান দিবে। এছাড়াও গাছ বায়ুমণ্ডলের ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মাটি ক্ষয় রোধ করে, ঝড় বাতাস থেকে ঘরবাড়িকে রক্ষা করে। কৃষি বনায়ন আয়ের একটি কিন্তু ভালো উৎস হতে পারে, তাই সুপরিকল্পিতভাবে কৃষি বনায়ন ধারা অনুসরণ করে বসতবাড়ির আঙ্গিনা ও তার চারিপাশের জমি থেকে পর্যাপ্ত পরিমাণ ফসল, শাকসবজি, ফল, কাঠ, জ্বালানি, পশু খাদ্য, মাছ, মাংস, ডিম এসব উৎপাদন করা একান্তই প্রয়োজন। এজন্য দ্রুত বর্ধনশীল ফলজ এবং বনজ বৃক্ষের সমন্বয়ে একটি বহুমুখী ব্যবহারযোগ্য বসতবাড়ি বাগান গড়ে তোলা যেতে পারে। এতে করে খাদ্যের চাহিদা মেটানোর সঙ্গে সঙ্গে বনভূমির পরিমাণ বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।
0: শুনছিলাম বসতবাড়িতে কৃষি বনায়ন, আর বলছিলেন কৃষিবিদ মোর্শেদ রিহানা পারভীন, অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। আবারও জানিয়ে রাখি আগামীকাল পনেরো তারিখ মঙ্গলবার সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানে বিল নার্সারি স্থাপন ও ব্যবস্থাপনা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের আসরে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-44-81-3268 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-3277 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি, প্রশ্ন করার জন্য 02-44-81-3268 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-3277 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শোনা যাবে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetare সরাসরি উপভোগ করতে পারবেন। হ্যাঁ বাবু, তুমি কি বলছিলে যে
1: ওই যে মাস্টার ভাই, দেখো না বৃষ্টি তো হয় কিন্তু শরৎ ঋতু কিন্তু চলতেছে। ওই যে খনা আছে না, খনার বছর খনায় কয় শরৎ তো শেষে মূলা বুনো, খনা বলে চাষার পো শস্যারো, তার মানে শস্য লাগাও, পানিটা যাওয়ার পরে
3: ওই যে কি কয় রবি শস্য না কি কয় সেটা না,
1: শস্য লাগাও আর মূলা লাগাও।
0: আসলে এই খনার বচনে হাজার হাজার বছর ধরে কিন্তু আমাদের কৃষিজীবী ভাই বোনদের জন্য অনেক অনেক পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো আজকের বিজ্ঞানীরা বলছেন যে অনেকগুলোই খুবই খুবই বেশি
1: প্রাসঙ্গিক।
0: তো যাই হোক, আমাদের আসরের আজকের সময় কিন্তু শেষ। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। এটি তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, আর প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মতো উঠি,
1: খুদা
0: হাফিজ।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবাণী।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুরবার। দুরবারে আজ আপনাদের সাথে আছি আমি হাসিনা পারভিন,
1: আমি ফাতিমা সুলতানা
2: এবং আমি শামসুন নাহার।
1: সৈনিক ভাইরা দুরবারে আজ মাছ মিশেলি গান শুনবেন ঝিলবিল অনুষ্ঠানে। প্রথমে শোনাব দেশের গান সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। গানের কথা লিখেছেন টি এইচ শিকদার, সুর করেছেন আব্দুল আজিজ বাচ্চু।

সৈনিক ভাই ও বোনেরা, দুর্বারে আপনারা শুনছেন পাঁচ মিশাল এই গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে আধুনিক গান, শিল্পী ডলি সায়ন্তনী, গানের গীতিকার শহীদুল্লাহ ফরাইজি, সুরকার মান্নান মোহাম্মদ।

0: সৈনিক ভাই বোনেরা, আপনারা দুর্বার অনুষ্ঠানে শুনছেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। পবিত্র এশার নামাজের আজানের পর আমরা আবারও ফিরে আসব দুর্বার অনুষ্ঠানে। তোমরা গর্ব ও অহংকারে মেতে লোকদের থেকে মুখ ফিরিয়ে রেখো না এবং জমিনে দাপট ও দর্পের সঙ্গে চলবে না। নিশ্চয়ই আল্লাহ কোন অহংকারী ও গর্বকারীকে পছন্দ করেন না। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন। এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: পবিত্র এশিয়ান নামাজের আজানের পর আমরা আবারও ফিরে এলাম দুর্বার অনুষ্ঠানে। দুর্বারে আপনারা শুনছেন পাঁচ পিছলে গানের অনুষ্ঠান ছিনিয়ে, এবারে ভক্তিমূলক নতুন সঙ্গীত শিল্পী খালিদ হোসেন।

0: এই গানটির সাথে শেষ হল দুর্বারি পাঁচ মিশেলি গানের অনুষ্ঠান ঝিলমিল।
1: সেনানো ও বিমানবাহিনীর বীর সেনানী ভাই বোনেরা অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের দুর্বার। দুর্বার অনুষ্ঠানে আপনাদের সাথে উপস্থাপনায় ছিলাম আমি হাসিনা পারভিন,
0: আমি ফাতেমা সুলতানা
1: এবং শামসুন নাহার। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: বাংলাদেশ বেতার কিছুক্ষণ মধ্যে।

0: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খেলাধুলা সংবাদ।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। উন্মুক্ত প্রাইজ মানি র্যাঙ্কিং টেবিল টেনিস টুর্নামেন্টে পুরুষ এককে মোহতাসিন আহমেদ হৃদয় এবং নারী এককে সাদিয়া রহমান মৌ চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষ বিভাগে জাভেদ এবং নারী বিভাগে রেশমি তরঙ্গা রানার আপ হন। এছাড়া অনূর্ধ্ব ১৯ বালক এককে আবুল হাসেন হাসিব চ্যাম্পিয়ন এবং বালিকা বিভাগে খই খই সাই মার্মা চ্যাম্পিয়ন হন। অনূর্ধ্ব ১৫ বালক বিভাগে মৃদুল রহমান এবং বালিকা বিভাগে জান্নাত ইসলাম রোজা চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রাজধানীর ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা শেষ হয়। এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। গতরাতে সংযুক্ত আরব আমিরাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ভারত 72 রানে শ্রীলঙ্কাকে পরাজিত করে শিরোপা লাভ করে। ভারত প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান করে। জবাবে শ্রীলঙ্কা ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১১ রান করতে সক্ষম হয়। এদিকে আগামীকাল সাউদাম্পটনে স্বাগতিক ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১১:৩০ খেলা শুরু হবে। এ সফরে শ্রীলঙ্কা স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজও খেলবে। চলতি মাসে ২২ তারিখে চেস্টারলি স্ট্রিটে প্রথম একদিনের ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৫:৩০ শুরু হবে। আগামীকাল স্বাগতিক জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। হারারেতে বাংলাদেশ সময় বেলা ১:৩০টায় ম্যাচটি শুরু হবে। ১৮ সেপ্টেম্বর দুদিনের মধ্যে দ্বিতীয় এবং ২০ সেপ্টেম্বর তৃতীয় শেষ একদিনে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দুটিও বাংলাদেশ সময় বেলা ১:৩০টায় শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে আগামীকাল দিল্লিতে স্বাগতিক ভারত ও আফগানিস্তানের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ৮:০০ খেলা শুরু হবে। তিন ম্যাচ সিরিজে ভারত ১-০ এগিয়ে রয়েছে। দুদলের মধ্যকার তৃতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচটি আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে রাত ৮:০০ শুরু হবে। নাটোরে মাধ্যমিক স্কুল পর্যায়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চায় নিয়োজিত থাকলে শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষতা অর্জিত হয়, ফলে মনোনিবেশ করা অনেক সহজ হয়। জেলা সকল পর্যায়ে ক্রীড়াঙ্গনকে সচল করতে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। এবারে প্রতিযোগিতার দলগত ইভেন্টে কাবাডি ও হ্যান্ডবল এবং একক ইভেন্টে দাবা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দুদিনের প্রতিযোগিতায় জেলার ৭টি উপজেলার বিজয়ী দল অংশগ্রহণ করছে। জেলা পর্যায়ে বিজয়ী দল রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অংশগ্রহণের সুযোগ পাবে। ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে আজ লিডস নিউক্যাসলের মোকাবেলা করবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১:০০টায় শুরু হবে। এদিকে স্প্যানিশ লালিগা ফুটবলে রাত ১:৩০টায় কোমো পারমার এবং তুরিনো রোমার মোকাবেলায় মাঠে নামবে। এছাড়া রাত ১:৫০টায় ইন্টার মিলান উদিনেসের বিপক্ষে খেলবে। চলতি মাসের ১৯ তারিখ থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইসি নাগোয়ায় অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। এতে বাংলাদেশের ২০০রও বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক, শুটিং, সাঁতার সহ ২২টি ইভেন্টে অংশ নেবে। ইতিমধ্যে এই গেমসকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াবিদরা তাদের অনুশীলন সেরে নিয়েছে। এদিকে গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে ভিয়েতনাম, থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলও এখন তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিগা সুলতানা জ্যোতির নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের দলের নাম ঘোষণা করেছে। ৮ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের মুখোমুখি হবে। শেষ ৮টি ম্যাচ জিতলে সেমিফাইনালে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। এশিয়ান গেমসের শুরুতে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ গেমসের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলের বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক ফুটবলে আন্তর্জাতিকভাবে দারুণ কিছু সাফল্য অর্জন করেছে। আগামী বৃহস্পতিবার একই মাঠে গ্রুপের অপর ম্যাচে বাংলাদেশ নারী দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপ ফুটবলে অংশ নেবে বাংলাদেশ। ঐতিহাসিক এই প্রতিযোগিতাকে সামনে রেখে ইতিমধ্যে দলটি প্রস্তুতি শুরু করেছে। রাজধানী বসুন্ধরা কিংস এরিনায় প্রধান কোচ টমাস ডুরির অধীনে ২৮ ফুটবলারকে নিয়ে চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প।
ইন্দোনেশিয়া জাকার্তায় আগামী 24 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের ফিফা আসিয়ান কাপ। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: নিজেদের সামর্থ্য ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে পরিকল্পিতভাবে সন্তান গ্রহণ করাই হল পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনা হল সঠিক সময় জন্ম নিয়ন্ত্রণ ও অন্যান্য পদ্ধতির যথাযথ প্রয়োগ নিশ্চিতকরণ। মায়ের বয়স অন্তত 20 বছর না হওয়া পর্যন্ত অপেক্ষা করলে সন্তানের স্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য ভালো থাকে, মাতৃত্ব সংক্রান্ত মৃত্যুর হার কমে আসে এবং পরিকল্পিত সন্তান বেশি মেধাবী ও স্বাস্থ্যবান হয়ে থাকে। এছাড়াও স্বামী ও স্ত্রীর শারীরিক ও মানসিক চাপ কমায়। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ আমাদের নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসারে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা ভালো থাকেন সেটাই আমাদের কাম্য। প্রিয় শ্রোতা, প্রথমেই রয়েছে আপনাদের জন্য গুণীজনের কথা, সাক্ষাৎকারমূলক আলোচনা। আজকের বিষয় ছোট পরিবার, বাল্যবিবাহের কুফল ও নারী নির্যাতন প্রতিরোধ। এ বিষয়ে সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন জান্নাতুল ফেরদৌসি লিসা।
1: গুণীজনের কথা নিয়মিত যারা আমাদের সাথে যুক্ত থাকেন তারা জানেন, এই আয়োজনে সবসময় আপনাদের একজন প্রিয় মানুষ, পরিচিত একজন মুখ, গুণী একজন মানুষ, নন্দিত মানুষ সবসময় স্টুডিওতে উপস্থিত থাকেন। আর সেই ধারাবাহিকতায় আজও একজন প্রিয় মানুষ স্টুডিওতে উপস্থিত আছেন। এই মুহূর্তে আমাদের সাথে আলাপচারিতায় যুক্ত হয়েছেন অভিনেতা শ্যামল মাওলা। স্বাগত আপনাকে।
2: ধন্যবাদ।
1: খুব ভালো লাগছে আপনাকে আমাদের আজকের আয়োজনে পেয়ে। তো আমাদের যারা শ্রোতা আছেন তারা তো সবসময় আসলে স্ক্রিনে দেখেন আপনাদের কাজ, তো ব্যক্তি মানুষটাকেও আসলে জানতে চায়। তো এই অভিনেতা শ্যামল মাওলার ছোটবেলাটা, শৈশবটা কোথায় ছিল, কোথায় বেড়ে ওঠা?
2: আমার ছোটবেলা শাহবাগে, আমি জন্ম ওখানে, বেড়ে ওঠা ওখানে, একদম মেইন কেন্দ্রস্থল বলবো আমি সবকিছু, যে কোনো উৎসবের কেন্দ্রস্থল হোক বা যে কোনো বিক্ষোভের কেন্দ্রস্থল হোক অথবা যে কোনো কিছু, মানে বিষয় নিয়েই আপনি কেন্দ্রস্থল বলতে গেলে শাহবাগ বলা যায়। তো শাহবাগে বেড়ে ওঠার কারণে আসলে আমার চোখের সামনে আমি এই দেশের মূল যে কালচারের যে একদম মধ্যমণি হয়ে থাকার যে বিষয়টা, সেই জিনিসটা ফিল করতাম আমি ছোটবেলায়।
1: আচ্ছা,
2: তো ওভাবেই বেড়ে ওঠা। আর শাহবাগে যেহেতু বেড়ে ওঠা, জ্ঞান হওয়ার পর থেকেই আমি বাবাকে দেখতাম থিয়েটারে অভিনয় করতে, তার সাথে হাত ধরে গ্রুপে যেতাম, রিহার্সাল যেতাম, শোয়ে যেতাম, তারপরে আমি নিজে শুরু করি মঞ্চে ছোটবেলা থেকেই বাবার হাত ধরেই। তো সেখান থেকে করতে করতে করতে করতে, মানে আমার ধারণা ছিল যে আমি বড় হয়ে বাবার মতো হয়তো 9টা থেকে 5টা কোনো সরকারি জব বা কোনো একটা জব করব, তারপরে গ্রুপে যাব সন্ধ্যায়, তারপরে বাসায় আসবো ফ্যামিলি টাইম, দেন আবার সকালবেলা অফিসে যাব, এরকম হবে আমার লাইফস্টাইল। ছোটবেলায় বাবাকে দেখেছি, সো আমি ভেবেছিলাম আমারও জীবন হয়তো এরকমই যাবে। আর মানে থিয়েটার, খেলাধুলা এর বাইরে আর কিছু সময়ও ছিল না খুব একটা ভাবার। সো ওভাবেই বেড়ে ওঠা ছোটবেলা।
1: আর মানে অভিনয়টা তো যেটা বললেন যে বাবা অভিনয়ের সাথে ছিল, তো সেটা তো আপনার রক্তেই মিশে আছে, যে ছোটবেলা থেকেই পেয়েছেন আপনি সেটা, সেই পরিবেশটা, সেই আবহটা পেয়েছেন। তো অন্য কিছু হওয়া বা এরকম চিন্তা কখনো আসেনি মাথায়?
2: মাঝে মাঝে মনে হয়েছে যে একজন আর্মি পার্সন হব, মাঝে মাঝে, মানে হয় কি, এইটা একটা জিনিস অজানা ছিল, লাইক টেস্ট তো মানুষের চেঞ্জ হয়, আমার এরকম ভাবে টেস্ট চেঞ্জ হতো, কখনো বিজনেসম্যান হওয়ার চিন্তা, কখনো ইঞ্জিনিয়ার হওয়ার চিন্তা, কখনো আর্মি ম্যান হব, কখনো কিছুই করব না শুধু কবিতা লিখব, এরকম চেঞ্জ হতে থাকতো ছোটবেলায়, কি হওয়ার ইচ্ছা, কি হওয়ার ইচ্ছা, এরকম রেগুলার চেঞ্জ হতে থাকতো। তো এখন আসলে বুঝতে পারি ওগুলো আসলে বিভিন্ন ক্যারেক্টারের মধ্যে, আসলে আমি যে জার্নিটা করতাম সেই ক্যারেক্টারের মধ্যে থেকে হয়তো সেই ড্রিমগুলো দেখা শুরু
1: করতাম। সেই স্বপ্নটা তো সত্যি হয়েছে বলা যায় একরকম ভাবে, অভিনয় করতে গিয়ে এখন অনেক কিছু হতে পারছে।
2: হ্যাঁ, এখন সবকিছুই করা যায়। সো এরকম উইকলি বোধহয় চেঞ্জ হয় আমার মুড।
1: আর ছোটবেলায় পড়াশোনা কোথায়?
2: পড়াশোনা ঢাকাতেই, সব শাহবাগের আশেপাশেই, তিতুমিরে।
1: আচ্ছা,
2: ঢাকাতেই সবকিছু।
1: সেই জীবনটা কেমন ছিল, যে মানে কলেজ লাইফটা বলি বা স্কুল জীবনটা বলি?
2: স্কুল জীবনটা আসলে অনেক বড় টাইম ধরে আসলে কাটানো হয় স্কুল ফ্রেন্ডদের সাথে। সো স্কুল টাইমটাই আসলে মানুষের জীবনে মাথায় থেকে যায়, যে স্কুলে, তখন তো মাত্র চেঞ্জ হচ্ছে সবকিছু, আমাদের বডি স্ট্রাকচার এবং মেধা সবকিছু। সো স্কুল টাইমের কথাই সবচেয়ে বেশি মনে পড়ে, আর ইউনিভার্সিটি এর পর কলেজের কথা খুব একটা মনে পড়ে না, মাত্র 2 বছর। তো
1: যে সময়টা একদম একা থাকেন সেই সময়টাই প্রিয় কাজ? কি বলছিলেন যে মানে লেখালেখি কি হয়?
2: লেখালেখি এখন হয় না,
1: আচ্ছা,
2: লেখালেখি আসলে খুব কঠিন জিনিস। লেখালেখি, লেখালেখির থেকে আমার ভাবতে বেশি ভালো লাগে, আমি নিজের ভাবনায় থাকি বেশি, কারণ আমি নানান জায়গায় ভেসে বেড়াই ভাবনার জগতে
1: এবং খুব দ্রুত সেটা ভাসা যায়।
2: হ্যাঁ, এটাতে তো কোনো মানে বাধা বাধা দিচ্ছে না, বাধা দেওয়ার কিছু নেই। আর আমার জবটাও এটা যেহেতু, সো এটা আরো বেশি কাজে দেয় আমার জন্য।
1: আমরা একটু পরিবারে যেতে চাই, আপনারা তো তিন ভাই এক বোন।
2: হ্যাঁ,
1: তো সেই মানে ভাই বোনরা মিলে যে সময়টা কাটিয়েছেন, এখন তো যে যার মতো ব্যস্ত, মানে সেই সময়টা যদি একটু ফিরে যেতে চাই, বা অনেক স্মৃতি তো থাকে, হয় না, মাঝে মাঝে খুব মনে পড়ে।
2: হ্যাঁ, মানে ভাইদের সাথে আমরা যেহেতু তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে আমার বড় দুই ভাই ছিল, তারা মানে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, আর আমি যেহেতু তিন নম্বর, আমি সবার ছোট, সো আমাকে মোটামুটি এক ধরনের ডমিনেটিং একটা ভাই হিসেবেই বড় করে তোলা, কারণ তাদের সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্কটা ওই সময় ছিল না। এখন ফ্রেন্ডলি সম্পর্ক, এখন বড় হয়ে যাওয়ার পরে একসেপ্ট করে নিয়েছে যে আমি বড় হয়েছি, তারপরে ফ্রেন্ডলি সম্পর্ক। কিন্তু তার আগ পর্যন্ত বাবাও ফ্রেন্ডলি ছিল না, ভাইয়েরাও ফ্রেন্ডলি ছিল না, আর এই জিনিসগুলো বোঝার ক্ষমতাও ছিল না। তখন আসলে থিয়েটার, অ্যাক্টিং, খেলাধুলা সবকিছু মিলিয়ে তারপরে তো আসলে পৃথিবী বোঝা শুরু করার পরে আসলে সবকিছু এখন রিভিল হয় যে ওটা তো ঠিক ছিল না আমার সাথে। তখন তো বুঝতে পারিনি,
1: তখন সময় ছোটর মতো থাকো বিষয়টা। আর বোন,
2: বোন আবার আমাদের থেকেও অনেক ছোট ছিল, সো বোনকে আমরা তিন ভাই আগলে রাখতাম, পছন্দ করতাম। আর আমার তো ব্যাপার ছিল আমি সবার ছোট ছিলাম, ছোটদের একটা আদর থাকে, তারপর বোন হওয়ার পরে বোনের আদর আবার অন্য জায়গায় শিফট হয়ে যাওয়া, তো এই জিনিসগুলো আমি ফিল করতে পারি। বাট এটা কোনো অবজেকশন দেওয়ার মতো কথা না যে এটা কেন হবে, এটাও নর্মাল।
1: আমাদের কন্যা সন্তান তাকে স্বাধীনভাবে বাঁচতে দেয়া, স্বাবলম্বী করা, এবং ছেলে মেয়ে উভয়কে সমান গুরুত্ব দেওয়ার যে একটা বিষয় থাকে, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, বা আমাদের যারা অভিভাবক যারা শুনছেন দেখছেন তাদের জন্য কি বলবেন?
2: মানে আমি ডিরেক্টলি বলবো, সুস্থ চিন্তার মানুষ কেনই বা আলাদা করে ভাববে, এটাই তো নর্মাল। যদি কেউ ভেবে থাকে তাহলে আমি বলবো অসুস্থ চিন্তার মানুষ, তার চিকিৎসা প্রয়োজন। এত সিরিয়াসলি বললাম কারণ এটা এইভাবে দেখার তো কিছু নেই। আমার তো খুব স্বপ্ন যে আমি মেয়ের বাবা হব, কারণ মেয়ে আর বাবার যে সম্পর্ক সেই সম্পর্কটা আমার দারুণ লাগে এবং খুব লোভ হয় যে কবে আমার মেয়ে হবে এবং মেয়ের সাথে বাবার সম্পর্কটা কিরকম হবে, আমি ওই টাইমটা কবে পাস করব।
1: আর যেটা বলছিলাম যে আপনারা চার ভাই বোন বা আপনার একটি সন্তান, এই যে ছোট পরিবারের যে একটা বিষয় যে আর ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, তো সেক্ষেত্রে যে ছোট পরিবারের যে একটা বিষয় এটা নিয়েও যদি একটু বলেন। আমাদের দর্শক শ্রোতারা তো অনেক সচেতন, তারপরও প্রিয় মানুষের মুখে যদি ছোট ছোট কথাগুলো বলে তাহলে তারা সেগুলোকে আর ভালোভাবে নেন।
2: মানে আমি মানে লাইক এইটা অনেকটা আমি বলি, ছোট বাসা দিয়ে যখন মানুষ একটা সংসার শুরু করে তখন ছোট বাসাটা সবচেয়ে আপন কেন মনে হয়, কারণ সেই ছোট বাসাটা একদম হাতের আয়ত্তে থাকে সবকিছু, গোছানো থেকে শুরু করে আস্তে আস্তে করে সেটাকে প্রাণ দেয়া। তো ঠিক ছোট পরিবারটাও এরকম গোছানো থাকে, এরকম সুন্দর করে, আপনি যদি একালি বাচ্চা মানে আমাদের মতো এরকম ঠিক মতো মানুষ না করতে পারেন, আপনি গার্জিয়ান হিসেবে আপনার যে দায়িত্ব, আপনি শুধু মানে এখানে মানে নিজের বাচ্চা কাচ্চাও না, শুধু পুরো এই পৃথিবীতে জন্মেছেন আপনার আপনার দায়িত্ব পালন করার জন্য আসলে, সত্যি কথা। সো সেই দায়িত্বগুলো কবে পালন করবেন? তো ছোট পরিবার তো অবশ্যই ভালো, ছোট হলে হবে কি জিনিসটা কন্ট্রোল থাকে, অনেক বেশি আয়ত্তে থাকে, গোছানো, ভালোবাসায় জড়িত থাকে। তো ছোট পরিবার তো মানে আমার,
1: আর এখন তো বাবা মা দুজনই দেখা যায় কাজ করে, তো পাশাপাশি এবং অর্থনৈতিক, মানসিক, সামাজিক, পারিপার্শ্বিক সমস্ত কিছু ভাবে যদি একটা সন্তানকে টেক কেয়ার করার জন্য, সেটাও কিন্তু একটা বিষয়,
2: সময় দেওয়ার ব্যাপার স্যাপার থাকে। যেমন আমরা তিন ভাই এক বোন, বেশ বড় ছিলাম কিন্তু পরিবার, সেখানে ঠিক মতো সময় দেওয়ার ব্যাপারটা কিন্তু হতো না। ওই যে আমি বললাম আমার সাথে ফ্রেন্ডলি ছিল না, তো আমি আমি যদি আমি আর আমার বোন থাকতাম বা আমি আর আমার ভাই থাকতাম ফ্রেন্ডলি হতে পারতো কিন্তু খুব ইজিলি, কিন্তু আমার বড় দুই ভাই সহ আমার পর্যন্ত আসতে এরপর আর এনার্জি থাকে না কারোর মধ্যেই, তো এই ব্যাপারগুলো ঘটে। ঠিক ছোট পরিবার হলে জিনিসটা
1: ভালো হয়, আসলে সামগ্রিক ভাবে ভালো হয়। আপনাকে তো ওটিটি কিং ও বলা হয়, আপনি ছোট পর্দায় কাজ করেছেন, বড় পর্দায় কাজ করেছেন, মঞ্চে কাজ করেছেন এবং ওটিটিতেও খুব ব্যস্ত, তো সব জায়গাগুলোই তো আসলে অভিনয়, শুধু প্রেক্ষাপট গুলো একটু আলাদা আলাদা। কিন্তু আপনার কাছে মনে হয়েছে হয় না যে এই জায়গাটায় হয়তো আমার জন্য অনেক মানে ভালো লাগা বা এরকম কিছু?
2: পাপেট্রি আমার জন্য এক ধরনের ভালো লাগা ছিল, কারণ আমি সিসিমপুরে পাপেটিয়া ছিলাম একটা সময়।
1: আচ্ছা আচ্ছা।
2: সো ওখানেও একটা মৃত জিনিসকে জীবন্ত করে তোলা হাতের মাধ্যমে অ্যাক্টিংটা, সো এটা খুব টাফ একটা জব ছিল এবং খুব ইন্টারেস্টিংও ছিল। মানে বুঝতে পারছেন, আপনার হাত দিয়ে আপনি একটা মৃত জিনিসকে জীবন্ত করে তুলছেন এবং আপনার ভয়েস দিয়ে এর কথা বলছেন, কিন্তু আপনার ভয়েস দিয়ে, এবং আপনি কিন্তু খুব আরাম পজিশনে গিয়ে আপনি করছেন, এরকম বসে বসে না, আপনি খুব মানে অসুবিধা অবস্থায় আপনার করতে হচ্ছে, কারণ আপনাকে হাইড করে নিতে হচ্ছে, তো শুধু হাতটা দেখা যাচ্ছে। সো এইটা খুব আমি দুর্বল ছিলাম এই পারফরমেন্সটা, আর এটা আমার মাঝে মাঝে মনে পড়ে মিস করি। আর অন্যান্য গুলো তো মাঝে মাঝে দেখা হয়, যাওয়া হয়, কথা হয়, সো তাদেরকে মিস করি না খুব একটা।
1: স্বপ্নের কোনো চরিত্র যেটা আপনি করতে চান বা কোনো গল্প?
2: না, এরকম কোন বিষয় নেই। আমি বললাম না, আমার ভেসে বেড়াতে ইচ্ছে করে। তো স্বপ্নের চরিত্র এখন মনে হচ্ছে আমার কাছে ওই এক্স, আবার কিছুক্ষণ পরে স্বপ্নের চরিত্র মনে হয় না এটা বোধ হয় জেড, অথবা স্বপ্নের চরিত্র সি, তো এরকম মনে হয়, কারণ আমি এক জায়গায় স্বপ্নের চরিত্র, আবার যেটা যখন যেটা ভাবি সেটাই আমার তখন স্বপ্নের চরিত্র মনে হয়, সো এটার প্রবলেম আছে।
1: আচ্ছা, আবার একটু যেতে চাই যে যখন মানে প্রফেশন হিসেবে, পেশা হিসেবে আপনি অভিনয়টাকে আপনি নিলেন, পারিবারিক ভাবে সবাই তো আসলে চায় যে সন্তানরা, বাবা মাদের একটাই আবদার কিন্তু থাকে বেশিরভাগ ক্ষেত্রে যে সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম কিছুই হোক বা সরকারি চাকরি হোক, তো এরকম কোন প্রতিবন্ধকতা ছিল
2: না? কারণ আমি ছোটবেলায় যখন আমার বাইরে রাত কাটানো অ্যালাউ না, তখন আমার সাথে আমার ভাইকে দিয়ে দিত, কারণ আমার পথনাটক করতে আমার হয়তো ঢাকার বাইরে যেতে হচ্ছে বা কোন একটা শো পড়েছে ঢাকার বাইরে, তখন আমার বাসা থেকে অ্যালাউ করতো এবং আমার সাথে আমার মেজো ভাই যেত বা কেউ একজন যেত, বা কেউই না গেলেও যাদের সাথে আমি করতাম ওদের উপর ভরসা ছিল, ওনারা ঠিক মতো আমাকে নিয়ে গিয়ে পারফরমেন্স করায় আবার ঠিক মতো বাসায় পৌঁছে দিত, সেই ব্যাপারটা ক্লিয়ার ছিল।
1: পারিবারিক ভাবে মানে এই সাপোর্টটা কিন্তু একটা বিশাল ব্যাপার, যে আপনার পরিবারটা আপনাকে সাপোর্ট দিয়েছিল বলে এবং বাবাও হচ্ছে অভিনয়ের সাথে ছিলেন বলে হয়তো আপনি এই যে বাড়তি পাওনাটা সুবিধাটা পেয়েছেন।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো পরিবার থেকে বলবো পুরো সাপোর্ট পেয়েছে অভিনয় করার ক্ষেত্রে অন্তত, কিন্তু তাদেরও ধারণা ছিল না যে আমি প্রফেশনালি অ্যাক্টর হব বা অভিনয় করে আমি রোজগার করব।
1: বিভিন্ন অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছেন, দর্শকদের শ্রোতাদের অনেক ভালোবাসা পেয়েছেন এবং সামনেও পাবেন আশা করি। আর একটা প্রশ্ন একদমই করা হয়নি যে পরিবারের সাপোর্টটা পেয়েছেন এবং যুগল জীবনে যে আছেন আপনার যিনি সহধর্মিণী আছেন, নিশ্চয়ই তিনিও অনেক সাপোর্টিভ?
2: হ্যাঁ অবশ্যই সাপোর্ট করছে, এবং ও সাপোর্ট না করলে তো আমার কাজই হবে না।
1: একদমই তাই। তো সেই পারিবারিক জীবনেও আপনি যেহেতু ভাসতে পছন্দ করেন, কাজের মধ্যেও ভাসতে থাকুন এবং পারিবারিক আবহে ভালোবাসার বন্ধনে ভাসতে থাকুন, অনেক শুভকামনা আপনার জন্য।
0: সাক্ষাৎকারটি শুনলেন। ঘন বসতিপূর্ণ দেশ আমাদের বাংলাদেশ। পরিকল্পিত জনসংখ্যার জন্য পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করে জনসংখ্যার চাপ কমিয়ে আনতে হবে, সচেতন হতে হবে আমাদের প্রত্যেক নাগরিককে। শোনাব এবারে জনসংখ্যার গান, শিল্পী রাজীব দাস ও রাজিয়া মুক্তি।

জনসংখ্যা বিষয়ক গানটি শুনলেন। প্রিয় বন্ধুরা, এডিস মশার আক্রমণ থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে হবে এবং সবসময় সচেতন থাকতে হবে। দিনে বা রাতে যখনই ঘুমান না কেন, অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। প্রিয় শ্রোতা, একে একে শেষ হল সুখী সংসারের আয়োজন মালা। বিদায়ী উচ্চারণে বলতে চাই, সুখী সংসার অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম ফরজানা ইয়াসমিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান। সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরী।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আসফিয়া তাসনিম। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বদের বৈঠক। আগামীকাল থেকে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত। দ্বিপক্ষীয় সহযোগিতা এবং ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারে যুক্তরাজ্যের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ, বললেন স্পিকার। ওবায়দুল কাদের সহ পলাতক সাত আসামির বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল। সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা ইসির। প্রথম ধাপের ভোট আগামী 12 নভেম্বর। দেশে একদিনে হামের উপসর্গে 8 জন এবং ডেঙ্গুতে আরও 8 জনের মৃত্যু। এবং সৌদি আরবের বাদশাহ খালিদ বিমান ঘাটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামীকাল থেকে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে। তিনি আজ সচিবালয়ে ব্যবসায়ী নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে মত বিনিময়কালে এই আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন। তিনি সংশ্লিষ্ট সবাইকে অস্থিতিশীলতা সৃষ্টি থেকে বিরত থেকে সরকারের এসব পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটকে উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, এই সংকট 6 মাস বা 1 বছরের মধ্যে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিও উপকৃত হবে। বর্তমান গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ঘাটতি মোকাবেলায় তৃতীয় একটি ভাসমান LNG টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার আগামী 2027 সালের মধ্যে তৃতীয় টার্মিনাল সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তারেক রহমান সরকারের পরিকল্পনা সঠিকভাবে দেশবাসীর কাছে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। সভায় বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা শীর্ষক একটি উপস্থাপনা তুলে ধরেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের শিক্ষা, মানব সম্পদ, উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধি ও দুদেশের মধ্যকার ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে সারা কুক রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে একটি অভিনন্দন পত্র হস্তান্তর করেন। রাষ্ট্রপতি শুভেচ্ছা অভিনন্দন পত্রের জন্য রাজা তৃতীয় চার্লসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং ব্রিটিশ হাইকমিশনারের মাধ্যমে রাজার প্রতি শুভেচ্ছা জানান। ওয়েস্টমিনিস্টার পদ্ধতির গণতন্ত্র চর্চায় যুক্তরাজ্যের সুদীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্ব দেন। বৈঠকে হাইকমিশনার জানান, তৈরি পোশাকসহ বাংলাদেশের প্রায় শতভাগ পণ্য LDC থেকে উত্তরণের পর

0: গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন। ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ডিজিটাল ক্লাইমেট ডাটা বিনিময়ের উদ্যোগের বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করেন। দুই দেশের মধ্যে আবহাওয়া জলবায়ু সংক্রান্ত তথ্য বিনিময়ের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস আরও নির্ভুল করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে রাষ্ট্রপতি প্রত্যাশা ব্যক্ত করেন। এদিকে আজ বঙ্গভবনে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুটি পৃথক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বাত্মক প্রয়াস চালানোর তাগিদ দেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে মর্যাদার ভিত্তিতে প্রতিবেশী সুলভ সুসম্পর্ক বজায় থাকা প্রয়োজন। তিনি আজ ভোলা সার্কিট হাউস জেলা প্রশাসক পুলিশ সুপার সহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন। স্পিকার ভারত সহ বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর জোর দেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পলাতক সাত আসামির বিরুদ্ধে ২৪ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ রায়ের দিন ধার্য করেন। প্রথম ধাপের স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আজ নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হতে পারে।
1: ১২ নভেম্বর আমাদের প্রথম ফেজের নির্বাচনটা আমরা অনুষ্ঠান করতে পারবো। ফেজ ২ আমাদের টেন্টেটিভ শিডিউল হচ্ছে ১৩ ডিসেম্বর, ফেজ ৩ ৩০ ডিসেম্বর, ফেজ ৪ ১৭ জানুয়ারি, ফেজ ৫ ৪ ফেব্রুয়ারি ২০২৭, ফেজ ৬ ২২ এপ্রিল ২০২৭ এবং ফেজ ৭ ২৭ মে ২০২৭। সদর উপজেলাগুলো ফেজ ১ এ থাকবে। প্রথম ফেজে আমরা আশা করছি যে আনুমানিক ৮০টা উপজেলার সকল ইউনিয়নের আমরা নির্বাচন করতে পারবো।
0: জাতীয় সংসদে ঠাকুরগাঁও ১-০ আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের কাছে আগামীকাল মনোনয়ন ফর্ম বিতরণ করবে বিএনপি। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মনোনয়ন প্রত্যাশীরা আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারবেন। ফর্ম পূরণ করে আগামী বুধবার একই স্থান ও সময়ে জমা দিতে হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি কনুজ শিকদার। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেছেন, ডেঙ্গু প্রতিরোধ ও চলমান পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত কর্মপরিকল্পনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় এখন পরিকল্পনার পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে হবে।
5: এখন যে মৃত্যুর সংখ্যা আছে যদিও একটু কম, কিন্তু আমাদের সেটা নিয়ে কমপ্লেসেন্ট হওয়ার কোন সুযোগ নেই, কারণ সামনে সেপ্টেম্বর রয়েছে, অক্টোবর রয়েছে, এমনকি নভেম্বরের কিছুটা সময় রয়েছে। সেই সময় যাতে মৃত্যুর সংখ্যা খুব বেড়ে না যায় সেখানে

0: অ্যাকশন প্ল্যানের পাশাপাশি অ্যাকশন, সেটাও কিন্তু জরুরি।
1: ডক্টর আব্দুল মঈন খান বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
0: আমাদের মন্ত্রণালয়কে অনুরোধ করব, আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন এবং আমরা দুটি মন্ত্রণালয় একত্রে সন্নিবেশিত হয়ে আমরা কিন্তু এই ডেঙ্গু দমনের কাজটা করে যাচ্ছি।
1: স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, সরকার ইতিমধ্যে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে, জনগণকে সম্পৃক্ত করে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
0: আপনারা লক্ষ্য করেছেন, আজকে থেকে মাত্র দুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি স্বয়ং এই ডেঙ্গু সম্বন্ধে উদ্বিগ্ন এবং যাতে ডেঙ্গু সারা দেশে ছড়াতে না পারে সেই জন্য প্রয়োজনে নিরাময়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।
1: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
2: এদিকে দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 157 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে বলা হয়, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1733 জন। এছাড়া দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1030 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1232 শিশু। দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিংয়ের লক্ষ্যে ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আজ সচিবালয়ে নিজ অফিস কক্ষ থেকে ডিজিটাল হাজিরা ব্যবস্থার মাধ্যমে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদীর বেলাবো ও রায়পুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, বান্দরবানের লামা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে তিনি কয়েকটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দেওয়ার নির্দেশ দেন। শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার এবং হালকা প্রকৌশল সহ সম্ভাবনাময় শিল্প খাতে জার্মান বিনিয়োগ ও প্রযুক্তির সহযোগিতা কামনা করেছেন। আজ বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পণ্যের বৈচিত্র্য, মূল্য সংযোজন, মান উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী করার সুযোগ রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ববি হাজ্জাজ বলেছেন, 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালকে শিগগিরই জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর করা হবে। তিনি আজ রাজধানীর শ্যামলীতে 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় একথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, এর ফলে যক্ষ্মা রোগের চিকিৎসা ও নিয়ন্ত্রণের পাশাপাশি রোগ নির্ণয়, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং চিকিৎসা সেবার সক্ষমতা বৃদ্ধি পাবে। ডিজিটাল রূপান্তর আত্মকর্মসংস্থান ও গ্রামের অর্থনীতিকে চাঙ্গা করতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঘোষিত উদ্যোগ কর্মসূচির আওতায় নির্বাচিত তরুণরা কোন জামানত ছাড়াই পাবেন সর্বোচ্চ 20 লাখ টাকা পর্যন্ত অর্থায়ন। আরও শুনুন প্রতিবেদনে।
3: কৃষি, তথ্য প্রযুক্তি, স্টার্ট আপ, হস্তশিল্প কিংবা নবায়নযোগ্য শক্তির মতো যে কোনো বৈধ ও উদ্ভাবনী ব্যবসায় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ ঋণ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের এই তহবিলের জন্য জামানত ছাড়াই আবেদন করা যাবে দেশের যে কোনো তফসিলি ব্যাংকের শাখায়। গত রবিবার বাংলাদেশ ব্যাংকের ইস্যু করা নতুন নীতিমালা অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় সর্বোচ্চ 28 বছর বয়সী স্থায়ী বাসিন্দারা এই সুবিধার আওতায় আসবেন। মোট অর্থায়নের 50% থাকবে ব্যাংক ঋণ আর বাকি 50% থাকবে এককালীন অনুদান হিসেবে। প্রকল্পটির মূল লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন জানান,
4: মূল উদ্দেশ্যই হচ্ছে বেকারত্বের অভিশাপ থেকে তরুণ সমাজকে বের হয়ে আনা, তরুণ সমাজের মধ্যে এমপ্লয়ি থেকে এমপ্লয়ারে কনভার্ট হওয়ার মানসিকতা জীবনের প্রথম থেকে শুরু করা। সবার মধ্যে ধারণা থাকে বিএমএ পাশ করব, একটি চাকরি করব, না আমি চাকরি দেব সেই ধরনের মানসিকতা তৈরি করাটা হচ্ছে এই উদ্যোগ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। তবে সবার পক্ষে তো আর এমপ্লয়ার হওয়া সম্ভব না, যারা প্রতিভাবান যাদের মেধা রয়েছে সম্ভাবনাময় রয়েছে এই সম্ভাবনাময়টাকে আমরা কাজে লাগাবো।
3: আবেদনকারীদের প্রস্তাবনা চূড়ান্ত বাছাইয়ের পর মাত্র 17 কার্যদিবসের মধ্যে মিলবে এই ঋণ সুবিধা। একই সাথে উদ্যোক্তাদের দেওয়া হবে ট্রেড লাইসেন্স ও আর্থিক সাক্ষরতার প্রশিক্ষণ সুবিধা। কেন্দ্রীয় ব্যাংকের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্য অর্থনীতিবিদ আসাদুজ্জামান নূর বলেন,
5: বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগটি সামষ্টিক অর্থনীতির জন্য ইতিবাচক। নতুন উদ্যোক্তা তৈরি হলে বিনিয়োগ ও উৎপাদন বাড়বে, একই সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। বিশেষ করে উপজেলা ও গ্রামীণ পর্যায়ে অর্থায়ন পৌঁছালে অর্থনৈতিক কর্মকাণ্ড আপনার ঢাকা কেন্দ্রিক না হয়ে স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হবে। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল এবং নবায়নযোগ্য জ্বালানির মতো উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়লে দেশের সামগ্রিক উৎপাদন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে কর্মসূচির অর্থ যেন ভোগে নয়, উৎপাদনশীল খাতে ব্যবহৃত হয় এবং প্রকৃত সম্ভাবনাময় উদ্যোক্তারাই যাতে সুবিধা পান সেটি কিন্তু নিশ্চিত করা জরুরি।
3: সরকারের এই সহযোগিতা নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন দিন গড়ার স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তারা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের হুথিরা জানিয়েছে তারা সৌদি আরবের খামিস মুশাইতে বাদশাহ খালিদ বিমান ঘাঁটিতে ব্যাপক পরিসরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। রিয়াদ থেকে এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি। হুথিরা লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে আরও কয়েকটি কৌশলগত দ্বীপ দখলের দাবি করেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলেছে সেপ্টেম্বরের 6-12 তারিখের মধ্যে ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে লড়াই ছড়িয়ে পড়ায় 2,883 জন হতাহত হয়েছে। অপরদিকে সৌদি আরবে ইয়েমেনের হুথিদের নতুন করে হামলার পর জ্বালানি তেলের দাম 3% বেশি বৃদ্ধি পেয়েছে। অপরিশোধিত তেলের দর বেড়ে ব্যারেল প্রতি $108.04 পৌঁছেছে। দক্ষিণ আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় কেপ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 21 জন নিহত হয়েছে। আজ স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানায়। গতরাতে লিউ গামকা ও প্রিন্স আলবার্টের মধ্যবর্তী একটি মহাসড়কে দুটি মিনিবাস ও একটি স্টেশন ওয়াগনের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। খেলার খবর ক্রিকেট। হারারেতে আগামীকাল স্বাগতিক জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 ম্যাচটি শুরু হবে। এদিকে আগামীকাল সাউদাম্পটনে স্বাগতিক ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত 11:30 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বদের বৈঠক। আগামীকাল থেকে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ 1.5 মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত। দ্বিপক্ষীয় সহযোগিতা এবং ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারে যুক্তরাজ্যের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ, বললেন স্পিকার। ওবায়দুল কাদের সহ পলাতক 7 আসামির বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল। 7 ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা ইসির। প্রথম ধাপের ভোট আগামী 12 নভেম্বর। দেশে একদিনে হামের উপসর্গে 8 জন এবং ডেঙ্গুতে আরও 8 জনের মৃত্যু। এবং সৌদি আরবের বাদশাহ খালিদ বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। খবর শেষ হল।
8: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি তানিয়া সুলতানা। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির স্বরূপ বুঝতে হলে প্রথমেই এদেশের সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতার দিকে দৃষ্টি দিতে হবে। হাজার বছরের ইতিহাসে এই ভূখণ্ডে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ পাশাপাশি বসবাস করে এসেছে। ভাষা, সংস্কৃতি, লোকজ ঐতিহ্য ও গ্রামীণ জীবনধারা এমন এক সামাজিক বন্ধন তৈরি করেছে যেখানে ধর্মীয় পরিচয়ের ভিন্নতা থাকলেও নাগরিক ও মানবিক পরিচয় অনেক ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে সম্প্রীতির এই চিত্রের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। সময়ে সময়ে বিচ্ছিন্ন সাম্প্রদায়িক সহিংসতা, গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি কিংবা রাজনৈতিক স্বার্থে বিভাজনের চেষ্টা দেখা যায়। কিন্তু লক্ষণীয় বিষয় হল এসব ঘটনা সাধারণ মানুষের স্বাভাবিক সামাজিক সম্পর্কের প্রতিনিধিত্ব করে না। তাই আজকের সংবাদ পর্যালোচনায় বিশেষ গুরুত্বের সঙ্গে উঠে এসেছে সকল সম্প্রদায়ের সম অধিকার বিষয় নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য। গতকাল বঙ্গভবনে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেছেন, দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে। এছাড়া উন্নয়নের ধারাকে টেকসই করতে হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা অপরিহার্য। রাষ্ট্রপতির এই বক্তব্য কেবল একটি সৌজন্য সাক্ষাতের আনুষ্ঠানিক মন্তব্য নয়, বরং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় এটি একটি গভীর বার্তা বহন করে। গণতন্ত্রের মৌলিক শক্তি হল সকল নাগরিকের সমান মর্যাদা ও সমান অধিকার। কোন রাষ্ট্রে যদি আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা, জবাবদিহি এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত হয়, তবে সেখানে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু পরিচয়ের ভিত্তিতে বৈষম্যের সুযোগ কমে আসে। রাষ্ট্রপতি মূলত সেই সত্যকেই নতুন করে স্মরণ করিয়ে দিয়েছেন। সম্প্রীতির প্রকৃত অর্থ কেবল সংঘাতের অনুপস্থিতি নয়, বরং সকল সম্প্রদায়ের মানুষের সমান মর্যাদা, নিরাপত্তা, সুযোগ এবং অধিকার নিশ্চিত করা। রাষ্ট্রপতির বক্তব্যের তাৎপর্য এখানেই। তিনি বলেছেন, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে। এ বক্তব্যের মধ্যে একটি মৌলিক সত্য নিহিত আছে। গণতন্ত্র শক্তিশালী হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, নাগরিক অধিকার সুরক্ষিত হয় এবং সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি রাষ্ট্রের সমান সুরক্ষা লাভ করে। পূজা উদযাপন পরিষদের নেতারাও সাক্ষাৎকালে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা, ন্যায় বিচার এবং সমান অধিকার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন। বর্তমান বিশ্বে সাম্প্রদায়িক বিভাজন, অসহিষ্ণুতা এবং ঘৃণার রাজনীতি বহু দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সম্প্রীতির সংস্কৃতি ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির বক্তব্যে সেই সম্প্রীতির আহ্বান স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তিনি দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ করার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতির বক্তৃতায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গণতন্ত্রকে কেবল রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক সংস্কৃতিতে পরিণত করার প্রয়োজনীয়তা। তার বক্তৃতা থেকে এটা স্পষ্ট যে গণতন্ত্র শুধু নির্বাচন কেন্দ্রিক বিষয় নয়, বরং এটি ন্যায় বিচার, সহনশীলতা, পারস্পরিক সম্মান এবং দায়িত্বশীল নাগরিক আচরণের সমন্বয়। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন যে উৎসবটি শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে বলা যায়, রাষ্ট্রপতির বক্তৃতা আমাদের রাষ্ট্রজীবনের মৌলিক সত্যকে সামনে নিয়ে এসেছে। গণতন্ত্র যত শক্তিশালী হবে, মানুষের অধিকার তত সুরক্ষিত হবে। সকল সম্প্রদায়ের মানুষের সমান মর্যাদা নিশ্চিত করতে হলে প্রয়োজন আইনের শাসন, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান, সামাজিক সম্প্রীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ। তাই রাষ্ট্রপতির এই আহ্বান শুধু রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি দায়িত্বশীল বার্তা। সহনশীল, ন্যায়ভিত্তিক এবং মানবিক বাংলাদেশ গড়ার পথে গণতন্ত্রের বিকল্প নেই, আর সেই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলেই সকল সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা বাস্তবার্থে নিশ্চিত হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।

0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: প্রত্যেক নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ, আল হাদিস। সুশিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। নিজে শিক্ষিত হই এবং অন্যকে শিক্ষিত হতে উদ্বুদ্ধ করি। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। গানটির গীতিকার মোহাম্মদ মাহফুজুল হক এবং শিল্পী দীপঙ্কর মজুমদার।

শ্রোতা বন্ধুরা, দেশের গানটি শুনলেন মোহাম্মদ সাইফুল ইসলামের কণ্ঠে। গীতিকার ছিলেন রফিকুর রশিদ। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এই আয়োজনের সাথেই শেষ হচ্ছে আমাদের মিডিয়ামওয়ে 537.63 মিটারের আজকের সমস্ত আয়োজনমালা। তবে থাকছি আরও কিছুক্ষণ FM 88.8 MHz-এর আয়োজন নিয়ে। FM

শ্রোতা বন্ধুরা, দেশের গানটি শুনলেন মোহাম্মদ সাইফুল ইসলামের কণ্ঠে। গীতিকার ছিলেন রফিকুর রশিদ। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এই আয়োজনের সাথেই শেষ হচ্ছে আমাদের মিডিয়ামওয়েভ 537.63 মিটারের আজকের সমস্ত আয়োজনমালা। তবে থাকছি আরও কিছুক্ষণ FM 88.8 MHz-এর আয়োজন নিয়ে। FM

রশিদ, বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এই আয়োজনের সাথেই শেষ হচ্ছে আমাদের মিডিয়ামওয়েব 537.63 মিটারের আজকের সমস্ত আয়োজনমালা। তবে থাকছি আরও কিছুক্ষণ FM 88.8 MHz-এর আয়োজন নিয়ে। FM

0: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল সিলেট জেলা সফর করবেন। তিনি সিলেট সিটি কর্পোরেশনের নগরভবন প্রাঙ্গণে সংবর্ধনা স্থলে উপস্থিত হবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠানের সময়সূচি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে বেলা 1:05। ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখি প্রচারিত হবে বিকেল 3:30। কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান চাষাবাদ প্রচারিত হবে বিকেল 4:05। দেশাত্মবোধক গান প্রচারিত হবে সকাল 8:15 এবং দুপুর 12:15। এছাড়া সন্ধ্যা 6:55 এবং রাত 8:55। আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী প্রচারিত হবে সকাল 8:30 এবং শিল্পী মেহেরুন্নেসা ও মোহাম্মদ আব্দুল হাকিমের কণ্ঠে প্রচারিত হবে দুপুর 12:30। এছাড়া শিল্পী লাভলি রহমান ও শেখ হাফিজুর রহমানের কণ্ঠে প্রচারিত হবে বেলা 2:40। ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী প্রচারিত হবে সকাল 9:05। এছাড়া বেলা 3:05 শুনবেন ছায়াছবির গান। নজরুল সঙ্গীত প্রচারিত হবে বেলা 2:30। পরিবেশন করবেন মণি শঙ্কর বালা। রবীন্দ্রসঙ্গীত প্রচারিত হবে শিল্পী প্রমোদ দত্ত ও রোকসানা পারভিনের কণ্ঠে দুপুর 12:20। অচিন পাখি লালন গীতির অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যা 6:00। শিল্পী মোহাম্মদ আতিয়ার রহমান ও প্রীতিলতা বিশ্বাসের কণ্ঠে পল্লীগীতির অনুষ্ঠান শুনবেন দুপুর 12:40 এবং শিল্পী মুক্তি বসু ও অনিল চন্দ্র হালদারের কণ্ঠে বেলা 2:50। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগরং শিল্পী প্রাণকৃষ্ণ বিশ্বাসের কণ্ঠে প্রচারিত হবে সকাল 9:45। এছাড়া FM 88.8 মেগাহার্জ NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। FM ব্যান্ড 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হবে তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তরজমা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ

এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
2: এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।